আকাশবাণী শিলচর, আজ 17ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 23ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 7ই জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে।

0: लीक, अग्रिम पहुंच या बिक्री की अफवाहों का खंडन किया है। एनटीए ने कहा कि ये विद्यार्थियों और उनके परिवारों की चिंताओं का फायदा उठाने वाले संगठित नकल गिरोहों का काम है। एनटीए ने उम्मीदवारों और अभिभावकों से इस तरह के किसी भी संदेश के झांसे में ना आने की सलाह दी है। भारत और अफगानिस्तान के बीच एकमात्र टेस्ट मैच के पहले दिन का खेल समाप्त होने तक भारत ने 3 विकेट पर 368 रन बना लिए हैं। न्यू चंडीगढ़ में कप्तान शुभमन गिल 103 और ऋषभ पंत 50 रन बनाकर क्रीज पर मौजूद हैं। केएल राहुल ने भी 100 रन की पारी खेली। दूसरे दिन का खेल आज सुबह 9:30 बजे शुरू होगा। और एशियाई खेलों के लिए क्वालिफाई कर चुके सागर जगलान और किशोर काजल धोचक ने अपने अपने वर्गों में स्वर्ण पदक जीतकर मंगोलिया में आयोजित उलान बतूर ओपन कुश्ती टूर्नामेंट में भारत को 6 और पदक दिलाए। मौसम विभाग ने आज तटीय कर्नाटक, केरलम और माहे में मूसलाधार बारिश का अनुमान व्यक्त किया है। पूर्वोत्तर राज्यों के अधिकांश हिस्सों आंतरिक कर्नाटक, गोवा, तमिलनाडु, पुदुचेरी और अंडमान में 2 दिन तक तेज बारिश की संभावना है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर, অমৃতবাণী।
2: সাংস্কৃতিক একীভবনের মহত্তম দৃষ্টান্ত একমাত্র ভারতবর্ষই দেখাতে পেরেছে, যদিও সে সর্বদা কৃতকার্য হয়নি। ভারত সংস্কৃতি যুগে যুগে মানব জীবনের শ্রেষ্ঠ প্রয়োজনকে স্বীকার করে নিয়েছিল এবং তারই আনুগত্যে এদেশে সার্বজনীন শিক্ষার অভিব্যক্তি হয়েছিল। ভারত সংস্কৃতি ভারতবর্ষের মূলগত ঐক্যের ধারণার উপর প্রতিষ্ঠিত। ভারতবর্ষের চিরদিনই একমাত্র চেষ্টা প্রভেদের মধ্যে ঐক্য স্থাপন করা, নানা পথকে একই লক্ষ্যের অভিমুখী করে দেওয়া এবং বহুর মধ্যে এককে নিঃসংশয়রূপে অন্তরতররূপে উপলব্ধি করা। বাইরে যে সকল পার্থক্য প্রতীয়মান হয় তাকে বিনষ্ট না করে তার অন্তর্নিহিত যোগকে অধিকার করা, এই এককে প্রত্যক্ষ করা এবং ঐক্য বিস্তারের চেষ্টা করা, এটার মধ্যেই আছে ভারতীয় সংস্কৃতির স্বরূপ। আরও প্রাঞ্জলভাবে বলতে গেলে, ঐক্যমনের যে সভ্যতা মানব জাতির চরম সভ্যতা, ভারতবর্ষ চিরদিন ধরে বিচিত্র উপকরণে তারই ভিত্তি নির্মাণ করে এসেছে। সেই ভিত্তির উপরে স্থাপিত হয়েছে ভারত সংস্কৃতির অপরূপ সৌধ। সবকিছুকে স্বীকার করে নিয়ে সবকিছুকে গ্রহণ করে নিজের মূল ভাবটি বজায় রাখা, এই সংস্কৃতির লক্ষণীয় বৈশিষ্ট্য। এরই ভিতর দিয়ে অভিব্যক্ত হয়েছে ভারতীয় আধ্যাত্মিকতা ও ভারতীয় শিক্ষা দর্শন, এই সংস্কৃতির মূল মাটির ভিতরে। ইতিহাসের ভিতর দিয়ে আমরা যখন ভারত সংস্কৃতির চিরন্তন রূপটি উপলব্ধি করতে পারব, তখনই এর নিগুড় মহিমা কিছুটা ধারণা করতে পারা যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বহু জাতির বহু সংস্কৃতি দিয়ে ভারতীয় সংস্কৃতি গড়ে উঠেছে। বহু মানব জাতির মিলনভূমি বলেই মানবতত্ত্ব সম্বন্ধে ভারতবাসী এত সচেতন। বহু যুগের নানা বিচিত্র সংস্কৃতির সম্মেলনে ও সমন্বয়ে ভারতীয় দর্শন যেমন ঐশ্বর্য লাভ করেছে, এমন আর কোনো দেশও হয়ে ওঠেনি। ভারতের সংস্কৃতি সমন্বয়ের সংস্কৃতি, এই সংস্কৃতির বেদী ভারত চেতনা। ইতিহাসের বিশাল প্রেক্ষাপটে এই সংস্কৃতি সমুজ্জ্বল হয়ে আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ভারত সন্তান বলে যারা গর্ববোধ করে থাকেন তাদের একটি বৃহত্তম অংশ আজ সংস্কৃতি ভ্রষ্ট। শিক্ষা ও সংস্কৃতির মধ্যে আজ তাই একটা দুস্তর ব্যবধান রচিত হয়েছে। আমি যে কথা মুক্ত কণ্ঠে বলব যে ভারতবর্ষে যুগে যুগে সংস্কৃতির রূপান্তর ঘটল, এর মূল চরিত্রটি বজায় আছে এবং এখানে মানুষ ও তার সংস্কৃতি সর্বদাই একটা চিরগতিশীল প্রক্রিয়ার ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে চলেছে। ঐতিহাসিকের কাছে মনে হবে এই যৌগিক সংস্কৃতি ভারত ইতিহাসের প্রকৃত দাঁত, এর আসল বনিয়াদ। সেই ইতিহাসের আংশিক অবলোকন ব্রাহ্মণ্য, বৌদ্ধ অথবা জৈন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান আর্যবাদ দ্রাবিড়ে

0: রাজপুত অথবা মুঘল কোনো ইতিহাসই নয়। রামায়ণের মতোই ভারত ইতিহাস কাব্য উত্তর ও দক্ষিণ, পূর্ব ও পশ্চিম, আর্য ও দ্রাবিড়, হিন্দু ও মুসলমান এবং সুসভ্য অরণ্যচারী মানুষের মধ্যে পরমোৎকর্ষের জন্য একটি সহযোগিতার কাব্য এবং এই কাহিনী মনুষ্য ধর্মের বৃহত্তর কাব্যের প্রতি দিক নির্দেশ করবে। ভারত ইতিহাসের সামগ্রিক ধারা থেকে আমরা যদি এখন শুনে দাঁড়াই, তার অর্থ হবে ভারতের অতীত ভবিষ্যতের প্রতি এমনকি মনুষ্য ধর্মের প্রতি বিশ্বাস হারানো। ভারতীয় ইতিহাসের একটা অখণ্ডিত মূর্তি দর্শন করবার জন্য যোগ্য সমন্বয় দৃষ্টি প্রয়োজন। রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতবর্ষের সমন্বয় চিন্তার প্রথম উদ্বোধক। সমন্বয় দৃষ্টি মস্তিষ্ক আলোড়ন করে উদ্ভাসিত হয় না। ভারতীয় সনাতন আদর্শে মনুষ্যত্বের বিশেষ সুপরিণামের সুফল রূপে এই দৃষ্টিকে আমরা একদা উদ্ভাসিত হতে প্রত্যক্ষ করেছি এবং বুঝেছি যে এই সমন্বয় দৃষ্টির বিকাশ ও প্রয়োগের ফলে সমস্ত দেশের সম্মুখে সমন্বয়ের পথ উন্মুক্ত হয়েছে। পাশ্চাত্যের সকল সভ্য দেশেই শিক্ষা সংস্কারের ক্ষেত্রে একটা সমন্বয়ের আসর করে উঠেছে, আমরাই বা কেন পিছিয়ে পড়ে থাকব? এই সমন্বয়ের যুগে একটা উদার সমন্বয় দৃষ্টি ভারতীয় শিক্ষার মানদণ্ড হওয়া উচিত।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ব্রজেন্দ্রনাথ শীলের রচনা থেকে পাঠ। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম শিল্পী নবদ্বীপ পাল।

গানটি শুনলেন মৈত্রেয়ী দত্ত চৌধুরীর কণ্ঠে। ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনায় এবারের শিল্পী সুদেষ্ণা বসু।

গানটির সাথে শেষ হল ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। আকাশবাণী শিলচর, খেতে খামারে।

কৃষক বন্ধুরা, আমাদের রোজকার খাদ্যে স্বাদ এবং ঝাল বাড়াতে লঙ্কাই আমাদের একমাত্র সম্বল। লঙ্কা ছাড়া আমাদের খাবার অসম্পূর্ণ। এই সঙ্গে লঙ্কা একটি অর্থকরী ফসল। লঙ্কা চাষের জন্য যে আবহাওয়া, পরিবেশ বা মাটি প্রয়োজন তা আমাদের এই অঞ্চলে রয়েছে। আধুনিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে লঙ্কা চাষ করলে কৃষক বন্ধুরা বেশ ভালো রকম লাভের মুখ দেখতে পারবেন, কারণ লঙ্কা খুব কম খরচে অল্প পরিশ্রমে চাষ করা সম্ভব। তবে এই চাষে পোকার আক্রমণ খুব বেশি হয়ে থাকে, তাই সেই পোকা প্রতিরোধ করতে সঠিক পদক্ষেপ নিলে এই চাষে ব্যাপক হারে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত এই চাষে পোকার আক্রমণ ছাড়া সেভাবে আর কোনো ঝামেলার সম্মুখীন হতে হয় না কৃষক বন্ধুদের। কৃষক বন্ধুরা, অম্ল ও ক্ষার মাটি ছাড়া প্রায় সব ধরনের মাটিতেই লঙ্কার চাষ হয়ে থাকে। লঙ্কার বীজ রোপণের জন্য মাটি থেকে 15 সেন্টিমিটার উঁচুতে বেড তৈরি করলে ভালো। এতে গোবর সার যোগ করা প্রয়োজন। বৃষ্টির কারণে হওয়া রোগ প্রতিরোধ করার জন্য মাটিতে গোবর সারের সঙ্গে বেভস্টিন ও ক্যাফটাফ মিশিয়ে বেড তৈরি করুন। কৃষক বন্ধুরা, বেডটি উঁচু জমিতে তৈরি করলে বর্ষায় জলাবদ্ধতা এড়ানো সম্ভব হয়। লঙ্কার বীজ গভীরভাবে বপন করা উচিত নয়, আঙ্গুল দিয়ে

গর্ত করে এতে বীজ দিন। এরপর শুকনো ঘাস বা খড় দিয়ে ঢেকে দিন এবং জল ছিটিয়ে দিন। যেখানে লঙ্কা বপন করা হচ্ছে সেখানে তাপমাত্রা 30-32 ডিগ্রির কাছাকাছি হলে ভালো। গাছ বের হওয়ার পর খড় এবং ঘাস সরিয়ে ফেলুন। এরপর সকালে ও সন্ধ্যায় জল ঢালতে হবে। গাছ বের হওয়ার প্রায় 1 সপ্তাহ 10 দিন পর আঙুল বা হাত দিয়ে সাবধানে আগাছা সরানোর কাজ করতে হবে, যাতে গাছের ক্ষতি না হয়। চারা তৈরি করতে মোটামুটি 1 মাস সময় লেগে যায়। 40-45 দিনের মধ্যে চারা তৈরি হওয়ার পরে খোলা জমিতে রোপণ করা যায়। কৃষক বন্ধুরা, চারা খোলা জমিতে রোপণের সময় দুটি গাছের মধ্যে 45-60 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখা দরকার। প্রতি একরে 100 গ্রাম বীজ বপন করা যায়। চারা দুপুর 2টার পর রোপণ করুন। এটা শক্তিশালী সূর্যালোক থেকে রক্ষা করতে সাহায্য করে। গাছ লাগানোর 20-25 দিন পর আবারও নাইট্রোজেন প্রয়োগ করা প্রয়োজন। লঙ্কা গাছে পাতা কুঁচকে যাওয়ার রোগ প্রতিরোধ করতে রোগান নামক ওষুধ প্রতি লিটারে 2 মিলিলিটার গুলে স্প্রে করতে হবে। লঙ্কা গাছে আপেলুর নামে একটি ওষুধ ব্যবহার করা যেতে পারে। এর দ্রবণ প্রতি লিটারে 1.5 মিলিলিটার হারে প্রস্তুত করে লঙ্কা গাছে স্প্রে করা যায়। কৃষক বন্ধুরা, যদি লঙ্কা ক্ষেতের চারপাশে ভুট্টার 2-3টি বেড বানানো যায় তাহলে লঙ্কা গাছে মাছি আসে না। এতে করে পাতা কুচকে যাওয়া রোগের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। সাদা মাছির আক্রমণ ঠেকাতে কৃষক বন্ধুরা নিমের তেল গাছে স্প্রে করুন। প্রতি লিটার জলে 2 মিলিলিটার অনুপাতে নিম তেল মিশিয়ে গাছে স্প্রে করা প্রয়োজন। প্রতি সপ্তাহেই স্প্রে করা প্রয়োজন।

খেতে খামারে শুনলেন। এবারে লোকগীতি শুনবেন মঞ্জুশ্রী দাসের পরিবেশনায়।

পরপর দিনখানি লোকগীতি শুনলেন মঞ্জুশ্রী দাসের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ 23 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 7 জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার সকাল 7:05 সুপ্রভাত অনুষ্ঠান, দেশবন্দনা সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী বাবুল সুপ্রিয় সকাল 7:40 ও দুপুর 1টায়। নজরুলগীতি শুনবেন শম্পা কুণ্ডুর পরিবেশনায় সকাল 8:40। বাংলা ছবির গান শুনতে পাবেন সকাল 8:50, বেলা 12:30 ও রাত 9:30। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শুনবেন সুমিত্রা গুহর কণ্ঠে। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ব্রিজনারায়ণের শরৎবাদন শুনবেন। বেলা 10টায় প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। বেলা 10:30, বেলা 12টায় রাত 7:15 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শিশুদের জন্য প্রচারিত বিশেষ অনুষ্ঠান শিশু মেলা বেলা 11টায়। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন নিবেদিতা নাথ। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী বাসবী নন্দী। দুপুর 1:40 শুনবেন নাটক মানব যাত্রা। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রমন রায়ের গিটার বাদন শুনবেন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান। যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধ্যে 6:15। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে গ্রীষ্মকালীন ফসলের যত্ন এ নিয়ে বলবেন বিমলেন্দু রক্ষিত। রাত 8টায় অনুষ্ঠান আহরণ। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুন্ডি শুনবেন সুজিত গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান।

আজকের কিছু বিশেষ অনুষ্ঠান সূচি সম্পর্কে আবারও বলছি। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী বাবুল সুপ্রিয় সকাল 7:40 ও দুপুর 1টায়। নজরুলগীতি শুনবেন শম্পা কুণ্ডুর পরিবেশনায় সকাল 8:40। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 12:30 ও রাত 9:30। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শুনতে পাবেন সুমিত্রা গুহর কণ্ঠে সকাল 9টায়। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ব্রিজ নারায়ণের শরদ বাদন শুনবেন। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন বেলা 10টায়। হিন্দি ছবির গান শুনতে পাবেন বেলা 10:30, বেলা 12টায় ও রাত 7:15। শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা বেলা 11টায়। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন নিবেদিতা নাথ। আধুনিক গানের শিল্পী বাসবী নন্দী দুপুর 1:15। দুপুর 1:40 প্রচারিত হবে নাটক মানব যাত্রা। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রমন রায়ের গিটার বাদন শুনবেন দুপুর 2:45। যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধ্যে 6:15। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে গ্রীষ্মকালীন ফসলের যত্ন এ নিয়ে বলবেন বিমলেন্দু রক্ষিত। রাত 8টায় অনুষ্ঠান আহরণ। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন সুজিত গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। আজকের অনুষ্ঠান সূচি শুনলেন আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

ইটালিয়ান, ফরাসি, গ্রিক, রুশ, লেটিন, ইতালিয়ান, স্পেনিশ ইত্যাদি মোট 13টি ভাষা। এর মধ্যে 8টি ইউরোপিয়ান এবং 5টি ভারতীয় ভাষা। 1927 সালে বিদেশ থেকে বিভিন্ন ডিগ্রি সার্টিফিকেট নিয়ে ফেরার সময় তিনি বিশাল পরিমাণ বইও নিয়ে এসেছিলেন। দেশে ফিরে 1930 সালে প্রতিষ্ঠা করেন জগন্নাথ বড়ুয়া মহাবিদ্যালয়। নিজে 18 বছর ছিলেন এর অবৈতনিক অধ্যক্ষ। 1948 সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। 9 বছর অত্যন্ত মর্যাদার সঙ্গে এই দায়িত্ব পালন করেন। 1955 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী এবং 1967 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে। গুয়াহাটি এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় দেয় ডিলিট সম্মান। 1985 সালে তাকে মরণোত্তর সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মান জানানো হয়। অসাধারণ পাণ্ডিত্যের জন্য তাকে প্রাচ্য বিদ্যার নব পাণ্ডিত্য পারিধি উপাধিতেও ভূষিত করা হয়। কৃষ্ণকান্ত সন্দিকৈর জীবনাবসান ঘটে 1982 সালে আজকের মতো 7 জুন তারিখে।

0: গানটি শুনলেন রূপঙ্করের কণ্ঠে। এবারে গল্পপাঠের আসরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধারে আলো গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: বিজলি জবাব দিল না, স্তম্ভিত হইয়া সত্যর মুখপানে চাহিয়া দাঁড়াইয়া রহিলা।

0: বাট শুনবেন।
1: বিজলি জবাব দিল না, স্তম্ভিত হইয়া সত্যর মুখপানে চাহিয়া দাঁড়াইয়া রহিল। যথার্থই তাহার ভয়ানক ভুল হইয়াছিল, সে তো কল্পনাও করে নাই এমনি মুখচোরা শান্ত লোক এমন করিয়া বলিতে পারে। সত্য আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। বিজলি মৃদুস্বরে কহিল, আর একটু বস। মাতাল শুনিতে পাইয়া চেঁচাইয়া উঠিল, হুম হুম, প্রথম চোটে একটু জোর খেলবে, যেতে দাও যেতে দাও, সুতো ছাড়ো সুতো ছাড়ো। সত্য ঘরের বাহিরে আসিয়া পড়িল। বিজলি পিছনে আসিয়া পদ রোধ করিয়া চুপি চুপি বলিল, ওরা দেখতে পাবে, তাই নইলে হাত জোর করে বলতুম আমার বড় অপরাধ হয়েছে। সত্য অন্যদিকে মুখ করিয়া চুপ করিয়া রহিল। সে পুনর্বার কহিল, এই পাশের ঘরটা আমার পড়ার ঘর, একবার দেখবে না, একটিবার এসো, মাপ চাচ্ছে। না বলিয়া সত্য সিঁড়ির অভিমুখে অগ্রসর হইল। বিজলি পিছনে পিছনে চলিতে চলিতে কহিল, কাল দেখা হবে? না, আর কি কখনো দেখা হবে না? না। কান্নায় বিজলির কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। ঢুঁক গিলিয়া জোর করিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, আমার বিশ্বাস হয় না, আর দেখা হবে না। কিন্তু তাও যদি না হয় বলো, এই কথাটা আমার বিশ্বাস করবে? ভগ্নস্বর শুনিয়া সত্য বিস্মিত হইল। কিন্তু এই 15-16 দিন ধরিয়া যে অভিনয় সে দেখিয়াছে, তাহার কাছে তো হইয়া কিছুই নয়। তথাপি সে মুখ ফিরাইয়া দাঁড়াইল। সে মুখের রেখায় রেখায় সুদৃঢ় অপ্রত্যয় পাঠ করিয়া বিজলির বুক ভাঙিয়া গেল। কিন্তু সে করিবে কি? হায় হায়, প্রত্যয় করাইবার সমস্ত উপায়ই যে সে আবর্জনার মতো স্বহস্তে ঝাঁট দিয়া ফেলিয়া দিয়াছে। সত্য প্রশ্ন করিল, কি বিশ্বাস করব? বিজলির ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল, কিন্তু স্বর ফুটিল না। অশ্রুভারাক্রান্ত দুই চোখ মুহূর্তের জন্য তুলিয়াই অবনত করিল। সত্য তাহাও দেখিল, কিন্তু অশ্রুর কি নকল নাই? বিজলি মুখ না তুলিয়াই বুঝিল সত্য অপেক্ষা করিয়া আছে, কিন্তু সেই কথাটা যে মুখ দিয়া সে কিছুতেই বাহির করিতে পারিতেছে না, যাহা বাহিরে আসিবার জন্য তাহার বুকের পাঁজরগুলো ভাঙিয়া গোড়াইয়া দিতেছে। সে ভালোবাসিয়াছে, সে ভালোবাসার একটা কণা সার্থক করিবার লোভে সে এই রূপের ভাণ্ডার দেহটাও হয়তো একখণ্ড গলিত বস্ত্রের মতোই ত্যাগ করিতে পারে, কিন্তু কে তাহা বিশ্বাস করিবে? সে যে দাগী আসামি, অপরাধের শতকোটির চিহ্ন সর্বাঙ্গে মাখিয়া বিচারের সম্মুখে দাঁড়াইয়া আজ কি করিয়া সে মুখে আনিবে? অপরাধ করাই তাহার পেশা বটে, কিন্তু এবার সে নির্দোষ। যতই বিলম্ব হইতে লাগিল ততই সে বুঝিতে লাগিল বিচারক তাহার ফাঁসির হুকুম দিতে বসিয়াছে, কিন্তু কি করিয়া সে রোধ করিবে? সত্য অধীর হইয়া উঠিয়াছিল। সে বলিল, চললুম। বিজলি তবুও মুখ তুলিতে পারিল না, কিন্তু এবার কথা কহিল, বলিল, যাও, কিন্তু যে কথা অপরাধে মগ্ন থেকেও আমি বিশ্বাস করি, সে কথা অবিশ্বাস করে যেন তুমি অপরাধী হয় না। বিশ্বাস করো, সকলের দেহতেই ভগবান বাস করেন এবং আমরণ দেহটাকে তিনি ছেড়ে চলে যান না। একটু থামিয়া কহিল, সব মন্দিরেই দেবতা পূজা হয় না বটে, তবুও তিনি দেবতা, তাকে দেখে মাথা নোয়াতে না পারো, কিন্তু তাকে মারিয়ে যেতেও পারো না। বলিয়াই পদশব্দে মুখ তুলিয়া দেখিল সত্য ধীরে ধীরে নিঃশব্দে চলিয়া যাইতেছে।
0: শ্রোতা বন্ধুরা, এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। আর সোনারা মরে না, যন্ত্রমন্ত্রে কক্রোচ পার্টির ধর্ণায় আন্না ছায়া। পদত্যাগ করতেই হবে, শিক্ষামন্ত্রীকে 7 দিনের সময় দিল জেনজি। বার্তালিপি আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সাময়িক প্রসঙ্গ সবচেয়ে গুরুত্ব দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে অসমে আরও 16,810টি নতুন ঘর নির্মাণের অনুমোদন মিলেছে। কাল এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক পরিবার পাকা বাড়ির সুবিধা পেয়েছে। শীঘ্রই আরও 27,544টি নতুন ঘরের অনুমোদন দেবে কেন্দ্র এবং এজন্য 220 কোটি টাকা দেওয়া হবে। একই দিনে বিকশিত অসম গড়ার লক্ষ্য সামনে রেখে রাজ্য সরকারের শতাধিক আইএএস এবং জ্যেষ্ঠ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে উন্নয়নের পরবর্তী পর্যায়ের অগ্রাধিকার বার্তা দেন তিনি। একদিকে শিশু মৃত্যুর হার কমায়

দাবি, অন্যদিকে কাজিরাঙ্গার পাখি বৈচিত্র্য। কাল সমাজ মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ও জীব বৈচিত্র্য এই দুই ক্ষেত্রেই সাফল্যের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। লিড নিউজ নববার্তা প্রসঙ্গের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে কাল সন্ধ্যায় দেখা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি তার মন্ত্রিসভার সদস্যরাও। লিখেছেন সাময়িক প্রসঙ্গ। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে লোকভবনে সুপ্রিম মুখ্যমন্ত্রী সস্ত্রীক মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের সঙ্গে রাজ্যপালের স্নেহমিলন। শিলচর শহরের বুকে শিশু বিধান স্কুলের গাছ থেকে উদ্ধার 9 ফুট দৈর্ঘ্যের পাইথন, জানিয়েছে নববার্তা প্রসঙ্গ। সাময়িক প্রসঙ্গের বক্স আইটেম, 9 ফুট বার্মিজ পাইথনের শিলচর থমথমে সকাল, আতঙ্ক ছড়াল শিশু বিধান চক্করে, স্কুলের গাছে সাপ। বার্তালিপি আরো লিখেছে পীযূষ কৌশিক কৃষ্ণেন্দুকে নিয়ে বাজপেয়ী ভবনে গাড়ি চালিয়ে সুশান্ত, শান্তিভঙ্গের আশঙ্কায় জুবাইরের মিছিল বদরপুরেই আটকাল পুলিশ।

নববার্তা প্রসঙ্গ প্রথম পাতায় লিখেছে, যানজটের জন্য সময় মতো হাসপাতালে পৌঁছতে না পেরে প্রাণ হারালো গুমরার যুবক। এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের স্থানীয় পত্রিকাগুলির সম্পাদকীয় শিরোনাম। সাময়িক প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, মায়ানমার সীমান্তে বেড়া নির্মাণ সময়ের দাবি। নববার্তা প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, কল্যাণকামী প্রকল্প চালু থাকুক। সবশেষে বার্তালিপি তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, রোকর ভবিষ্যৎ। শ্রোতাবন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 7:24:50। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে বাংলায় জাতীয় সংবাদ ও তারপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেবে। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। রাশিয়ার মীরা আংরিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জেভরেভ ও ইতালির ফ্লাভিও ক্যাভোলির মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা সংক্রান্ত বিষয়ে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরের জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সংশ্লিষ্ট রাজ্যগুলির দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শাসক ও জিএসটি আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার এবং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসকে জাল মুদ্রা সংক্রান্ত বিষয়ে সমীক্ষা চালানোরও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মাদক ও আগ্নেয়াস্ত্রের হুমকি মোকাবিলায় সীমান্তবর্তী বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য বিশেষ শিবিরের আয়োজন করতে হবে।
1: পাকিস্তান বর্ডার ও বাংলাদেশ বর্ডার ইতনি বিস্তৃত বর্ডার মে হর সীমা কা এক অলগ প্রকার কা চুনৌতি হ্যায়। कहीं नशे का व्यापार है, ह्यूमन ट्रैफिकिंग का सवाल है,

0: कहीं पर हथियारों के स्मगलिंग का सवाल है, हर सीमा के अपने अलग अलग प्रश्न हैं। हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना।
1: এদিকে ত্রিপুরা ধর্মনগর থানার অন্তর্গত রঘনা সীমান্ত এলাকায় গতকাল বর্ডার সিকিউরিটি ফোর্স ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পরিত্যক্ত অবস্থায় 9,427টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধারকৃত এই ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে গতকাল বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প ভার্চুয়ালি নেপালের কাছে হস্তান্তর করেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেন। নেপালের জন্য কণ্ঠস্বর ভিত্তিক ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য এদিন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনীর একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। তিনি আরো ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে। শ্রী জয়শঙ্কর এদিন জ্বালানি সংকট কাটাতে ভারত নেপালের পাশে থাকবে বলে উল্লেখ করেছেন।
2: কোলাবরেট ক্লোজলি টু মেইনটেইন সিকিউরিটি অলং আ লং এন্ড ইউনিকলি ওপেন বর্ডার। আওয়ার টু কান্ট্রিজ হ্যাভ অলওয়েজ স্টুড বাই ইচ আদার ইন টাইমস অফ নিড। ইন দ্য ওয়েক অফ দ্য অনগোয়িং ক্রাইসিস ইন ওয়েস্ট এশিয়া, দ্য মিডল ইস্ট, উই হ্যাভ এনশোরড আনইন্টারাপ্টেড ফিউয়েল সাপ্লাইজ টু নেপাল। দ্য ইম্পর্টেন্স অ্যাকর্ডেড টু দিস রিলেশনশিপ বাই বোথ সাইড হ্যাজ অনলি রিসেন্টলি বিন ডেমনস্ট্রেটেড। উই বিলিভ দ্যাট টুডে দেয়ার ইজ অপরচুনিটি টু ডিসাইসিভলি শিফট দ্য ট্র্যাজেক্টরি অফ ইন্ডিয়া নেপাল রিলেশনস অ্যান্ড টু realize the full potential of our ties.
1: দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরো আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণেই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। রেলমন্ত্রী জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যে শ্রী মোদী ও উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে ভারত ও বিশ্বের উপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। এনটিএ জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এই চক্র ছাত্রছাত্রী ও তাদের পরিবারের উদ্বেগকে ব্যবহার করতে চাইছে। কুয়েত ও বাহরিনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে ইরান গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর জবাবে উপসাগরীয় দেশ ও মার্কিন বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপ ও গরুকে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি ও রাডার ব্যবস্থায় ইরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াহিয়াও প্রদেশের টলেডো শহরে গতকাল রাতে একটি জমজমাট কমিউনিটি ফেস্টিভ্যালে গুলিচালনার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি সন্দেহভাজনদের খোঁজে

তল্লাশি অভিযান শুরু হয়েছে। স্থানীয় পুলিশ ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। রাশিয়া জানিয়েছে সেন্ট পিটার্সবার্গ ও তার আশেপাশের এলাকায় ইউক্রেন নজিরবিহীন হামলা চালিয়েছে। সেন্ট পিটার্সবার্গ সংলগ্ন লেনিনগ্রাদ অঞ্চলে 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর এই প্রথম। গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। দ্রোজদেনকো জানান, বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি জেলায় ড্রোন ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে, যার ফলে আবাসনগুলির সামান্য ক্ষতি হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টার ফল উল্টো হবে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তায় পুতিন ভারতের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দেন। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ বলেছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বৃদ্ধির ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2044 সালের মধ্যে এই অঞ্চলে যাত্রী পরিবহনের পরিমাণ 400 কোটি ছাড়িয়ে যাবে বলেও তারা জানিয়েছে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিক উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি ওয়াকাথনের আয়োজন করেছে। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে এই ওয়াকাথন শুরু হয়েছে। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। রাশিয়ার মিরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতার অষ্টম বাছাই 19 বছর বয়সী আন্দ্রিভার পেশাদার ক্রীড়া জীবনে এটি প্রথম গ্র্যান্ডস্ল্যাম। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জেভরেভ ইতালির ফ্লাভিও কোবোলির মুখোমুখি হবেন। সাফ মহিলা ফুটবলে ভারত খেতাব জয় করেছে। গোয়ার মারগাঁওয়ে গতকাল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে 7 বছর পর ভারত ফের এই খেতাব পেল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। খবর শেষ হল, এর পরের খবর স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, নির্মাণ কার্যকলাপ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কঠোর নিরীক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। আগরতলা সীমান্ত সুরক্ষা বাহিনীর ত্রিপুরার মুখ্য কার্যালয়ে আয়োজিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত পাঁচ বছরে জমির তথ্য পুনর্নিরীক্ষণ করতেও নির্দেশ দিয়েছেন। আসাম সরকার রাজ্যের বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলতি জুন মাস থেকে আসামের ইতিহাস ও ভূগোল বাধ্যতামূলকভাবে পড়ানো শুরু করার কথা জানিয়েছে। এ সম্পর্কে বিদ্যালয়সমূহের পরিদর্শক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, জেলা মিশন সমন্বয়ক এবং শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পর্ষদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি চলতি মাসে পাঠ্যপুস্তক প্রদান এবং শ্রেণীকক্ষে পাঠদান মূল্যায়ন সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়েছে। উল্লেখ্য, আসামের সমৃদ্ধ ইতিহাস ও ভৌগোলিক বৈচিত্র্যের বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য বিদ্যালয় পর্যায়ে ইতিহাস ও ভূগোলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শক্তিপীঠ কামাখ্যা ধাম পর্যন্ত প্রস্তাবিত করিডোর নির্মাণ সম্পর্কে বিশদে আলোচনা করতে গতকাল এক বৈঠকে মিলিত হয়েছেন। জেলা আয়ুক্ত চক্র আধিকারিক কামাখ্যা মন্দিরের দুজন কর্মকর্তা এবং স্থানীয় জনসাধারণের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কামাখ্যা ধামের উন্নয়ন এবং যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে। মন্ত্রী শ্রী বড়ুয়া আসন্ন অম্বুবাচী মেলার প্রস্তুতি সম্পর্কেও আলোচনা করেন। উল্লেখ্য, শক্তিপীঠ কামাখ্যা দেবালয়ে আগামী 22 জুন থেকে অম্বুবাচী উৎসব শুরু হবে। দেবালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী 22 জুন রাত 9:08:42 অম্বুবাচীর প্রবৃত্তি হবে। প্রবৃত্তির সঙ্গে সঙ্গে কামাখ্যা মন্দিরের দ্বার ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে। 23, 24 এবং 25 জুন কামাখ্যা মন্দিরের দ্বার সম্পূর্ণ

হবে। বন্ধ থাকবে 26 জুন থেকে অম্বুবাচীর নিবৃত্তির পর মন্দিরের দ্বার ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচীর সময় নীলাচলে দেশ বিদেশের ভক্তদের সমাগম হবে বলে দেওয়ালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। সিবিএসই দ্বাদশ শ্রেণীর উত্তরপত্রে প্রাপ্ত নম্বর পরীক্ষা ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আজ পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে শিক্ষার্থীরা আজ মধ্যরাত পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবে। শিক্ষার্থীদের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে সিবিএসই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানানো হয়। এর পূর্বে আবেদনপত্র দাখিলের শেষ দিন গতকাল পর্যন্ত ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা সুলভ মূল্যের সামগ্রীর সরবরাহ অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আশ্বস্ত করেছেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এক বার্তায় জানান যে বর্তমানে অব্যাহত থাকা অন্তর্বর্তী বাজেটের পরিপ্রেক্ষিতে সুলভ মূল্যের মুসুর ডাল, চিনি এবং লবণ সরবরাহ প্রকল্পটি চলতি মাস থেকে স্থগিত রাখা হয়েছে। সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার পর আগামী আগস্ট মাস থেকে পুনরায় প্রকল্পটি চালু করবে। মে মাসের অন্ন সেবা দিনের বিতরণ সম্পন্ন হওয়ার পর কিছু সংখ্যক সুলভ মূল্যের দোকানে বেঁচে যাওয়া সামগ্রী অন্ত্যোদয় পরিবারকে অগ্রাধিকারের ভিত্তিতে বিতরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক ভ্যালি চা যুবকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আজ শিলচরের বরাক চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বরাক উপত্যকার বিভিন্ন চা বাগানে কর্মরত চা শ্রমিকদের যেসব ছেলেমেয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা জানানো হবে। সংবর্ধনা অনুষ্ঠানে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, বরাক চা যুবকল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা প্রমুখ উপস্থিত থাকবেন। ভারতীয় সেনাবাহিনীতে আগামী বছরের জন্য অগ্নিবীর ও জুনিয়র কমিশনড আধিকারিক নিযুক্তির জন্য অনুষ্ঠেয় সিইই অর্থাৎ সাধারণ প্রবেশ পরীক্ষা আগামী 12 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রার্থীরা পরীক্ষার জন্য প্রবেশপত্র সেনাবাহিনীর ওয়েবসাইট www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করতে পারবে। শ্রীভূমি জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলা প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য 2025-26 অর্থবছরের দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রাক্তন সৈনিকদের সন্তানদের জন্য এই শিক্ষাবৃত্তি ডাইরেক্টরেট অব সৈনিক ওয়েলফেয়ার থেকে দেওয়া হবে। এ বিষয়ে আবেদনপত্র সংগ্রহ করতে এবং বিশদে জানতে জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুলগীতি শুনবেন শম্পা কুণ্ডুর পরিবেশনায়। বাংলা ছবির গান সকাল 8:50, দুপুর 12:30 এবং রাত 9:30। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শুনবেন সুমিত্রা গুহর কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 ব্রিজ নারায়ণের শরৎবাদন শুনবেন প্রবীণ।

নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন বেলা দশটায়, বেলা দশটা ত্রিশ মিনিটে, বেলা বারোটায় ও রাত সাতটা পনেরো মিনিটে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা বেলা এগারোটায়। বেলা এগারোটা ত্রিশ মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন নিবেদিতা নাথ। দুপুর একটা পনেরো মিনিটে আধুনিক গানের শিল্পী বাসুবী নন্দী। দুপুর একটা চল্লিশ মিনিটে প্রচারিত হবে নাটক মানব যাত্রা। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রমন রায়ের গিটার বাদন শুনবেন দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে। মণিপুরি অনুষ্ঠান বিকেল পাঁচটা পাঁচ মিনিটে। বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ডিমাসা অনুষ্ঠান। সন্ধে ছটা পনেরো মিনিটে যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী। চাষ আবাদের কথা সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে। এতে গ্রীষ্মকালীন ফসলের যত্ন এ নিয়ে বলবেন বিমলেন্দু রক্ষিত। রাত আটটায় আহরণ। রাত আটটা ত্রিশ মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন সুজিত গাঙ্গুলির কণ্ঠে। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত নটা পনেরো মিনিটে। রাত নটা ত্রিশ মিনিটে শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রভাতী সংবাদ ও তারপর শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। এখন নজরুলগীতি শুনবেন শম্পা কুণ্ডুর পরিবেশনায়।

চুলকিতে শুনলেন শম্পা কুণ্ডুর কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গান। এতে আজ প্রথম গানটি অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে, ছবির নাম ভালোবাসা ভালোবাসা।

গানটি শুনলেন দুজনে ছবি থেকে জুবিন ও মোনালী ঠাকুরের দ্বৈত কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে, ছবির নাম মোহনার দিকে।

গানটির সাথে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গুর্জরি তোড়ির আগে খেয়াল শুনবেন, খেয়াল ও তারানা শুনবেন সুমিত্রা গুহর কণ্ঠে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ গুর্জরি তরির রাগে খেয়াল তারানা শুনলেন সুমিত্রা গুহর কণ্ঠে আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত ব্রিজ নারায়ণের শরৎবাদন শুনবেন।

0: শাস্ত্রীয় যন্ত্রসংগীতের অনুষ্ঠানে এতক্ষণ পণ্ডিত ব্রিজনারায়ণের শরৎবাদন শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
1: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নানা রঙের দিন অনুষ্ঠান।

0: তার ছোটবেলা কেটেছে এই শহর শিলচরেই, এই শহরেই তার বড় হয়ে ওঠা। বাবার ছিল বদলির চাকরি, তাই মামাবাড়িতেই থেকেছেন সমস্ত ছেলেবেলা। মামাতো মাসতুতো সব ভাই বোনের একসাথে বড় হয়ে ওঠা, একসাথে খেলাধুলো, একসাথে খাওয়া দাওয়া। আর এই একসাথে থাকতে থাকতেই হয়তো তার মধ্যে সবাইকে নিয়ে কাজ করার যে বীজ, সেটা অঙ্কুরিত হয়ে গিয়েছিল। নানা রঙের দিন অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি এই অঞ্চলের বিশিষ্ট নাট্য সংগঠক ও সমাজকর্মী রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পালের সঙ্গে।
1: আমার ছোটবেলা কেটেছে শিলচরে, জন্ম শিলচর শহরেই, এবং পড়াশোনা করেছি আমি ছোটবেলায়। জানিগঞ্জ পাঠশালা ছিল এখানে গান্ধীবাগে, সেখানে সেখান থেকে পাশ করার পর তারপরে গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আমি হায়ার সেকেন্ডারি পাশ করে তারপরে জিসি কলেজ থেকে আমি গ্রাজুয়েশন নিলাম সায়েন্সে। গ্রাজুয়েশন নেওয়ার পরে 1979 গ্রাজুয়েশন নেওয়ার পরে আমি প্রথম চাকরি বলবো ইন্টারভিউ দিয়েছিলাম, রিটার্ন পাশ করি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে।
2: আচ্ছা আচ্ছা।
1: রিটার্ন পাশ করার পরেই চাকরিও হয়ে যায়,
2: মানে প্রথমবারেই আপনি
1: প্রথমবারে ইন্টারভিউ দিয়ে পাশ করে যাই।
2: আচ্ছা বাহ।
1: এবং পাশ করার পরেই আমি 81 আমি চাকরিতে জয়েন করেছি, দু বছর আবার বসতে লাগেনি বেশি দিন আর, এই আর কি। তারপর এর জন্য চাকরি পাওয়ার পর আর ফার্দার পড়াশোনা আর হয়ে ওঠেনি। আর ছোটবেলা আমার বাবা যেহেতু চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় উনি ঘুরতে হতো ওনাকে, তাই আমি আমরা ভাইরা আমরা মামার বাড়িতেই বড় হয়েছি। শুধু মামার বাড়িতে আমরা শুধু না, আমার মাসতুতো ভাই, মাসতুতো বোন এবং মামাতো ভাই বোন, এক জায়গায় আমরা একটা 51 পরিবার ছিল।
2: অনেক ভাই বোন একসাথে মিলে,
1: খুব আনন্দের সঙ্গে কাটিয়েছি ছোটবেলাটা বলা যায়। যে 51 পরিবারের যে বড় হয়েছি, এসব তো আজকাল দেখাই যায় না বলতে গেলে, এসব
2: আজকাল তো নেই, মানে সেটা সৌভাগ্য বলতে হবে যারা
1: সৌভাগ্য। আমরা যে 51 পরিবারে বড় হয়েছি বলবো, একটা এত আনন্দের মধ্যে আমরা গড়ে উঠেছি, মানে হুলস্থুল করে সারাটা দিন কাটতো। আমাদের একসঙ্গে যখন পড়াশোনায় বসতাম, আমরা 10-12 জন এক জায়গায় বসতাম, একটা টেবিলে এমন ছিল, খাওয়া খেতে যখন যেতাম একসঙ্গে 12-14 জন আমরা একসঙ্গে খেতে বসতাম, এরকম একটা হুলস্থুলের মধ্যে আমরা ছোটবেলাটা কেটেছে আর কি বলবো আমি। আর
2: নানা ধরনের খেলাধুলো, মানে

0: আপনার কি, আপনি তো নাট্য জগতের সঙ্গে যুক্ত, তো বলা যায় সেটার ভিত্তি হয়তো তখনই মানে স্থাপন করা হয়ে গেছিল।
1: হ্যাঁ, তখনই অ্যাকচুয়ালি এই যে রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা বর্তমানে শিলচরে যে আছে, যে এটার সৃষ্টি সৃষ্টি করেছিলেন আমারই মামা নরেশচন্দ্র পাল, এখন যার নামে আমরা প্রতিযোগিতা করে আসছি দীর্ঘ 44 বছর ধরে। তো মামাই, মামার সঙ্গে আরও কয়েকজন বন্ধুবান্ধবরা মিলে নাজিরপট্টিতে এটা পাড়াভিত্তিক বলতে বলবো যে একটা ক্লাবটা গড়ে উঠেছিল 1962-তে, এই রূপম কালচারাল অ্যাসোসিয়েশন। এই মামার হাত ধরেই আমি 1975-এ ম্যাট্রিক পাস করার পরেই আমি রূপমে জয়েন করি। হ্যাঁ, এরপর থেকে চলছে রূপমের সঙ্গে দীর্ঘদিনের
0: পথ চলা,
1: পথ চলা বলতে গেলে আর কি।
0: এখন তো আপনি এটার প্রধান, মানে আপনার সমস্ত দায়িত্বই আপনারই রূপমে।
1: এরপরে তো রূপমে যখন সদস্য গ্রহণ পদ গ্রহণ করার পরে 1980 চাকরি পেলাম, 1981-এ 82-তে আমি কোষাধ্যক্ষের দায়িত্ব নিলাম, প্রথম কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলাম। এরপরে
0: মানে আপনার চাকরির সঙ্গে বেশ একটা, আপনি ব্যাংকে চাকরি করেন সেই সঙ্গে রূপমের কোষাধ্যক্ষ, বেশ দুটোর একটা মিল আছে বলতে হবে।
1: সেটা সেই জন্য এটাও একটা কারণ হতে পারে, যেহেতু ব্যাংকে চাকরি করে আমার কোষাধ্যক্ষ বানিয়ে দিয়েছিল,
0: সেটাও হতে পারে।
1: হ্যাঁ, আর তারপরে 1985-এ আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলাম।
0: আচ্ছা,
1: 85 থেকে তো এখন পর্যন্ত চলছে, প্রায় 4 দশক উপর বলবো, 4 দশকের উপর হয়ে গেছে এখন। তো সবাইকে সঙ্গে নিয়ে, এই রূপমকে সঙ্গে নিয়ে বলবো কি আমার চলে আর চলছে আর কি এখন পর্যন্ত আমার সংগ্রাম।
0: আচ্ছা, তো আচ্ছা, আপনি তো মানে স্টেট ব্যাংকে চাকরি করতেন, তো সেই সূত্রে তো আপনাদের ট্রান্সফারেবল জব, তো অনেক জায়গায় আপনি গেছেন, তো সেগুলো যদি আমাদের সঙ্গে একটু অভিজ্ঞতাগুলো আমি বলেন আমাদের, কোথায় কোথায় গেছেন।
1: প্রথমে আমি যখন চাকরি পাওয়ার পরে আমি জয়েন করেছিলাম এখানে স্টেট ব্যাংক অফ শিলচর বাজার ব্রাঞ্চে।
0: আচ্ছা,
1: তখন এর ব্রাঞ্চটি ছিল ওই যে ফাটক বাজারে কর্নারটার মধ্যে ছিল ব্রাঞ্চটি, তারপরে এই ব্রাঞ্চটিকে শিফট করে নাজিরপট্টিতে, এটা আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম ব্রাঞ্চটা শিফটিং করার জন্য। সেই জায়গাটা ঠিক, পরিবেশটা ঠিক ছিল না, সন্ধ্যা হলে পরেই একটা বাজে পরিবেশ সৃষ্টি হতো তখনকার। তারপরে অনেক চেষ্টা করে নাজিরপট্টিতেই ব্রাঞ্চটা আমি উদ্যোগ নিয়ে তখন এটাকে শিফট করেছিলাম, ম্যানেজমেন্টের সঙ্গে কথা টথা বলে, যাই হোক। তো এরপরে আমি 1981-এ চাকরি পাওয়ার পরে 1991-এ আমি গেলাম আইজলে, মিজোরামে ছিলাম, 3 বছর ছিলাম সেখানে। তারপরে আবার শিলচর ঘুরে এসেছি, শিলচর থেকে তা বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন ব্রাঞ্চে, এমনকি ব্রাঞ্চ ম্যানেজার দায়িত্বও ছিলাম বেশ কয়েকটি ব্রাঞ্চে আমি ছিলাম। তারপরে এখান থেকে গেলাম আবার নাগাল্যান্ডে, নাগাল্যান্ড থেকে আবার ত্রিপুরা ছিলাম 5 বছর। অনেক জায়গায় ঘুরেছি আর কি, এই আর কি বিভিন্ন জনের সঙ্গে আমার কথা হয়েছে, আলাপ হয়েছে, তাদের সঙ্গে একটা আত্মীয়তা বোধ বলা যায় যেভাবে হয় আর কি, সেরকম একটা গড়ে উঠেছিল বন্ধুত্বপূর্ণ ভাব, তার এখনো তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে প্রত্যেকের সঙ্গে।
0: আর আপনি যে এই যে বিভিন্ন জায়গায় আপনি ঘুরেছেন বা গেছেন, সেখানে যেগুলো অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন, ওগুলো নিশ্চয়ই আপনার নাটকে, যে আপনি এই যে নাটকের দলের সঙ্গে যে আছেন রূপমে, ওখানে তো আপনি কাজে লাগাতে পারছেন, কারণ নানান জায়গায় গেছেন, ওখানের সংস্কৃতি সব আপনি মানে ভালো করে দেখতে পেরেছেন বা দেখেছেন, তো ওগুলো নিশ্চয়ই আপনার কাজে লাগছে। ওগুলো
1: নিশ্চয়ই অভিজ্ঞতা,
0: আমাদের তো সমৃদ্ধ অভিজ্ঞতা তো আমাদের।
1: হ্যাঁ, আমি মনে করি না যে ভাষাটা কোনো একটা ফ্যাক্টর, আমার কাছে মনে হয় না। লোকে বলে যে আমি তো যেমন যখন মিজোরামে গেলাম, মিজো ল্যাঙ্গুয়েজ জানতাম কিছুটা, আমার জানতাম আগেই, কারণ আমার দাদু মামার বাড়ি যেতেন, দাদুর ব্যবসায়ী ছিল মিজোদের সঙ্গে, সবচেয়ে পুরনো ব্যবসায়ী বলা যায় মিজোদের সঙ্গে, জয়দুর্গা স্টোর্সে শিলচর শহরে। আর তখনকার দিনে 2-4টি দোকান ছিল যারা মিজোদের সঙ্গে ব্যবসা করতো, এর মধ্যে আমার দাদু নরেন্দ্র চন্দ্র পাল উনি মানে ছিলেন এই দোকানের। তো উনি অনেক কষ্ট করেছেন তখনকার সময়ে মিজোরামে, কিন্তু হেঁটে উনি গেছেন আইজলে, অনেক জায়গা হেঁটে তারপর আইজল গেছেন,
0: তখনকার
1: তাকদাদিতে আর কি, গাড়িটাই
0: অনেক
1: হেঁটে যেত, রাস্তাঘাটও সেরকম যখন যেরকম সেরকম ভালো ছিল না, যাই হোক। তো সেই সূত্রে আমার কিছুটা মিজো ভাষা আমি কিছুটা জানতাম। তারপর আইজলে যাওয়ার পরে এখানে 3 বছর ছিলাম, সেই 3 বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে আমার। তো আমি মোটামুটি

0: ভাবে কাজ চালানোর মতো আমার মিজো ভাষা আমি শিখে নিয়েছিলাম।
1: আচ্ছা,
0: হ্যাঁ,
1: বাহ,
0: মানে খুব একটা কষ্ট হয়নি আমার। যেসব ব্যাংকে কাজ করতে বলে কাস্টমারের সঙ্গে যেসব কথোপকথন বলা যায়
1: হ্যাঁ হ্যাঁ,
0: করতে হয়, সেই সব জিনিস আমি ওদের কাছ থেকে জিজ্ঞেস করতাম, তোমরা এটাকে কী বলো, এটাকে কী বলো, এসে লিখে লিখে তারপরে আস্তে আস্তে আমার এগুলি দেখি মানে মুখস্থ হয়ে গেছে। তারপর ওদের যে সংখ্যাগুলি, হ্যাঁ, সংখ্যাগুলি আমার মুখস্থ হয়ে গেছিলো, 1 থেকে 100 পর্যন্ত কী
1: আচ্ছা,
0: বলতে
1: বাহ,
0: হয়।
1: দারুণ ব্যাপার।
0: তো তাই আমার সেই একই জিনিস আমার হয়েছে নাগাল্যান্ডে গিয়েও। নাগাল্যান্ডে যাওয়ার পরে সেখানেও ছিলাম, যখন আমি অ্যাকাউন্টেন্ট ছিলাম, তো আমার কাছে তো বেশিরভাগ কাস্টমারই আমার কাছে ভিড় করতে আসে, তাদের সঙ্গে নাগামিজ ওরা বলতো, ওরা তো কিছু বাংলা বুঝতো না বাইন আসে, তবে নাগামিজ ভাষাটা বোঝা যায়, খুব একটা কষ্টের কষ্ট হয় না, সবাই বুঝতে পারবে এই ভাষা, কারণ অ্যাসামিজ আর নাগামিজ মোটামুটি একটা
1: পাশাপাশি
0: পাশাপাশি ইয়েটা থাকে আর ইয়েটা আছে। সেখানে গিয়েও আমি নাগামিজ ভাষায়ও কিছুটা আয়ত্ত করে নিয়েছি যতদিন ছিলাম সেখানে, প্রায় 3 বছর উপর ছিলাম,
1: আচ্ছা,
0: একটা ব্রাঞ্চে ব্রাঞ্চ ম্যানেজারও ছিলাম সেখানে।
1: নাগাল্যান্ডের কোন জায়গায় ছিলেন?
0: নাগাল্যান্ডে কুহিমাতে ছিলাম আমি।
1: আচ্ছা, কোহিমাতেই ছিলেন।
0: চেদেমা বলে একটা জায়গা আছে, সেই ব্রাঞ্চে আমি প্রথম গিয়ে জয়েন করেছিলাম অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার। সেখান থেকে আবার একটু দূর আছে, সেখান থেকে আবার ট্রান্সফার হয়ে আমার কুহিমা মেইন ব্রাঞ্চে আমি তখন আমার পোস্টিং হয়েছিল। তারপরে তো আবার শিলচর ঘুরে এলাম, ঘুরার পরে আবার বিভিন্ন জায়গায় ঘুরলাম, ঘোরার পরে তারপরে গেলাম আবার ত্রিপুরা।
1: অভিজ্ঞতায় আপনি সমৃদ্ধ হয়েছেন।
0: ত্রিপুরাতে ছিলাম 5 বছর, সেখানকার লোকের সঙ্গে, অনেক লোকের সঙ্গে পরিচয় হয়েছে সেখানে। ত্রিপুরা তো কালচারাল জায়গা, এখানে অনেক নাট্যদল আছে, তাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে,
1: সেগুলো নিশ্চয়ই আপনি কাজে লাগাচ্ছেন
0: কাজে
1: এখন।
0: লাগিয়েছি। এবং ত্রিপুরা থাকা অবস্থায় আমি রূপমকে নিয়ে গেছি ত্রিপুরায়, সেখানে গিয়ে আমি সেখানে অর্গানাইজ করেছিলাম, হ্যাঁ, হল ভর্তি দর্শক ছিল সেখানে, সেদিন যেদিন অনুষ্ঠান ছিল রূপমে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম আসার জন্য। শিলচর থেকে আমরা গেছে, নাটক করেছে, গান বাজনা হয়েছিল সেখান, তখনকার তখন 2013 সালে হবে, 12-তে গেছে 13-তে, তো তখন ওরাও আমাদেরকে সহযোগিতা করেছে সেখানে, নাট্যদলগুলিও। তা মানে একটা পরিচয় হয়েছে সবার সঙ্গে সেখানে যাওয়ার পরে। আর আমি তো নাটক পাগল লোক বলা যায়, ভীষণ ভালোবাসি নাটক। কলকাতা যখন যাই আমি, যদি 3 দিন থাকি, 3 দিনে সম্ভব হলে 6টি নাটক দেখবো, দুপুরে একটা রাত্রি একটা, এরকম আর কি। আর 1 দিন থাকলেও নাটক না দেখে আমি ফিরি না আর কি। নাটক দেখার জন্য আমি সময় রাখি যে আমি যাব, যেদিন নাটক দেখে আসব, যতবার যাই আর কি। তো এই হচ্ছে আর কি, বিভিন্ন জায়গায় গেছি আমি। আর সবসময় আমার তো রূপম তো গেছে, চণ্ডীগড়ে গেছে, চণ্ডীগড়ে নাটক করে এসছে, রূপমের কালচারাল প্রোগ্রাম দিল্লিতে, এরপরে কলকাতায়, তখনকার সময় দিল্লিতে নরেশচন্দ্র পাল গেছেন, সেখানে গাজী নাচ করতেন নরেশ পাল, গাজী অমিয়কান্তি নাথ, তারা দুজন মিলে, হ্যাঁ, গাজী নাচও করেছেন, যা দূরদর্শনে পরবর্তীতে দেখানো হয়েছিল, কলকাতায় সেম ইয়ে হয়েছিল। রশিদা হক চৌধুরী ছিলেন এমপি তখন, উনি আমাদেরকে নিয়ে গেছিলেন দিল্লিতে অনুষ্ঠান করার জন্যে। আর ইয়েতে ছিল ভূপেন হাজারিকা, উনি এসেছিলেন আমাদের রূপমে, এসে বসে মাটিতে বসে আমাদের গান শুনিয়ে গেছেন। হ্যাঁ, প্রতিমা পাণ্ডু এসেছিলেন আমাদের রূপমে, এসে গান শুনিয়ে গেছেন।

0: তখন ভূপেন হাজারিকা আমাদের তখনকার তখনকার সময় তো লোকগীতির দল বলতে গেলে শিলচর শহরে খুব কমই
1: একদম,
0: ছিল।
1: হ্যাঁ হ্যাঁ,
0: একটা ছিল রূপম আর লোকবিচিত্রা, আর
1: আচ্ছা,
0: দুই একটা ছিল কিনা। রূপমের তো তখন অল ইন্ডিয়া রেডিওতে প্রায়ই

0: তখন ভূপেন হাজারিকা আমাদের তখনকার তখনকার সময় তো লোকগীতির দল বলতে গেলে শিলচর শহরে খুব
1: একদম,
0: কমই ছিল।
1: হ্যাঁ হ্যাঁ,
0: একটা ছিল রূপম আর লোকবিচিত্রা, আর
1: আচ্ছা,
0: দুই একটা ছিল কিনা। রূপমের তো তখন অল ইন্ডিয়া রেডিওতে প্রায়ই তখন রূপমের অনুষ্ঠান হতো, লোকগীতির অনুষ্ঠান। তো লোকগীতির শুনে, আমাদের অনুষ্ঠান শুনে আমাদের ক্লাব ঘরে বসে ভূপেন হাজারিকা এত মুগ্ধ হয়েছেন, তিনি বলেছেন তোমরা যদি যেতে চাও নেক্সট কলকাতায় আমার অনুষ্ঠানে তোমাদেরকে আমি বলবো, তোমরা যদি যাও তাহলে আমি খুশি হব। উনি গেছেন, গিয়েই সঙ্গে সঙ্গে এক মাসের ভেতরে আমাদেরকে
1: আমন্ত্রণ
0: আমন্ত্রণ
1: পাঠিয়েছেন।
0: জানিয়েছেন, আমরাও গেছি তখন গিয়ে কলকাতায় গিয়ে অনুষ্ঠান অনুষ্ঠান করে উনি খুবই খুশি হয়েছিলেন।
1: আচ্ছা,
0: সেই ফটো এখনো আমাদের কাছে আছে রূপমের।
1: সেটা একটা দারুণ ব্যাপার,
0: হ্যাঁ
1: এত একজন মহান ব্যক্তিত্বের
0: হ্যাঁ
1: সান্নিধ্য পাওয়া, সেটাও
0: সান্নিধ্য পাওয়া।
1: অনেকটাই বড় ব্যাপার আর কি। আচ্ছা, এই যে আপনি এখন রূপম, আপনি সাধারণ সম্পাদক, তো আপনার কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়? মানে অনেক, নিশ্চয়ই যে কোনো কিছু পরিচালনা করতে গেলেই অনেক অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়, তো সেটা যদি একটু আমাদের বলেন।
0: অসুবিধা বলতে কি, আমি বলবো যে প্রত্যেকটা কাজের পেছনে হবে হচ্ছে আমি বিশ্বাস করি যেটা ইচ্ছাটা। আমার যদি ইচ্ছা থাকে, আমি যে কোনো অসুবিধাই থাকুক না কেন সেটাকে ওভারকাম করে মানে চালিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, বা হচ্ছেও আমি দেখেছি বিগত 40 বছর ধরে আমি তো রূপমকে সঙ্গে নিয়ে চলছি। তাছাড়া আমরা যে একাঙ্ক নাটক প্রতিযোগিতা দীর্ঘ 44 বছর, তো এবার 45 বছরে পড়লো,
1: সেটা বললে, মানে আপনি বললেন যে আপনার মামার নামে করছেন
0: মামার
1: যিনি।
0: নামে। তো মামার প্রথমে শুরু হয়েছিল 1975 ইংরেজিতে, 75-এ শুরু হওয়ার পর তখন ছিল কাছার ভিত্তিক। তখন তো কাছার বলতে তো বরাক উপত্যকা, এখন
1: হ্যাঁ
0: তো
1: হ্যাঁ
0: বিভিন্ন ই
1: হ্যাঁ
0: হয়ে গেছে। তারপর 1979-এ মামা মারা যাওয়ার পর, 1977 মারা যাওয়ার পরে তখন একটা সভা হয়েছিল, সেই সভায় সিদ্ধান্ত হয় যে নরেশচন্দ্র পাল যেহেতু এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন, তাই নাটক প্রতিযোগিতাটা উনার নামে যেন করা হয়। এরপরে তখন এটা উনার নামেই, তখন থেকে 79 থেকে নরেশচন্দ্র পালের নামেই আমরা প্রতিযোগিতা করছি। তারপরে 1987-এ যখন রূপমের 25 বছর হয়, 1962-তে রূপমের জন্ম হয়েছিল, 87-এ যখন 25 বছর হয় তখন এই প্রতিযোগিতাকে আমরা সর্বভারতীয় পর্যায়ে আমরা নিয়ে যাই।
1: আচ্ছা,
0: এই 25 বছরেও আমি রূপমের সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম, 50 বছরে রূপমের সাধারণ
1: আপনি
0: সম্পাদক আমি ছিলাম, আর 75 পর্যন্ত জানি না আমি থাকতে পারবো কি না বা বাঁচবই কিনা বলতে পারছি না এতদিন। তো যাই হোক, তো এই হচ্ছে আমি বললাম যে জিনিস ইচ্ছা, ইচ্ছা থাকে যদি আমি মনে করি।
1: হ্যাঁ,
0: আমাদের
1: ইচ্ছে থাকলে
0: সবচেয়েতে
1: উপায়
0: বড়
1: হয় যেটা আমরা বলি।
0: বড় ইয়ে হচ্ছে বাধা, যেটা বলছেন, সব কিছুই কিন্তু আমাদের অর্থের উপর নির্ভর করে। কোনো অনুষ্ঠান করতে গেলে প্রচুর
1: একদম,
0: টাকার প্রয়োজন পড়ে, যে জিনিসটা মানে শিলচর শহরে অনেক সংগঠন আছে, সবারই আমাদের আমাদের মতো অনেক সংগঠনই আছে, যারা আমরা আর্থিক দুরবস্থার জন্যে আমরা অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আমরা করতে পারি না। আমরা যে আর আমি মনে করি যে যদি কোনো ভালো কাজ আমরা করতে চাই, অর্থ এমনিতেই এসে যায়। এর একটি একটি উদাহরণ দিচ্ছি আমি, যে যে কোনো ভালো কাজ বলতে আমরা রূপমের আপনারা দেখেছেন, বন্যা হোক বা কোভিড হোক, যে কোনো দুর্যোগপূর্ণ ইয়েতে আবহাওয়া বা ভূমিকম্প যে কোনো ধরনের হলে আমরা সবসময় কিন্তু দুস্থদের পাশে গিয়ে দাঁড়াই। তখন আমাদের সীমিত যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে দাঁড়াই আমরা। তারপর আমরা এপিল একটা করি, হ্যাঁ, যে আপনারা যদি সহায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা দেখেছি মানে অসাধারণ, মানে আমরা অভিভূত হয়ে গেছিলাম যখন আমরা অ্যাপিল সোশ্যাল মিডিয়ায় অ্যাপিল করেছিলাম, আমি বন্যার সময়, কোভিডের সময়। আমি দেখেছি অনেক দূর দূরান্ত থেকে যাদের সঙ্গে আমার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, ওরা আমাদেরকে আর্থিক সাহায্য দিয়েছে আমরা ভালো কাজ করার জন্য। মানে লোক এগিয়ে আসে, আমি মানে তবে সব সব কিছুর পেছনে কিন্তু সততা, নিষ্ঠা জিনিসটা থাকতে লাগবে, তাছাড়া কিন্তু হয় না।
1: একদম,
0: যে জিনিসটা আমি বিশ্বাস করি দীর্ঘ 40 বছর ধরে আমি সেই জিনিসটা নিয়েই সততা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি বলে সবার সঙ্গে একটা রিলেশন গড়ে উঠেছে দীর্ঘদিনের।

0: এবছরও আমি বলছি আমাদের প্রায় 15 থেকে 17 লাখ টাকা খরচা হয় প্রতি বছর এই যে
1: আচ্ছা,
0: একাঙ্ক নাটক প্রতিযোগিতা।
1: হুম হুম
0: আমরা কিন্তু টোটাল অনুষ্ঠানটাই করি, কোনো রকম সরকারি সাহায্য আমরা এখন পর্যন্ত পাইনি দীর্ঘ 44 বছরে, শুধু 1 বছর পেয়েছিলাম। তবুও আমরা এটা বন্ধ করিনি। একটা সময় ছিল যখন শুরু হয়েছিল, মাঝখানে যেমন টিভির দৌলতে দর্শক আসতো না, আমরা এত পরিশ্রম করতাম প্রায় 3-4 মাস ধরে কন্টিনিউয়াস এতগুলি, এবারও প্রায় 39-39টা টিম আসছে, জয়েন করছে 39টা টিম জয়েন করছে, তার থাকা
1: এবারে
0: খাওয়ার এবারে। হ্যাঁ,
1: আচ্ছা, সেটা
0: প্রতি
1: কবে?
0: বছরই তো 21শে মার্চ থেকে শুরু
1: আচ্ছা,
0: হচ্ছে, 29th মার্চ পর্যন্ত চলবে। তো আমরা প্রত্যেকটা সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, আমাদের কিছু শুভানুদায়ীরা আছে, তারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করে, সবার সাহায্য সহযোগিতা আছে বলেই আমরা চালিয়ে নিয়ে যেতে পারছি আর কি, এটাই গুরুজনদের আশীর্বাদ আছে।
1: আর সমাজেও কিন্তু নাটকের গুরুত্ব অপরিসীম আমার যেটা
0: হ্যাঁ
1: মনে হয়। মানে
0: হ্যাঁ
1: শিক্ষা বলুন বা অনেক বিষয় আছে যেগুলো নাটক দিয়ে মানে
0: হ্যাঁ
1: শেখানো যায়।
0: শেখানো যায় সেটাই, সেটা তো নাটকটা তো একটা নাটক শুধু আমরা করার জন্য, একটা মেসেজ থাকতে লাগবে,
1: হ্যাঁ,
0: যে কোনো
1: ওটা তো একটা মেসেজ। হ্যাঁ
0: মেসেজ থাকতে লাগবে। একটা যেটা আমরা যেমন নাটকে লোকশিক্ষা হয়, ঠাকুর
1: হ্যাঁ,
0: রামকৃষ্ণ ঠাকুর বলে গেছেন,
1: একদম,
0: তা আমরাও সেটাই বিশ্বাস করি
1: মানে
0: এবং
1: নাটকের গুরুত্ব অপরিসীম সামাজিক।
0: অপরিসীম,
1: হ্যাঁ,
0: যে জিনিসটা মানে দেখে আমি গতকাল গিয়েছিলাম,
1: বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা যেগুলো আছে সেগুলো নাটকের মাধ্যমে তুলে ধরলে লোকের চেতনা
0: এটা তো 100 বার মানে এটা দিয়েই যে চেতনা জাগিয়ে তোলা
1: জাগিয়ে
0: যায়
1: তোলা যায়। হ্যাঁ,
0: সেটা অন্য কিছুর মাধ্যমে হয় না যে জিনিসটা। হ্যাঁ, তো আমাদের বলবো যে আমাদের এই নাটক প্রতিযোগিতার সুফল হিসাবে আমি বলবো যে দীর্ঘদিনের প্রতি বছর শিলচর শহরে অনেকগুলি নাট্যদল আছে বরাকের, ওরা মুখিয়ে থাকে কবে রূপমের নাটক প্রতিযোগিতা শুরু হবে, কারণ শিলচরে একটা নাটক করতে গেলে এমন সব অর্গানাইজেশন আছে তাদের পক্ষে বঙ্গভবন আর রাজীব ভবন ভাড়া
1: না
0: করে নাটক করা সম্ভবপর হয়ে ওঠে না তাদের পক্ষে। তাই আমরাও চেষ্টা করি প্রতি বছরই যে লোকাল টিমগুলিকে, এবছর আমরা প্রায় 10-12টা টিমকে আমরা সীমিত সময়ের জন্য জায়গা দিতে পারিনি তাদেরকে, তো কিন্তু আমরা বরাক উপত্যকা যতগুলি নাট্যদল আছে তাদেরকে আমরা কিন্তু ইনক্লুড করি আমরা প্রতিযোগিতার মধ্যে। আমরা চাই বরাকের আরও নাটক, ভালো ভালো নাটক দেখুক লোকে, আরও লোকে, এই অনেক সংগঠন আরও মানে গড়ে উঠেছে পাড়ায় পাড়ায় এই রূপমের, রূপমকে ভিত্তি করে আমি বলবো। এমনকি ছোট্ট শহর উদারবন, সেখান থেকে গত বছর 3টি নাট্যদল, ভাবা যায়, উদারবন থেকে 3টি নাট্যদল আমাদের এখানে অংশগ্রহণ করেছে গত বছর। এবছর অবশ্য 1টি নাট্যদল সময় মতো আমাদেরকে প্রবেশপত্র দিয়েছিল বলে বাকি 2টো নাট্যদল এরপরে যোগাযোগ করার পর তাদেরকে আমরা আর ইনক্লুড করতে পারিনি সীমিত সময়ের জন্যে। তো এইটাই হচ্ছে, তাছাড়া অনেক নাট্যকার গড়ে উঠেছে শিলচরে, শিলচর না বরাকে বলবো, অনেকেই নাটক লিখছেন এখন। আর নাট্যকার বলতে আমি গতকাল ছিলাম চিত্রভানু ভৌমিকের একটি নাট্য, 10টি নাটক নিয়ে একটা নাট্য সংকলন বই উন্মোচন হয়েছিল গতকাল, সেখানেও আমি একজন আমাকে বলেছিল ঝুমুরদা আসার জন্য, আমি গিয়েছিলাম, খুবই ভালো লাগলো একটি গতকাল সেই অনুষ্ঠানে। ঝুমুরদার মতো নাট্যকার আমি বলবো যে উনি বরাকে আছেন বলে সেই যতটুকু

0: উনি সম্মান পাওয়ার কথা আমরা তাকে ততটুকু দিতে পারিনি। চিত্রবানু ভৌমিক, হ্যাঁ, সবাই ঝুমুরদা বলে যাকে জানি, মানে অসাধারণ, আমার তো খুবই প্রিয় নাট্যকার। এছাড়া আরও অনেক নাট্যকার আছে শিলচর শহরে, হ্যাঁ, তো সবাই কিন্তু রূপমকে কেন্দ্র করেই কিন্তু নাটক লিখছে, হ্যাঁ, তা এর নাটক লিখছে, ভালো ভালো নাটক হচ্ছে, সবাই ভালো ভালো নাটক করছে।
1: আচ্ছা, তো আপনি তো এখন কর্মজীবন থেকে অবসর, মানে সেটা তো ঠিক অবসর বলা যায় না, মানে আমরা জীবনের এক স্তর থেকে আরেকটা স্তরে যাই, আর আপনি তো কর্মের সঙ্গে এখনো যুক্তই আছেন, যেহেতু নাটকের দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, তো বাকি যে সময়টুকু সেটুকু আপনি কিভাবে কাটাচ্ছেন?
0: আমি একটা জিনিস বিশ্বাস করি যে লোকে যদি চায় যে আমি একটা করব, ওটা করব, সব কিছুই করা যায়, সময় কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না,
1: যা আমি একসাথে করতে পারি,
0: একসাথে করতে সব কিছু ইচ্ছা থাকে, যেটা বললাম আমার যে ইচ্ছা থাকে, তো আমি একই সঙ্গে রূপমের জেনারেল সেক্রেটারি, এছাড়া আমি ছিলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশনের জোনাল সেক্রেটারি,
1: আচ্ছা,
0: অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট সেক্রেটারি, এর সঙ্গে রূপম তো ছিল, প্লাস ব্যাংকের ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার থাকা অবস্থায়ও আমি এইসব করে এইসব সঙ্গে নিয়ে কিন্তু করেছি, হ্যাঁ, তা বুঝতেই পারছেন যে কতটুকু চাপ থাকতে পারে। তাছাড়া সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চেরও সম্পাদক ছিলাম, একই সঙ্গে রূপমের সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চেও আমি চালিয়েছি, হ্যাঁ, সঙ্গে রূপমকে সঙ্গে নিয়ে, মানে কোথাও আমি যে দায়িত্বটা নেই, আমি
1: একদম এক কথায় বলা যায় কাজ পাগল মানুষ, মানে আমি আপনি সব সময় কাজ করেই যাচ্ছেন,
0: কাজ মানে আমি অবসর বসতে পারি না বলা যায়, এখনো যে বাড়িতে বসে থাকি ওই টুকটুক করে লিখবো বা এই করব সেই করব, রূপমকে নিয়ে এখন তো সামনে আসছে,
1: বইপত্র পড়ছেন নিশ্চয়ই?
0: বইপত্র পড়ি, নাটকের বই পড়তে বেশি ভালোবাসি আমি, হ্যাঁ, তো তাছাড়া হচ্ছে কি, এই যে বললাম যে করার ইচ্ছে যদি থাকে, আমাদের যেমন স্টেট ব্যাংকে যারা আমাদের আছেন, স্টেট ব্যাংকে চাকরি করব, শুধু স্টেট ব্যাংক কেন বলবো, সব ব্যাংকে, সব ব্যাংক বলতে, ব্যাংকে তো অ্যাকচুয়ালি নো ডাউট অনেক চাপ আছে, কর্মচারীদের উপর অনেক প্রেশার, বিভিন্ন ধরনের প্রেশার থাকে কাজ করার মধ্যে, তো তখন আমার উপরে প্রেশার ছিল, অডিটের সময় প্রেশার, এইসব নিয়েও কিন্তু কাজ করে গেছি আমি, সব কিছু সঙ্গে নিয়ে। আমাদের অন্যান্য যারা আছেন ব্যাংকে চাকরি করছেন বা ইয়ে করছেন, ওরা আমি দেখেছি, ওদেরকে আমি বলতাম তোমরা শুধু ব্যাংকে, ব্যাংক আর বাড়ি ছাড়া ওরা কিছুই, ব্যাংকে গিয়ে টায়ার্ড হয়ে বাড়িতে গিয়ে ঘুম দেবে, পরদিন উঠে আবার ব্যাংকে আসবে, বা এইভাবে ওদের জীবন। তা আমি তো আর ব্যাংক থেকে বেরিয়ে এসে আবার বিভিন্ন কাজ, আর সামাজিক কর্মকাণ্ড করতে আমার ছোটোবেলা থেকেই ভালো লাগতো, যে কোনো আমার যেমন বন্যার সময় বা কোভিডের সময় আমি সবসময় 24/7 আমার মোবাইল অন থাকে, হ্যাঁ, যেমন কোভিডের সময় বন্যার সময় আমি পোস্ট, আপনারা দেখেছেন হয়তো, আমি একটা পোস্ট দিয়ে দিই যে কোনো, এমনকি এখন দেখা যায় শিলচর শহরে অনেক বাড়িতে আছে যাদের দেখাশোনা করার কেউ নেই, দেখাশোনা করার কেউ নেই, ওদের এমনকি ঔষধপত্র নিয়ে দেওয়ার মতো লোক নেই, হ্যাঁ, তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কারোর যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন, এই নাম্বারে অনেক ফোন আসছিল আমার, আমার যথাসম্ভব যতটুকু সাধ্য মতো আমি তাদের চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর ব্যাপার আর কি, তাই আমি মনে করি চাকরি, যারা চাকরিতে আছেন আপনারা, আপনারাও চাকরিতে আছেন ঠিকই আছে, চাকরির পরে যে কোনো একটা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখুন, আফটার রিটায়ারমেন্ট কি করবেন আপনি, আফটার রিটায়ারমেন্ট তো ওই ঘরে বসে থাকবেন না, একটা কিছু আগের থেকেই যদি আপনি একটা তৈরি করে রাখেন, জড়িয়ে যান যে আমি নিজেকে জড়িয়ে রাখি এটার সঙ্গে, আফটার রিটায়ারমেন্ট এটাতে আপনি টাইম পাস করতে পারবেন, হ্যাঁ, এটাতে যেতে পারবেন বা নিজের ইচ্ছে অনুযায়ী কিছু করতে পারছেন, করতে পারবেন এরকম।
2: দিন অনুষ্ঠানে এতক্ষণ কথা বললাম বিশিষ্ট নাট্য সংগঠক ও সমাজকর্মী নিখিল পালের সঙ্গে, তার নানা অনুভূতির কথা, তার ভালো লাগা না লাগা ইত্যাদি নিয়ে নানা কথা আমরা শুনলাম, তার অবসর জীবন খুব ভালো কাটুক, তিনি সুস্থ থাকুন এবং আরও অনেক অনেক কাজ করুন, এই শুভকামনা রইল।

আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন রাহুল ছবি থেকে, কবিতা কৃষ্ণমূর্তি এবং হরিনারায়ণের কণ্ঠে।

আকাশবাণী শিলচর। এবারে পরবর্তী গান, চারো তরফ গানটি গিয়েছেন পঙ্কজ উদাস, জানেমন ছবি থেকে।

এবারের গানটি শুনবেন কুলি নাম্বার ওয়ান ছবি থেকে কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরবর্তী গানটি শুনবেন লাইফ ইন এ মেট্রো ছবি থেকে কেকের কণ্ঠে।

0: olvida.
1: এবারের গানটি ক্রিমিনাল ছবি থেকে, কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন শিশুদের জন্য প্রচারিত বিশেষ অনুষ্ঠান শিশু মেলা।

আমার আদরের ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি সোনা বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আর প্রতিদিনের মতো, মানে প্রতি অনুষ্ঠানে যেভাবে সেই অনুষ্ঠানের দিন আসলে অবশ্যই তোমাদের আজ ছুটির দিন, আর ছুটির দিনের বাড়তি মজার জন্যই এই তোমাদের ভালো লাগার অনুষ্ঠান, তাই তো? তো যেভাবে প্রতি রোববারই তোমরা সকাল থেকে ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে রেডিওর ওপারে বসে বসে অনুষ্ঠানের অপেক্ষা করতে থাকো, আজও নিশ্চয়ই তার ব্যতিক্রম হয়নি, তাই তো? কি সত্যি বলছি কিনা বলো তো। যাই হোক, ঘড়ির কাঁটাও তোমাদের অনুষ্ঠানের সময় এসে পৌঁছে গেছে, আর আমিও এক মিনিটও দেরি না করে ঘড়ির দিকে, মানে ঘড়ির আদেশ পালন করে সোজা চলে যাচ্ছি তোমাদের অনুষ্ঠান শুরু করার জন্য। তো আজকের অনুষ্ঠানে অনেক কিছু আছে, গান আছে, কবিতা আছে, যেগুলো প্রতি অনুষ্ঠানেই থাকে, তার সাথে 32 পুতুলের 27 জন পুতুলের গল্প তো বলা হয়ে গেল, আর 28 নম্বর পুতুল কিন্তু কান্না খুঁজছে যে কবে আমার গল্পটা বলবে, তাই তো? তো আজকে 32 পুতুলের 28 নম্বর পুতুলের গল্প শোনানো হবে। তাছাড়াও থাকছে আজকের আসরের শুরুতে একটু অন্যরকম কথা তোমাদের জন্য, যে কথাগুলো একটু গম্ভীর, সবসময় তো আর মজা করলে হবে না, আমাদের বড়দের তো কিছু কর্তব্যও থাকে, তাই না, যে তোমাদের ছোটদের যেন আমরা একটু সঠিক পথে চলাতে পারি, কারণ আমরা যদি আজকের বড়রা তোমাদেরকে সঠিক পথে চালিয়ে দিতে পারি, তাহলে আগামী দিনের একটা সুস্থ সমাজ গড়ে তুলতে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না, এমনি এমনিই হয়ে যাবে। তাই তো তোমাদের মজা, আনন্দ, হই হুল্লোড় এগুলোর পাশেও একটু ছোট ছোট দু একটা গম্ভীর গম্ভীর কথা থাকে, যেগুলো শোনাটা খুব দরকার। আর আমার মনে বিশ্বাস, একদম দৃঢ় বিশ্বাস থাকে যে আমি যে কথাগুলো তোমাদেরকে বলি সেগুলো তোমরা শুনবেই শুনবে, কারণ আমার যে তোমরা অনেক অনেক আদরের, ঠিক তেমনি আমিও নিশ্চয়ই তোমাদেরকে, মানে তোমাদের ভালো লাগার একজন, তোমাদের আমার কথাগুলো তোমরা শুনে চলাফেরা করো। আমি অনেক জায়গা থেকে শুনেছি যে অনেক তোমরা ছোট্টরা আমার কথা অনেক শুনেছো। তো আজও একটা অন্যরকম একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে আমরা কিভাবে বই পড়তে, গল্পের বই পড়তে বা নানান ধরনের তোমাদের বয়সের, মানে বয়সের সাথে সামঞ্জস্য রেখে যে বইগুলো, সেই বইগুলো পড়তে তোমাদের কিভাবে ইন্টারেস্ট আসবে, মানে তোমরা কিভাবে আগ্রহী হবে। এখন ডিজিটাল যুগ, তোমরা অনেকেই, তোমাদের বাবা মা বা বাড়ির যারা বড়রা আছে তাদের মোবাইল ফোন নিয়ে যে সময়টুকু তোমরা পড়াশোনার ফাঁকে যে সময়টুকু তোমরা পাও, সেই সময়ে তোমরা মোবাইল ফোন

নিয়ে ঘাটাঘাটি করো। তো একটা কথা কিন্তু মানে তোমাদের জেনে রাখা ভালো যে অতিরিক্ত স্ক্রিন আসক্ত যদি তোমরা হয়ে পড়ো তাহলে কিন্তু নানান ধরনের সমস্যা হতে পারে। শুধু চোখের সমস্যা নয়, তোমাদের মস্তিষ্কেও অনেক ধরনের সমস্যা হতে পারে। এই যে তোমরা ছোট ছোট ভিডিওগুলা তোমরা ইউটিউবে দেখে থাকো সেগুলোতে অনেক আকর্ষণীয় জিনিস থাকে বা অনেক ভিডিও আছে যেগুলোর সার মর্ম মোদ্দা কথা ছুই নেই, শুধু তোমাদের একটু আনন্দ দেওয়া। আনন্দ দেওয়ার জন্য হঠাৎ দেখবে কোথা থেকে গাড়ি এসে সব খেলনাগুলো ভেঙে দিচ্ছে, হয়তো বা হঠাৎ দেখবে কেউ হয়তো বা অনেকগুলো বিরিয়ানির হাঁড়ি নিয়ে বসে একদম 5 মিনিটে 10 মিনিটে কি করে খেতে হয় সেটার চ্যালেঞ্জ করছে। আবার কোনো ছোট্ট শর্টস ভিডিওতে দেখা যাচ্ছে যে কিভাবে কোথায় কেউ উপর থেকে ঝাঁপ দিয়ে জলে পড়ে যাচ্ছে, সেগুলো আবার উঠে চলে আসছে। তো এই যে ছোট ছোট 1 মিনিটের 30 সেকেন্ডের 40 সেকেন্ডের এই ভিডিওগুলো, এগুলো যত বেশি তোমরা দেখছো বা কার্টুন বা হ্যাঁ এই যে কার্টুন ভিডিওগুলো তোমরা দেখছো, যত বেশি সেই ভিডিওগুলো দেখছো তোমাদের কিন্তু স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। তারপরে দেখবে কিছুদিন পর তোমরা নিশ্চয়ই পড়াশুনোগুলো তোমরা ভালো করে শিখে রেখেছো, তোমরা একদম মানে পুরো কনফিডেন্ট যে পরীক্ষার আগে এগুলো একবার করে পড়লেই হবে। কিন্তু পরীক্ষার আগে যখন খাতা খুললে সব কিছু গুলিয়ে গেছে, সেগুলো কিন্তু ওই মোবাইল ফোনের অতিরিক্ত স্ক্রিন আসক্ত হলে। তো আমরা কেন দেখব, আমাদের চারিপাশে এত সুন্দর পৃথিবী আছে, আমরা একটা সুস্থ পরিবেশে আমরা বেড়ে উঠতে পারি, তাই না? আমাদের পড়ার চাপ আছে, পড়ার চাপের পাশাপাশি আমরা নিজেদেরকে একটু রিল্যাক্স করতে আমরা নাটক গান বাজনা করতে পারি, তাছাড়া আমরা বিভিন্ন ধরনের খেলা খেলতে পারি। আর যেটা কথা, তোমরা আরও অনেক অনেক বেশি করে গল্পের বই পড়ো, তোমাদের ছোট ছোটদের ছোটদের সাহিত্য পড়ো, তোমরা সুকুমার রায় পড়ো, সত্যজিৎ রায় পড়ো, তাছাড়া গোয়েন্দা গল্প পড়তে পারো তোমরা। সেগুলো পড়লে কি হবে জানো, দেখবে যত বেশি গল্পের বই পড়বে অনেক অনেক মানে শব্দ তোমাদের ভাণ্ডারে সঞ্চয় হচ্ছে, নতুন নতুন শব্দ শিখছো, নতুন নতুন তোমরা ইংরাজি বই পড়তে পারো, বাংলা বই পড়তে পারো। অবশ্যই আমি তোমাদেরকে বলবো, আমরা যেহেতু বাঙালি, আমাদের মাতৃভাষাটা শেখা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আমরা যদি আমাদের নিজের ভাষাটা ভালো করে শিখতে না পারি তাহলে অন্য ভাষাকে আমরা কি করে ভালো করে জানব? মাকে তো প্রথমে মা বলেই ডাকতে হবে, তাই না? তারপর তো মায়ের ইংরাজি মাদার বলবো, তাই না? সত্যি বলছি কিনা বলো তো। সেভাবে আমরা যদি আমাদের রবীন্দ্রনাথকে না জানি, আমরা যদি আমাদের নজরুল ইসলামকে না জানি, আমরা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রকে না জানি, তাহলে তো আমরা পরে উইলিয়াম শেক্সপিয়ারকে জানবো, তাই না? তো যাই হোক, তার জন্য আমাদের কি করতে হবে, গল্পের বই পড়তে হবে। প্রতি সপ্তাহেই আমি তোমাদেরকে ছোট ছোট গল্প শোনাই, তোমরা শোনো। কিন্তু শোনার থেকেও বেশি তোমরা যখন বই পড়বে দেখবে বাংলা বানান নিয়ে অনেকের ভেতরে অনেক ভয় থাকে, মানে কি হবে কি না, কিন্তু যত বেশি গল্পের বই পড়বে সেগুলো একদম চলে যাবে। আর তখন দেখবে আস্তে আস্তে মোবাইল ফোন থেকে নিজেরাই সরে এসছো, বাবা মায়ের বকা খেয়ে সরতে হবে না, নিজেরাই সরে আসছো। তখন দেখবে আরও আরও আরও অনেক বই পড়ছো, যত বেশি বই পড়বে দেখবে নিজেরাই আস্তে আস্তে কি করবে, এখন তো মুখস্থ করছো, বই পড়বে তোমাদের মধ্যে যে একটা সৃজনশীলতার যে একটা ব্যাপার আছে সেটা খুব বেশি করে চলে আসবে। তোমরা দেখবে নিজেরাই অনেক কিছু বানিয়ে বানিয়ে লিখতে পারছো। তারপর দেখবে তোমরা ভালো করে চ্যাপ্টারটা পড়ে নিলে দেখবে নিজেরাই ওই উত্তরগুলো, তোমরা প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করতে পারছো। সেগুলো কখন আসবে, যখন বেশি বেশি বেশি করে বই পড়বে। আর বই পড়াটা যে মোবাইল নিয়ে নিলাম আর পিডিএফ ডাউনলোড করে পড়ে নিলাম সেগুলো না, কেন, দোকানে বই আছে, আমরা কেন বই পড়ার জন্য আমরা স্ক্রিনের সাহায্য নেব? আমাদের কাছে বই আছে, আমরা বই খুলবো, খুলে চোখের সামনে বই রাখবো, ছোট ছোট বই পড়বো আমরা, তাছাড়া আমরা সেগুলো করব, মানে বই যত বেশি পড়বো, ইংরাজি বই পড়বো, বাংলা বই পড়বো, ঠিক আছে? তো সেগুলো আমরা সবাই মিলে করব আজকের অনুষ্ঠানে। আমরা কিন্তু সবাই, এপাশ থেকে আমি আর ওপাশ থেকে আমার সকল ছোট্ট বন্ধুরা শপথ নেওক যে না, আমরা বই পড়ব, ঠিক আছে? বই পড়াটা কিন্তু ভীষণ দরকার, বই পড়া থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের নিজেদেরকে একটা সুস্থ মানসিকতার, একটা সুস্থ মননের মানুষ হিসেবে আমরা ছোট্ট
আজকের ছোট্ট সুস্থ মননে।

আগামী দিনের বড় দায়িত্ববান মানুষ হিসাবে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাই তো? তাছাড়া আমরা নিজেদেরকে নাটক গান বাজনায় জড়িয়ে রাখতে পারি, তাহলে আমরা নিজেরাই দেখবে এই যে পড়া পড়া পড়া পড়া শেষ হলো, তারপরই মোবাইল নিয়ে বসে গেলাম, সেগুলো থেকে আমরা দূরে চলে যাব। তখন যখন আমরা বই পড়ব, নাটক গান বাজনা করব, তখন যখন আমরা পড়তে বসব, তখন আর আমাদের বোর লাগবে না, ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, তো কথাগুলো একটু মনে রাখবে, একটু বেশ গম্ভীর গম্ভীর কথা হয়ে গেল, কি করি বলো? আমি যখনই রাস্তা দিয়ে চলি বা দেখি কোথাও গেলে ছোট্ট ছোট্ট তোমাদের মতো ছোট্টরা এই তো মোবাইল নিয়ে বসে আছো, ভাত খাওয়ার সময়ও মোবাইল চাই, শুতে যাওয়ার সময়ও মোবাইল চাই, সব কিছুতেই মোবাইল চাই। কেন কেন আমাদের এগুলো চাই? আমাদের কাছে আরও অনেক কিছু আছে। আমরা যখন ছোট্টটি ছিলাম তখন যে আমরা মোবাইল দেখে নিই, আমরা কি বড় হইনি? আমরা গল্পের বই পড়েছি, আমরা নাটক করেছি, গান বাজনা করেছি, নাচ করেছি, সে করে বড় হয়েছি, তার জন্য আমরা একটা সুন্দর পৃথিবীতে বড় হয়েছি। তো আজকের এই যুগে মোবাইলের স্ক্রিন থেকে কি করে আমরা নিজেদেরকে সরিয়ে রাখবো, সেটা কিন্তু আমাদেরই করতে হবে। তারপর দেখবে একটা সময় হবে, যদি বেশি মোবাইল ফোন দেখো একটু সময় পরে, মোবাইল ফোন একটু সময় দেখলে না তো মানে খুঁজতে থাকবে কোথায় কোথায় একটু মোবাইল দেখবো, মানে আসক্ত হয়ে পড়বে মোবাইল ফোনের প্রতি। তারপর তো ডাক্তারের পরামর্শ নিতে হবে, তো সেগুলো ভীষণ ভয়ঙ্কর ব্যাপার, তো সেগুলোর থেকে সেগুলো যেন না হয় তার জন্য আমাদের নিজেদেরকে একটু সরিয়ে রাখতে হবে, তাই তো? আমাদের নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে, আর বাবা মায়েরও দুশ্চিন্তা কমে যাবে। দেখবে তোমরা যখনই মোবাইলটা ছেড়ে গল্পের বই পড়ছো, নিজেরা নিজেদের মতো করে খেলাধুলো করছো থাকছো, তখন বাবা মায়েরাও দেখবে এত খুশি হবে, আরও বাড়তি আদর তোমাদের ঝুলিতে ঢুকবে। তো যাই হোক, আরও অনেক কিছু বলা যায়, এটাই আমার মনে করো আমার ছোট্ট বন্ধুদের কাছে আমার মনে করো যে আমি তোমাদেরকে কি বলে আমি একটু রিকোয়েস্ট করছি, তো তাছাড়া একটু মানে উপদেশও দিচ্ছি যে মোবাইল ফোন থেকে নিজেদেরকে একটু সরিয়ে দেখো, একটু সরিয়ে দেখো, অনেক সুন্দর পৃথিবী আছে তোমাদের জন্য, সেগুলোটা একটু খুঁজে বের করো। তো যাই হোক, আর গম্ভীর গম্ভীর কথা বলছি না, আসরের শেষে গল্পও শোনাতে হবে, তো তার জন্য এবারে আসরে আমরা আমাদের গান কবিতার আসরটা শুরু করব। তো প্রথমেই আজ আমরা শুরু করব নজরুল গীতি দিয়ে। আমাদেরকে নজরুল গীতি পরিবেশন করে শোনাবে আমাদের ছোট্ট বন্ধু অন্তরা পাল। তো চলো শোনা যাক আমাদের ছোট্ট বন্ধু অন্তরা পালের পরপর দুখানা নজরুল গীতি কেমন। আর সেই গানটা শুনতে শুনতে আসরের শুরুতে আমি কি কথাটা বললাম সেটা মনে মনে ভাবতে থাকো, আর কানে গানটা শুনতে থাকো। আর কোন বই কেনা যায় বা বাড়িতে কি কি বই আছে ছোটদের জন্য খুঁজে বের করে আজ থেকেই লেগে পড়ো, মনে থাকবে তো কথাটা? তো চলো এবারে নজরুল গীতি, শিল্পী আমাদের ছোট্ট বন্ধু অন্তরা।

0: তখন আমাদের আসরে আমাদেরকে পরপর দুখানা নজরুল গীতি পরিবেশন করে শোনালো আমাদের বন্ধু, ছোট্ট বন্ধু অন্তরা পাল। এবারে আসরে আমরা শুনব কবিতা। আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবশ্যই আবৃত্তি করে শোনাবে আমাদের আরেক ছোট্ট বন্ধু, যার নাম দেবস্মিতা দাস। তো চলো শোনা যাক কেমন।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘুরার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোরার পরে রাঙা ধুরোই মেয়ে গুড়ি আসে। সন্ধে হল সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা? আমি বলছি ভয় করু না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ডেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কখনো খানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো। এমন সময় হারে রে রে রে, ওই যে কার আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি মাথায় ছাকরা চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তরোয়াল, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে চেঁচিয়ে উঠে হারে রে রে রে, তুমি বলে যাসনি খোকাও রে, আমি বলি দেখো না মা চুপ করে। ছুটিয়ে তারা গেলুম তাদের মাঝে, ঢাল তরোয়াল ছনছনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোরে, আমি থকুন রক্ত মেখে ঘেমে, বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছ ভাগ্যেই খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না তাহা, ঠিক যেন এই গল্প হতো তবে, শুনত যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে কি এত জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা সঙ্গে ছিল মায়ের কাছে।
0: তো এতক্ষণ আমাদের আসরে আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনালো আমাদের বন্ধু দেবস্মিতা দাস। সত্যি মাকে নিয়ে আমাদের সবারই একটা স্বপ্ন থাকে, তাই না? কারণ মা মায়ের মতো কি আর কেউ হতে পারে, কখনো না। আর আমাদের ছোটদের, মানে আমাদের বলতে এখানে তোমাদের কথা বলছি, প্রত্যেকের যে একটা স্বপ্ন থাকে মনের ভেতরে, যে আমরা যখন বড় হব মাকে আমরা এই করব, মাকে আমরা সেই করব, মাকে আমরা পৃথিবীর সমস্ত সুখ দেব, তাই না? আর রবি ঠাকুর তো সবসময়ই তিনি ওনার প্রত্যেক কলমে ছোঁয়ায় উনি আমাদের কথাই লিখে গেছেন, আমাদের চিন্তাকেই যেন উনি কলমে রূপ দিয়েছেন, তাই তো? তো সেই বীর পুরুষ কবিতাটাও ঠিক তেমনই। তো এবারে আমরা শুনব ছড়ার গান, আমরা ছড়ার গান শুনব অন্তরা চৌধুরীর কণ্ঠে। তো চলো, আর সেই ছড়ার গান শোনার পর আমরা ৩২ পুতুলের ২৮ নম্বর পুতুলের গল্প আমরা শুনবো।

তো অন্তরা চৌধুরীর ছড়ার গান আমরা এতক্ষণ শুনলাম। এবারে ৩২ পুতুলের ২৮ নম্বর পুতুলের গল্প আজ আমরা শুনব। নরবলি নিবারণ, রাজা বিক্রমাদিত্য কিভাবে নরবলি নিবারণ করেছিলেন। তো একবার আমরা সবাই জানি রাজা বিক্রমাদিত্য ভীষণ ঘুরতে ভালোবাসতেন, আরও আরও যে পুতুলের গল্পগুলো তোমাদেরকে বলেছি তিনি ভীষণ ভ্রমণ পিপাসু ছিলেন, সেই গল্পগুলোর থেকে তোমরা জেনেছ। তো একবার এভাবে রাজা বিক্রমাদিত্য পৃথিবী ঘুরতে বেরোলেন। তো পাহাড় জঙ্গল সব কিছু ডিঙিয়ে ডিঙিয়ে নদ নদী পেরিয়ে তিনি নানান দেশে ঘুরে ঘুরে একটা নগরে পৌঁছলেন। তো নগরের মানে একটা পাশ দিয়ে কুলকুল করে একটা নদী চলছে, মানে একদম কুলকুল শব্দ করে, তো গাছ গাছালিতে ভরা তার ওই নদীর দুই তীর। তো একটা জায়গায় একটা ভীষণ সুন্দর ফুলের বাগান, আর তার ভিতরে মস্ত বড় এক মন্দির। তো রাজা নদীতে স্নান করতে মানে স্নান টান সেরে তারপর মন্দিরে ঢুকলেন। তো দেবতাদের পুজো সেরে তিনি বসলেন এসে মন্দিরের চাতালে। ঠিক সে সময় একজন ভিনদেশী লোক এলো সেখানে। তো রাজা মানে মানে একজন এলো, তারপর আরেকজন এলো, তারপর আরেকজন এলো, এরকম করে করে চারজন ভিনদেশী লোক এলো সেখানে। তো রাজা তাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা কোত্থেকে এসছেন। তো একজন বলল আমরা এক আজব দেশ থেকে আসছি, সেখানে নানা আজব জিনিস দেখেছি, সবচাইতে আজব ব্যাপার হলো সেখানে বেতালপুরী নামে একটা নগরী আছে, এক দেবতা সেখানে থাকেন, রক্ত খেতে ভীষণ ভালোবাসেন। তো নগরবাসীরা বছরে একদিন দেবতাকে একজন পুরুষকে বলি দেয়, আর যদি ওই দিনে কোনো ভিনদেশীকে পাওয়া যায় অমনি তাকে দেবতার কাছে বলি দিতে নিয়ে যায়। তো আমাদের দিকে লোকজনকে আসতে দেখে কোনো রকম প্রাণ নিয়ে মানে আমার মানে প্রাণ নিয়ে উনি বারে পালিয়ে এসে। তো তারপর ভিনদেশীর মুখে এমন কথা শুনে রাজা তো একটুও দেরি করলেন না, তখনই রওনা দিলেন ওই বেতালপুরীতে। বিক্রমাদিত্য ভীষণ সাহসী ছিলেন, তিনি ভয় করতেন না। তো সেখানে পৌঁছে বসলেন মন্দিরের সামনে, আর ঠিক সেই সময় দেখতে পেলেন একজন লোককে, শুকনো মুখ, কোটর মানে ঢোকা চোখ, তার পাশে তাকে ঘিরে নগরের লোকজন। তো রাজা মনে মনে ভাবলেন নিশ্চয়ই আজ একে বলি দেবে দেবতার কাছে, তাই বেচারার চোখ মুখ এমন করে আছে, আমার প্রাণ দিয়েও ওকে বাঁচাবো রাজা ঠিক করলেন। তো এই স্থির করে তিনি নগরবাসীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন একে কোথার থেকে নিয়ে যাচ্ছেন। তো দেবতার কাছে বলি দিতে বলল তারা, বলল কেন একে বলি পেয়ে তুষ্ট হয়ে দেবতা আপনাদের ইচ্ছে পূরণ করবেন তাই। তো রাজা মানে রাজা তাদের বললেন এর চেহারা রুগ্ন, তার উপর ভয়ে আধমোড়া, একে বলি পেয়ে তুষ্ট হবেন কি দেবতা,

তোমাদের কি ইচ্ছে পূরণ হবে? তিনি নগরবাসীর উদ্দেশ্যে বললেন। তখন তো অন্ন বলি এখন পাবো কোথায়? বললেন নগরের লোকজন। তখন রাজা বললেন, আমার কথা শোনো, ওকে ছেড়ে দাও, ওর বদলে আমাকে বলি দিয়ে দাও, আমার স্বাস্থ্য ভালো, আমাকে বলি পেয়ে তো ভগবান ভীষণ তুষ্ট হবেন, অনেক রক্ত পাবেন। নগরের বাসিন্দারা তখন তাতে রাজি হয়ে গেল, লোকটাকে ছেড়ে দিয়ে রাজাকে বলি দিতে দেবতার সামনে নিয়ে গেল। রাজা মানে হাঁড়ি কাঠে মাথা রাখলেন, মাথাটা গলিয়ে দিলেন বলির যে কাঠ থাকে সেটাতে, গলায় কোপ বসাতে খাড়া তুলল একটি লোক, মানে খড়গ তুলে ওকে বলি দেবে। এমন সময় দেবতা দেখা দিয়ে বললেন, ওহে নগরবাসী থামো, এমন মহাপুরুষকে মেরো না। তারপর রাজাকে বললেন, তোমার এই আত্মত্যাগে আমি ভীষণ সন্তুষ্ট, বলো এখন তুমি কি চাও? তখন রাজা দেবতাকে প্রণাম করলে বললেন, হে দেব, যদি আপনি আমার উপর তুষ্ট হন তবে আজ থেকে এই নরবলি বন্ধ করুন, মানুষের প্রাণ যাচ্ছে। দেবতা বললেন, তাই হবে। এই বলে তিনি মিলিয়ে গেলেন। আর খুশি মনে রাজা বিক্রমাদিত্য উজ্জয়িনীতে, ওনার রাজ্য উজ্জয়িনীতে ফিরলেন। তো গল্পটা বলতে বলতে আসরের সময় ফুরিয়ে এসছে, কী করি বলো? ইচ্ছে তো ছিল আরও অনেকক্ষণ কথা বলি, কিন্তু ঘড়ি যে আমার দিকে লাল লাল বড় বড় চোখ করে তাকাচ্ছে, ঘড়িকেও তো ভয় হয়, তাই না? আমরা সবাই ঘড়ির কাঁটা মেনে চলি। তো যাই হোক, আজকের মতো মানে দুঃখ দুঃখ নিয়ে বিদায় নিচ্ছি, কিন্তু আগামী সপ্তাহে তো আবার কথা হবে, অনেক বকম বকম করবো আমরা সবাই মিলে, তার সাথে গান কবিতা তো আছেই। তো যাই হোক, তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। আর হ্যাঁ, অনুষ্ঠানের শুরুতে যে কথাটা বললাম, আমার বিশ্বাস এই কথা তোমরা সবাই শোনার চেষ্টা করবে, একদিনেই হবে না, কিন্তু একটু একটু করে তোমরা তোমাদের নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবে। সেই স্ক্রিন থেকে চোখটা চলে আসবে বইয়ের পাতায়, কিছু না, চোখ তো থাকবেই, নতুন নতুন জিনিসেই চোখ থাকবে, শুধু মোবাইলের স্ক্রিন থেকে বইয়ের পাতায়। এখন মোবাইলে নতুন জিনিস খুঁজছো, আর সেটা চোখ দিয়ে বইয়ের পাতায় খুঁজবে, সেটাই পার্থক্য, আর কিছু না। তোমাদেরকে অনেক অনেক আদর ভালোবাসা জানিয়ে আজকের মতো আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।

এতক্ষণ শুনছিলেন শিশুদের জন্য প্রচারিত বিশেষ অনুষ্ঠান শিশুমেলা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বৃন্দা রায়, আকাশবাণী শিলচর।

0: बदली नहीं बदली स्टाइल गया है बबल। जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: এবারে শুনবেন আমার কথা অনুষ্ঠান। এতে নিজের কথা বলবেন নিবেদিতা দাস।
3: নমস্কার, আমার কথা অনুষ্ঠানে আমি নিজের জীবনের কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আচ্ছা, তাহলে বলি, আমি নিবেদিতা দাস, বাবার নাম বিভূতিরঞ্জন দাস এবং মা গীতা দাস। আমি শিলচরে থাকি, যদিও আমার স্থায়ী বাড়ি শ্রীভূমি শহরের ভাঙ্গা নামক গ্রামে। বাবার কাজের সূত্রে শিলচর আসে। মা, বাবা, বড় বোন আর আমি, এই আমাদের ছোট্ট পরিবার। আমি ঘরের ছোট্ট মেয়ে, সেই জন্য যেরকম আদরের ছিলাম তেমন শাসনেরও। ছোটবেলা থেকেই আমি খুব দুষ্টু এবং জেদি, মা বাবাদের অনেক জ্বালাতন করেছি। কিন্তু এই জেদি হওয়ার কারণে জীবনে অনেক ছোট ছোট সফলতাও পেয়েছি। আমার প্রথমে জানিগঞ্জ পাঠশালা থেকে প্রাইমারি এডুকেশন, তারপর গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে HSLC, তারপর জেসি কলেজ থেকে গ্রাজুয়েশন। পড়াশোনায় খুব যেমন ভালো না আর একেবারে খারাপও নয়, ওই যে বলে না অ্যাভারেজ। তারপর MCOM করি এবং সোশিওলজি নিয়ে MA। চাকরি জীবন খুব একটা স্ট্রাগলের নয়, কারণ পড়া শেষ হতেই এক্সাম দিয়ে নিযুক্ত হই।

0: সরকারি স্কুলে শিক্ষকতার কাজে। সাংস্কৃতিক দিকেও আমার উৎসাহ প্রবল। ছোটবেলায় আমাকে ভর্তি করা হয় নৃত্য এবং সঙ্গীতে। সেই সুবাদেই আমার শিক্ষিকার মা, ওনার নাম না বললেই নয়, কারণ আমার জীবনে ওনার অবদান অনেক। ওনার নাম শিল্পী সরকার। উনি আমাকে নিয়ে গেলেন আর্য সংস্কৃতি বোধিনী সমিতিতে। সে ছোট্টবেলায় যখন আমি ক্লাস টুতে পড়ি, সেখানে গিয়ে আমার পরিচয় গৌতম কাকুর সাথে। আজ আমি জীবনে যতটুকুই অ্যাচিভ করতে পেরেছি অনেকটাই ওনার শিক্ষার জন্য। সাংস্কৃতিক জগতে আমার আগমন ওনার হাতে ধরেই। আজ আমি একজন নৃত্য শিক্ষিকাও বটে। এইসব কিছু তখনই সম্ভব যখন পরিবারের সমর্থন থাকে, আর আমি আমার পরিবারের কাছে সেই ক্ষেত্রে খুব বেশি কৃতজ্ঞ, কারণ ওনারা আমাকে সেই সাপোর্ট দিয়ে গেছেন। আমার বড় বোনও আমাকে সেই ক্ষেত্রে অনেকটাই সাপোর্ট করেছে। আর বন্ধুবর্গের কথাও ভুলার নয়, অনেকে কষ্ট দিয়েছে যেমন, অনেক পাশে থেকেছেও তেমন অনেকে আমাকে সাপোর্ট করে গেছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়ার ফলে অনেক বাধা বিপত্তি তো এসেছে, কিন্তু বাবা মা আমাকে কখনো হারতে শেখায়নি। অভাব তেমন বুঝিনি, কারণ চাহিদা কম ছিল। আজ আমি নিজের বাবা মার অভিভাবক হয়ে উঠতে পেরেছি। সম্পূর্ণ পরিবারের দায়িত্ব তাদের এই ছোট্ট মেয়েটি নিতে পেরেছে। তাদের এই ছোট্ট মেয়েটি আজ হয়ে উঠেছে দায়িত্বশীল। জানি না আমার জীবনের কথা এই অনুষ্ঠানে কতটা উপযুক্ত, কিন্তু একটা কথা বলবো, জীবনে মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছ, নিজের দায়িত্ব এবং পরিবারের দায়িত্ব নেওয়ার যোগ্য নিজেকে করে তুলতে ভুলো না। ধন্যবাদ।
1: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নিবেদিতা দাসের কথা। এবারে থাকবে লোকগীতি, পরিবেশনায় মঞ্জুশ্রী দাস।

এতক্ষণ শুনলেন লোকগীতি। পরিবেশনায় ছিলেন মঞ্জুশ্রী দাস ও শিবানী দাস। এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শুনবেন 12 o'clock ছবি থেকে মোহাম্মদ রফি এবং গীতা দত্তের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন হ্যাপি নিউ ইয়ার ছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন এ জেন্টলম্যান ছবি থেকে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন আ দেখে যা ছবি থেকে আকৃতি কক্করের কণ্ঠে।

শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি হীরক রাজার দেশে ছবি থেকে অনুপ ঘোষালের কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন হংসরাজ ছবি থেকে, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন দুই ভাই ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত বাবুল সুপ্রিয়র কণ্ঠে। আকাশবাণী শিলচর।

আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:50। এবারে শুনবেন কলকাতা থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলায় জাতীয় রাজধানী সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় CBI তল্লাশি। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা আজই শেষ হচ্ছে। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। নিরাপত্তা, বাণিজ্য।

0: খাদ্য সুরক্ষা, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতার পরিসর বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে তিনি আজ দুদেশের যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নোর সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য করেন। চার বছর পরেই বৈঠক হচ্ছে এবং এই সময়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক একটি বিষয় বলে ডক্টর জয়শঙ্কর মনে করেন। গত বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75 বছর উদযাপন করেছে বলেও ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন।
1: Our joint commission is happening after 4 years, and I think it's important to recognize that in those 4 years we made good progress in our bilateral relations. Today I look forward to extensive discussions with you, covering the full spectrum of our bilateral cooperation, from political to defense and security, maritime trade and investments, health and pharmaceuticals, food security, as well as tourism, education and cultural cooperation.
0: উল্লেখ্য, অষ্টম ভারত ইন্দোনেশিয়ার যৌথ কমিশনের অংশ নিতে এদেশ সফরে এসেছেন ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী। সারা বিশ্বে আগামী দশকে তেলের মোহর চাহিদা বৃদ্ধিতে প্রায় 50% অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের 15% ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসনেফটের প্রধান ইগর সেচিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেছেন, ভারতের জ্বালানি তেলের চাহিদা 2035 সাল নাগাদ 44% বেড়ে দৈনিক প্রায় 8 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। বিদ্যুতের চাহিদাও 80% বেড়ে ঘণ্টা প্রতি প্রায় 3000 টেরাওয়াটে পৌঁছবে, যা বর্তমানে সমগ্র ইউরোপীয় ইউনিয়নের চাহিদার সমতুল। তবে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা বলে তিনি মনে করিয়ে দেন। পরিজনের প্রশ্নে গা ছাড়া মনোভাবের জন্য ইউরোপের দেশগুলির কড়া সমালোচনা করেছেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। ফ্রান্সে নরম্যান্ডি অবতরণ বা ডি-ডের 82তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দিয়ে এমন বহু মানুষ প্রবেশ করছেন যাদের মতাদর্শ বেশ বিপজ্জনক। বিষয়টিকে তিনি কার্যত আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং বলেছেন, সমস্যার মোকাবিলায় এখনও সময় রয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দখলে থাকা উত্তর পশ্চিম ইউরোপকে মুক্ত করার জন্য মিত্রবাহিনীর অভিযানের এই নরম্যান্ডি অবতরণ অত্যন্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের দিল্লি সফরে যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বণ্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং এইউ ফাইন্যান্স জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই গতকাল চণ্ডীগড়, পাঁচকুলা এবং দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের 6টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এই ঘটনায় হরিয়ানা সরকারের 8টি দফতর এবং চণ্ডীগড় পুরসভা ও ক্রেস্ট চণ্ডীগড়ের 2টি দফতরে 661 কোটি টাকার জালিয়াতি এবং সরকারি তহবিল তছরূপের ঘটনা ঘটে। এক বিবৃতিতে সিবিআই জানিয়েছে, অনিয়ম এবং অপরাধের অর্থ গ্রহণের বিষয়ে হরিয়ানা ক্যাডারের ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থা ও তার নির্দেশকের বাসভবনে এই তল্লাশি অভিযান চালানো হয়। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা। কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা, যদিও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই দফায় অপরিবর্তিত থাকছে। অল ইন্ডিয়া রেডিওর 90তম পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়।
2: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও, সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষের একটি নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সাথে একটু সাহায্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন, অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
0: এবছর খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: কে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। তেলেগু দেশম পার্টি টিডিপি চলতি মাসের ১৮ তারিখে হতে চলা রাজ্যসভা নির্বাচনের জন্য তিনজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সর্বভারতীয় সভাপতি এন চন্দ্রবাবু নাইডু প্রার্থী তালিকাটি প্রকাশ করেছেন। শিল্পপতি সানা সতীশ, শিক্ষাবিদ ও ভাষ্যাম এডুকেশনাল ইনস্টিটিউশনের চেয়ারম্যান ভাষ্যাম রামকৃষ্ণা এবং টিডিপির সমাজমাধ্যম শাখার প্রধান চিন্তাকায়ালা বিজয়ের নাম ঘোষণা করেন তিনি। অন্ধ্রপ্রদেশ থেকে চারটি রাজ্যসভা আসন শূন্য হতে চলেছে। জোটসঙ্গী জনসেনা পার্টিকে একটি আসন দেওয়া হয়েছে। তারা লিঙ্গম নেনি রমেশকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জাতীয় পুরস্কারজয়ী মালায়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল ৫৭ বছর। ১৯৯৬ সালে সিদ্দিক সামির পরিচালিত ইস্তামানো নুরুভাট্টম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেন। তিন দশকের কর্মজীবনে তিনি প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আদামিনতে মাকান আবু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ২০১০ সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর ৭ জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজমাধ্যমের এক বার্তায় তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং একটি সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার আহ্বান জানান। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোবোলি মুখোমুখি হবেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা জাভেরেভের এটি চতুর্থ গ্র্যান্ডস্লাম। তিনি চতুর্থ স্থানে থাকা কোবোলির মুখোমুখি হবেন। এই লড়াইয়ে যিনি জিতবেন তাঁর এটি প্রথম গ্র্যান্ডস্লাম খেতাব। এদিকে গতকাল মহিলাদের সিঙ্গলসের ফাইনালে প্রতিযোগিতার অষ্টম বাছাই রুশ খেলোয়াড় মিরা আন্দ্রিভা পোল্যান্ডের মাজা চাউলিন্সকাকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ডস্লাম খেতাব জিতে নিয়েছেন। ১৯ বছর বয়সী এই খেলোয়াড় চাউলিন্সকাকে ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে দিয়েছেন। প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত। শেষ পাওয়া খবরে ভারত ৮ উইকেটে ৫৬৪ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেছে। শুভমান গিল ১২৬ ও কে এল রাহুল ১০০ রান করেন। আফগানিস্তানের মোহাম্মদ শহীদুল্লাহ ৬টি, জিয়াউর রহমান ও হাসমাতুল্লাহ শাহিদি ১টি করে উইকেট নেন। গতকাল প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩৬৮ রান করেছিল। নতুন দিল্লিতে ৭৭তম ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল সমারোহে অংশ নেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, মানুষের মধ্যে সাইক্লিংয়ের অভ্যাস বাড়লে পরিবেশ সংরক্ষণ এবং যানজটের মোকাবিলা দুটি বিষয়ই সম্ভব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৯ টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল ৯৬৮ টাকায়। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোবোলি মুখোমুখি। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ আকাশবাণী শিলচর। এবারে শুনবেন নাটক মানবযাত্রা, রচনা অনিল দে, প্রযোজনা মনোজকান্তি দেব।
2: শুনছ? বলি, শুনতে পাচ্ছ? এদিকে একবার এসো তো, দেখো কাকে এনেছি। নিরাপদ, তোমার নতুন কাজের লোক, খুব ভালো ছেলে, সরল। আয় আয় নিরাপদ। এই এই তোর গিন্নিমা।
3: এই ক্যাবলাকান্তকে দিয়ে কাজ করাবে তাহলে? হয়েছে।
2: আরে বাবা, ওর নাম ক্যাবলাকান্ত নয়, নিরাপদ নাম। কথাবার্তা বলে দেখো চলবে কিনা।
3: তাহলে কি ধরে নিলে যে মাধবা দেশ থেকে ফিরবে না?
2: মাধবের কথা এখন থাক, আগে ওর সঙ্গে কথা বলো।
3: কোথায় থাকো, দেশ কোথায়, বিয়ে করেছো, ছেলে পুলে আছে, ঘন ঘন দেশে যেতে হবে না তো?
2: আস্তে আস্তে, এই যে ঝড় বইয়ে দিলে।
3: চুপ করো,

0: বোবা নাকি, নাম কি?
1: নিরাপদ, নিরাপদ মন্ডল।
0: বিয়ে হয়েছে হলে কদিন? তোমাদের তো আবার পেট থেকে পড়তে না পড়তেই বিয়ের ধুম লেগে যায়।
1: একে না গো মা, আমার বিয়ে হয়নি।
0: দেশ বাড়ি ঘর বাবা মা?
1: না মা, আমি একা।
0: ও, তা ঘরে কাজকর্ম সব পারবে তো? বাসন কোসন ধোয়া মোছা এইসব?
1: একে হ্যাঁ মা, পাইব।
0: এর আগে কোথাও কাজ করেছ কোনো বাড়িতে?
1: ওই দেশ গায়ে জন খেটেছি।
0: দুদিন করে আবার সরে পড়বে না তো?
2: আরে না না, সরে পড়বে কেন? গ্রাম থেকে শহরে তো কাজ করতেই এসেছে।
0: শহরে এলে কি হবে, এখানকার জল গায়ে পড়লেই। তা কত নেবে? মাসে থাকা খাওয়া জামা কাপড় ছাড়া মাইনে কত দিতে হবে?
1: সে আপনার খুশি, আমি আর কি বলবো মা।
2: সে না হয় পরে ঠিক করা যাবে। তা সকাল থেকে তো কিছু খাসনি না? শুনছ, ও কিছু খায়নি।
0: দেখো এই করেই কাজের লোকদের মাথা খাও তুমি। তোমার এইসব আশকারাতেই এ বাড়িতে ওরা টেঁকে না।
2: কে, আমার আশকারায়? মাধবের চিঠিটা বোধ হয় দেখোনি না? দেখলে আর একথা বলতে না।
0: চিঠি?
2: হ্যাঁ, চিঠি দিয়েছে তোমার আদরের মাধব।
0: কি লিখেছে বদমাসটা?
2: সে থাক থাক, যাও ওকে কাজকর্ম বুঝিয়ে দাওগে।
0: না, আগে চিঠিটা দেখাও।
2: এই বলছে, সে থেকে তুমি কি করবে?
0: তবু দেখবো কি লিখেছে আমার নামে।
2: এতো দেখছি, এতো দেখছি বলেও খুব ফ্যাশনে বললাম। সেসব কথা, দুঃখের কথা সব লিখেছে।
0: আমার নামে নিন্দে করেনি বলছো?
2: ধরো করেছে, তা এখন তুমি তার কি করবে?
0: চিঠিটা দাও বলছি। দেখি, তোমার জন্য সব তোমার আশকারায়। আমি ভালোবাসতে জানি না, আমার মুখে শুকনো লঙ্কার ঝাল। এ বাড়িতে আমার জন্য কোনো কাজের লোক টিকতে পারে না। এ সব তোমার আশকারায়, সব সব তোমার।
2: না না, বোঝো ঠেলা, এই জন্যই তো তোমায় পড়তে দিতে চাইনি।
0: ঠিক আছে, আজ থেকে আমিও দেখাবো কে কত ভালো। আমার ব্যবহারে এই বাড়িতে লোক টিকে না। ঠিক আছে, আমিও দেখবো। আয় তো নিরাপদ, দেখি তুই এই বাড়িতে টিকিস কি না।
2: নিরাপদ অনিরাপদ, দেশলাইটা দিয়ে যা তো বাবা।
0: এই নাও, সারাদিন ছেলেটা অনেক খেটেছে, এখন আর তোমার খিদমত খাটতে পারবে না।
2: হ্যাঁ বলছো কি গো, কি সর্বনাশ! এই যে দেখি জলে ভাসে শিলা।
0: হ্যাঁ, আমি এবার জলে শিলা ভাসাবো।
2: শিলা যখন তোমার, সে জলেই ভাসুক আর তেলেই ভাসুক, ভাসলেই ভালো।
0: ভাষাতে আমি ঠিকই জানি, ডুবিয়ে দাও তুমি।
2: না, এবার আমি ডোবাতেও নেই ভাষাতেও নেই, তবে ওর ওপর তোমার দরদের মাখনটা এবার একটু বেশি নরম দেখছি কিনা, তাই ভয় হয় গলে না যায়।
0: হ্যাঁ দরদ, এবার আমি দেখাবো যে দরদ কাকে বলে।
2: কিন্তু গিন্নি, দরদের আসল জায়গা তো মুখ নয়, বুক।
0: মুখ দিয়ে তো শুরু করি, দেখি সে বুক পর্যন্ত পৌঁছয় কিনা।
2: সে যাক, ফটোগ্রাফারকে বলেছি কালোকে থানায় নিয়ে দেখি আসবো, আর সেই সঙ্গে হাতের পায়ের ছাপটাও।
0: দরকার নেই।
2: মানে
0: সে যা করবার আমি করব।
2: সে কি তাই কখনো হয়? সে চুরি চুরি করে সরে পড়লো আর কি। না না না না, ফটোটা তুলে থানায় পাঠানো দরকার।
0: ওই থানায় ফটো পাঠানোই তোমার কাল হয়েছে, কোনোটা ভয়ের টেকে না, এবার ফটো থাক।
2: তুমি কিন্তু বাড়াবাড়ি করছো।
0: ওঠো।
2: হ্যাঁ
0: ওঠো, আমি তোষক নেবো।
2: তোষক?
0: হ্যাঁ, নীরু কি খালি মেঝেতে শোবে নাকি? সরো নীরু। ও নীরু, এখন আর কিছু করতে হবে না, এখন শুয়ে পড়, এই বিছানা পেতে দিয়ে গেলুম।
2: তুমি কি নিরাপদকে নীরু বলে ডাকছো নাকি? হ্যাঁ কি গো,
0: কাল একটা নতুন মাদুর বালিশ আর তোষক কিনে এনো। এবার দেখবো যে আমার জন্য কাজের লোক টেকে না, এ বদনাম আমার ঘোচে কি না।

0: Nidu? Anidu?
1: বুঝতে পারিনি মা, এত বেলা হয়ে গেছে।
0: না না শোনা, শুয়ে থাক, তবে চাটা খেয়ে নে বাবা, ঠান্ডা হয়ে যাবে। দেখছিস কি হাঁ করে? আমি ঠিক করেছি, হপ্তায় একদিন তোর ছুটি, সেদিন তোকে সংসারে কোনো কাজ করতে হবে না, আমি সব করব।
2: একটানা কাজ করলে মাসে একদিন, বারো মাসে তোর জমা হবে 12 দিন ক্যাজুয়াল লিভ, পূজয় 200 টাকা বোনাস, আর 2 সেট জামা কাপড় বছরে।
0: সব দেবো, তাহলে তো আর পালাবি না?
1: না না,
0: আমি তোর জন্য ওরকম ক্যাবলের মতো দাঁড়িয়ে থাকিস না, যা মুখ ধুয়ে আয়, যা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার আমি ওকে আটকাবই।
2: গিনে, এটা কি চিঠির রিয়াকশন?
0: কি বললে?
2: না বলছি কি, আটকাও আটকাও, কিন্তু দেখবে বেশি আটো সাটোতে ফসকে না যায়, বজ্র আটুনি ফসকা গেল।
0: তুমি কি নাটক থামিয়ে যা বললুম সেগুলো আনবে?
2: রাগের কথা না, রাগের কথা না, এ তো ভালোই হলো। নিরাপদও যদি তোমার আঁচলের ছায়ায় সারা জীবন কাটিয়ে দেয়।
0: আঁচলের ছায়ায় না চাদরের ছায়ায় জানি না, আমি যে সারা জীবন অন্ধকারে একা একা জীবন কাটালুম সেটা কি তুমি কখনো ভেবেছ?
2: ওই ওই একটা কথা বলে তুমি কেন আমাকে দুঃখ দাও? ও ব্যাপারে আমার পক্ষে কি কিছু করা সম্ভব ছিল?
0: সম্ভব কি অসম্ভব তা জানি না, কিন্তু আমি জানি আমি তাকে কিভাবে রাখবো এবার।

0: মা ঠাকুরুন, একটা লোক এসেছে, বলতেছে ফটো তুলতে হবে।
1: ও নগেন বাবু, ডাক ভেতরে নিয়ে আয়।
2: না, ডাকার দরকার নেই।
1: কি হলো, ফটো তুলবে না?
2: বলছি তো দরকার নেই।
1: থানায় এক কপি পাঠাতে হবে যে।
2: দরকার নেই, আমি ওকে ছাড়িয়ে দেব, হলো তো?
1: আচ্ছা শোনো শোনো
0: বাবু।
3: হরপ্রসাদ বাবু, হরপ্রসাদ বাবু।
1: এই যে এই যে এই যে নগেন বাবু, আপনি এসে গেছেন, আসুন আসুন।
4: হ্যাঁ, ওই অকাল বেলাতেই চলে এলো। তা কোথায় এবারে নেগেটিভটি কোথায়? হ্যাঁ
1: নেগেটিভ,
4: হ্যাঁ আমি তো ওদের ওই নেগেটিভই বলি। প্রিন্ট করার পরই তো আমার অবজেক্ট ওই পজিটিভ হয়। আর শোধন না করলে কাউকে পজিটিভ মানুষ বলা চলে? হ্যাঁ, তা এবারকার তিনি কোটি হলো
0: সানেন বাবু।
4: হ্যাঁ, এই কি বুঝি সেই? হ্যাঁ হ্যাঁ রে, তোর নাম কি রে?
0: হ্যাঁ আমি নিরাপদ, লেখাপড়া আমি কিছুই জানি নি। বাড়ি ওই দারিকপোতা, ওই লক্ষ্মীকান্তপুর।
1: চাটা খেয়ে নিন।
4: হ্যাঁ, বুঝলেন ওই দিনকাল পাল্টে যাচ্ছে। হ্যাঁ, ওই স্নেহ ভালোবাসা মায়া মমতা সব উধাও হয়ে যাচ্ছে। আগে একটা লোক মারা গেলে মানুষ হায় হায় করে উঠ, আর এখন মানুষের মৃত্যুটা যেন জল ভাত।
1: ঠিকই বলেছেন, মানুষের কাছে মানুষের প্রত্যাশার ওই বোধগুলো ক্রমশই মূল্যহীন হয়ে যাচ্ছে, তাই না?
4: ওই এটা আপনি সত্যি সত্যি বিশ্বাস করেন, না ওই শুধু কথার কথা বললেন হরপ্রসাদ বাবু?
1: না না না না, এ শুধু কথার কথা নয়, এ আমি বিশ্বাস করি।
4: বাহ বাহ বাহ বাহ, শুনে খুশি হলো। তা কই দে, দাঁড়া বাবা দাঁড়া, ওই ওই ওইখানটা দাঁড়া। হ্যাঁ, দেখি তোকে পজিটিভ করা যায় কিনা।
0: মা ঠাকুরুন, ওই তো মা ঠাকুরুন এ পড়েছেন।
4: তা মা ঠাকুরুন তো আর ছবি হবেন না, ছবি হবি তুই। নে দাঁড়া দাঁড়া।
2: না, ছবি আমিও তুলব।
4: ঠিক আছে ঠিক আছে, ওটা আগে তুলে নি। হ্যাঁ
2: না, আলাদা নয়, একসঙ্গে নীরু আমার সঙ্গেই ছবি তুলবে।
4: কিন্তু সে ছবি তো পুলিশ অ্যাকসেপ্ট করবে না। হরপ্রসাদ বাবু করবে কি?
2: ফ্যামিলি ছবি নিয়ে পুলিশের কি দরকার?

0: ফ্যামিলি ছবি মানে?
1: হ্যাঁ, আমরা মানে মানে ঠিক সেই ছবি তুলতে আপনাকে ডাকিনি নগেনবাবু, আমরা একটা ফ্যামিলি গ্রুপ ফটো তুলবো বলে আপনাকে খবর দিয়েছি, একটা চমৎকার ফ্যামিলি গ্রুপ ফটো।
0: ও তা বেশ তো, বেশ তো, ভালো জিনিস, খুব ভালো জিনিস, সত্যিকারের ভালো জিনিস। আহ, সমস্ত মানুষগুলোকে যদি একটিমাত্র ফ্রেমে ধরে রাখা যেত, তাবত মানুষকে, পৃথিবীর 600 কোটি মানুষকে একই ফ্যামিলির একটিমাত্র গ্রুপ ফটোতে। হ্যাঁ, আহ বেশ, দাঁড়ান দাঁড়ান, একটু কাছাকাছি কাছাকাছি, হ্যাঁ একটু গা লাগিয়ে, হরপ্রসাদ বাবু একটু একটু বাঁদিক চেপে, বাঁদিক চেপে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীরুবাবু একটু হাসি হাসি মুখ, হ্যাঁ রেডি রেডি।
1: কিরে এত তাড়াতাড়ি কি বাজার করলি?
2: বাজারে কি আর কিছু পাবার জো আছে? সবটাতেই আগুন ধরে গেছে বাবু।
1: তা কি কি নিয়ে এলি?
2: ওই এনেছি জিওল মাছ, হাড়িটি জলে রেখে দেব,
1: ও বাঁচে না মরে যায়।
2: বাঁচাতে জানলে বাঁচে বাবু, দেখবেন আমি কেমন বাঁচায় রাখি।
1: যা যা ভেতরে যা।
3: শুনলে, আমি আজ বিকেলে একটু মার কাছে যাচ্ছি নীরুকে নিয়ে। আচ্ছা, নীরুর মুখের সঙ্গে কার মিল আছে বলতো?
1: হ্যাঁ মিল,
3: হ্যাঁ বলতে পারলে না তো?
1: সর্বনাশ করছে, মিল কোথায় পেলে, কার সঙ্গে?
3: আছে গো আছে, তোমার কপালের দিকটার সঙ্গে। আমার মনে হয় ও বেশ ভালো বংশের ছেলে।
1: তোমার মতলবটা কি বলতো? আমার কপালে এনে কি সব ঠেকাচ্ছ?
3: মতলব আবার কি, ছেলেটা ভালো, ওর উপর আমার একটা মায়া পড়ে যাচ্ছে।
1: এ জগৎ কেবলই মায়া, মায়াময় এ জগৎ, ছায়াময়। কোন দিন রোদ উঠবে ছায়া
3: ফ্রুট? খবরদার বলছি, ওভাবে বলবে না, এর মধ্যে কত লোক লোভ দেখাচ্ছে।
1: কিসের লোভ?
3: সে ওকেই জিজ্ঞেস করো।
1: বলই না,
3: বলেছে আমাদের বাড়িতে কাজ করবি, হরপ্রসাদ বাবু যা দেন তার চেয়ে বেশি দেবো, কিন্তু ও রাজি হয়নি।
1: ও কি বলছে?
3: বলেছে মাকে ছেড়ে আমি কোথাও যাব না।
1: মা, মা গো, ব্রহ্মময়ী, দেখিস মা, বুঝতে পারছি ছায়া ঘনাইছে বনে বনে।
3: হ্যাঁ ঘনাচ্ছেই তো, চারধারে লোক লেগেছে, ই ও লোক দেখাচ্ছে, কখন কি মতিগতি হয় তাকে বলা যায়?
2: মা, এই যে মা, রান্না করে কাক ডুবতেছে, তুমি যাও মাছ ফোমেরে নিয়ে যাবে। বাবু, রান্নাঘরের জানলায় একটা জাল দেওয়া দরকার, কাকেরা বড্ড জ্বালাতন করে।
1: তা লাগা জাল, কিন্তু নীরু জালে কি আর আটকে থাকবে বাবা?
2: বাবু, আপনারা আমারে এত ভালোবাসেন, আমি যদি এইটুকু না দেখি।
1: আমরা তোকে ভালোবাসি কি করে বুঝলি?
2: ওই যে সেদিন বললেন আত্মীয়, আমি আপনার নিজের লোক।
1: নিজের লোক পাগল, পর কখনো আপন হয়?
2: কেন হবে না বাবু, করলেই হয়, বাড়িতে জন্তু জানোয়ার পুষলি সেও হয়, আমি তো মানুষ।
1: খুব ভালো কথা বলেছিস নিরাপদ, মানুষ কুকুর পোষে, তাকে আদর করে, ভালোবাসে, কিন্তু মানুষকে ভালোবাসতে পারে না মানুষ। অথচ এই ভালোবাসা পাবার স্বপ্ন দেখতেই বোধ হয় পৃথিবীতে আসা।
2: আমারে কেউ কোনোদিন ভালোবাসেনি বাবু, আপনারা ছাড়া।
1: ভালোবাসলে অনেক কিছু দিতে হয়, দিতে পারবি?
2: কি দিতে হয় বাবু?
1: সে বলাবর শক্ত, তবে ভালোবাসা পেতে হলে আগে নিজেকে সত্যিকারের মানুষ হয়ে উঠতে হয়।
2: সত্যি বলতেছি, আমি আমি সত্যিকারের মানুষ হতে চাই। দারিদ্রতায় মহাজনের গুদমে আমি যখন থাকতাম, আমরা তারা মানুষের মধ্যে গণ্য করতো না, কুকুর বেড়ালের মতো আমারে তারা খেতে দিত, দূর দূর করে তাড়াতো। কিন্তু এখানে আমি আমি যে মানুষ সেটি প্রথম বুঝতে পারলুম।
1: নীরু, নীরু, তুই এসব
0: এসব সত্যি বলছিস?

0: মন থেকে বলছিস?
1: হ্যাঁ বাবু, সত্যি সত্যি সত্যি তিন সত্যি,
0: তিন সত্যি। সত্যির আবার তিন কিরে? যা সত্যি তা সত্যি, সত্যির এখন এই হাজারো নেই, সত্যি যা তা সত্যি।

0: প্রীতি, অন্ধকারে এমন ভাবে বসে আছো কেন?
1: একটা ছবি, ছবিটা দেখে মনটা খুশিতে ভরে এলো। সেই সঙ্গে আমার সদ্যজাত সেই ছেলেটার মৃত্যুর কথাও ভেসে উঠল। একটু আগে ছবিটা নগেনবাবু দিয়ে গেলেন।
0: চুপ করো।
1: এইরকম একটা ছবি আমাদের জীবনে কোনোদিন আসবে না। সে বেঁচে থাকলে হয়তো এইরকমই বড় হতো, ওই নীরুর মতো। তারও ছবি ওই রকম তোলা থাকতো, কিন্তু আমাদের ভাগ্যের দোষ, তোমাকে বাঁচাতে গিয়ে চিরদিনের জন্য তোমার মা হবার পথ বন্ধ হয়ে গেল। কামিনী, একটা সত্যি কথা বলবে? নিরাপদকে তুমি সত্যি ভালোবাসো? কি সত্যি কি ওকে স্নেহ করো তুমি?
0: কি জানি, কিন্তু ওর উপর আমার কেমন যেন একটা মায়া জন্মেছে।
1: তাহলে আমরা কি ওকে নিজে করে নিতে পারি না?
0: কি বলতে চাইছো?
1: ধরো ধরো আমরা যদি নিরাপদকে নিজের ছেলের মতো মনে করি, ওকে চিরকালের জন্য আমাদের কাছে রাখি।
0: বানানো ছেলে, কিন্তু নীরু কি তা মানবে?
1: মানবে
0: কি জানি, আমার ভয় করে।
1: কিসের ভয়? আমরাও নিরুপদকে বানিয়ে নেব, মানিয়ে নেব নিজের করে। আমরা ওর বিয়ে দেবো, তারপর একদিন নিরাপদ ওর ছেলে হবে। সেই ছোট্ট মানুষটাকে তুমি বড় করবে, হাঁটতে শেখাবে, কথা বলতে শেখাবে। নিরাপদকে আপন করে আমরা তার ছেলেকেও আপন করে নেব। এটা কোনো কঠিন কিছু নয়, অসম্ভব নয়। এসো না, ওকে আমরা আপন করে গড়ে নিই।

0: হ্যাঁ রে, তোর এখানে খারাপ লাগছে না তো? নীরুকে তোর পছন্দ হয়েছে তো?
1: জানি না,
0: বোকা মেয়ে। আসলে নীরু খুব সরল, তোকে ওকে চালাতে হবে। এতদিন পরে আমার স্বপ্নটা হয়তো সফল হবে, তোর একটা ছেলে হবে, একটু একটু করে বড় হবে, তাকে আমি মানুষ করব, নাওয়াবো খাওয়াবো বড় করব। কি রে, তাই না?
1: আমি কি বলবো মা?
0: না বলছি, তোর যদি ছেলে হয় তাকে আমায় দিবি তো? একটা ফুলের মতো ছেলে, মাখনের মতো শরীর, বোকা বোকা চাউনি, কি মজা না?
1: তোমার মা হবার খুব সাত, তাই না মা?
0: হ্যাঁ রে, এবার তোর ছেলে হলে তাকেই আমি আমার ছেলে করে নেব। তোর ছেলে আমাকে মা বলে ডাকবে, নিশ্চয় তুই রাগ করবি না?
1: রাগ করবো কেন মা?
0: ঠিকই তো, কেন রাগ করবি? সত্যিকারের ভালোবাসা পেলে কি কেউ রাগ করে? তবুও মন মানে না, একটা অবিশ্বাস আর ভয় থেকেই যায়।
1: ভয়?
0: হ্যাঁ ভয়। ভাবি আমরা যেভাবে নিরাপদকে মেনে নিয়েছি আর নিরাপদ যেভাবে আমাদের মেনে নিয়েছে, তেমন ভাবে তুই আমাদের মেনে নিবি তো?
1: মেনে নিতেই তো চাই মা।
0: আচ্ছা তোর ছোটবেলার কথা মনে পড়ে না? তোর বাবা মার কথা, তাদের স্নেহের কথা?
1: না মা।

0: তারপর থেকেই তো আমি আশ্রমে, মাঝারি আমার মা বাবা সব।
1: এখন থেকে আমি তোর মা, আমি যেমন নিরাপদের মা তুমি আমি তোরও মা। তারপর তোর যদি ছেলে হয় তখন তারও মা হবে।
0: একটা কথা মনে হলো।
1: কি?
0: তুমিও কি মাদার হয়ে যাবে একদিন?

0: কনক,
1: এই যে কর্তা বাবু।
0: নিরাপদ কোথায়?
1: কি জানি কোথায় যেন গেছে।
0: তোর জন্য কিছু আনতে গেছে বুঝি?
1: না কর্তা বাবু।
0: কেন, ও তোকে কিছু এনে টেনে দেয় না?
1: দেবে একদিন।
0: কোথাও বেড়াতে টেড়াতে তো নিয়ে যেতে পারে। নীলুটা যে কি, তুই শুধু ঘরের মধ্যে আটক থাকিস, একটু বেরিয়ে টেরিয়ে নিয়ে আসবে না? খালি মা ঠাকুরুন মা ঠাকুরুন
1: যাবে আর কি।
0: আমার মনে হয় তুই একটু একা একা বোধ করিস না? পাড়া প্রতিবেশীর সঙ্গে তো একটু মেলামেশা আলাপ পরিচয় করতে পারিস।
1: না, পাড়া পড়শিদের সঙ্গে আলাপ পরিচয়ের দরকার নেই।
0: কেন, তাহলে আর একা একা মনে হবে না ওর?
1: একা কিসের, আমি তো আছি।
0: আর তোমার সঙ্গে ও কি তুলনা হয়? তোমার বয়স আর
1: তুমি থামো তো। কনক, চাটা বাবুকে এনে দে তো। তুমি ভেবেছো কি বলো তো?
0: কেন
1: কেন তুমি বুঝো না? না
0: কি হলো তা বলবে তো?
1: পাড়া পড়শিদের সঙ্গে মিশলে কনক আমার বাধ্য থাকবে।
0: ও সেই ভয়ে বেচারাকে তুমি একেবারে ঘরে বন্দি করে রাখবে?
1: বন্দি কিসে?
0: ও ছেলে মানুষ, ও তো একটা একটা বন্ধু দরকার।
1: কিসের বন্ধু? হ্যাঁ বন্ধু কিসে? মেয়েদের বিয়ে হয়ে গেলে স্বামী ছাড়া বন্ধুর দরকার হয় না।
0: ও স্বামীকে তো তুমি আগলে রেখেছো, ও পাবে কি করে?
1: তার ছেলেটা তো আমারই, ওর উপর আমার 100% অধিকার।
0: কি যে সব বাজে কথা বকো।
1: আজে বাজে বকছি না, তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, তোমার ওই ভালো মানুষই ভঙ্গি করে আমার সর্বনাশ করো না তুমি। কনক কারো সঙ্গে মিশবে না, কারো বাড়ি যাবে না, কোনো ফুসমন্তে ওকে বিগড়ে যেতে দেবো না আমি।
0: কিরে কেমন লাগছে নিরাপদ?
2: কিসির বাবু?
0: মানে ওই, আরে বেটা, ওই নতুন জীবন।
2: ভালো বাবু, এই সব আপনার জন্যে। আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমার
0: বউ হবে, সংসার হবে, এই তো।
2: হ্যাঁ,
0: আর কিছু ভাবিস না?
2: কি বাবু?
0: এই যে মানে তোর মা হলো, যে মার স্নেহ তুই কোনো কালে পাসনি, তার কথা ভাবিস না?
2: ভাবি বাবু ভাবি, তবে আমি তো মানে আমার যে অত বুদ্ধি নাই, কি বললে কি হয়, কখন কি বলতে হয়, এমনকি কখন কি করতে হয়, আমি তো সব সময় বুঝে উঠতে পারি নে, আমারও তো বুদ্ধি নাই।
0: তা এখন তো তোর বুদ্ধি দেবার লোক এসেছে, তার কাছ থেকে বুদ্ধি নিবি?
2: কে বাবু, কার কথা বলতেছেন? কনকের কথা?
0: হ্যাঁ রে,
2: আমি চাই ওর কথা বুঝতেই পারি নে।
0: তুই বড় সরল নিরাপদ, তুই যেমন যেমন ভাবিস কনক তেমন তেমন ভাবে না, তাই না?
2: হ্যাঁ বাবু আপনি ঠিক বলছেন। কনক আমার জিজ্ঞেস করতেছিল।
0: কি
2: জিজ্ঞেস করছিল? বাবু তোরে টাকা দে বিয়ে দিল, সংসার পেটি দিল, কেন?
0: তা তুই কি বললি?
2: আমি বললাম বাবু আমারে ভালোবাসে চাই।
0: কনক কিছু বলল না?
2: সে কথাটা আমি ঠিক বুঝায় বলতে পারবো না বাবু,
0: কথাগুলো পাকা মাথার পাকা কথা, তাই না রে?
2: না সে যেন কেমন কথাটা মানে কেমন বেয়ারা।
0: আচ্ছা কনক যদি তোকে এখান থেকে কোনোদিন অন্য কোথাও চলে যেতে বলে কি করবি?
2: চলে যেতে বলবে কেন?
0: না মানে যদি বলে।
2: বলবে না, এত ভালো ঘর বাড়ি, এত সুন্দর জায়গা, এত আরাম, ফিরে যাব বললেই হলো। তাছাড়া মা আপনি আমাদের কত ভালোবাসেন, আমার জন্য কত টাকা খরচ করলেন,

0: আচ্ছা বাবু, কনকের আশ্রম থেকে আনতে কত খরচ হলো?
1: কেন রে, তুই দিয়ে দিবি নাকি?
0: না, অত টাকা আমি কোথায় পাবো? তবু শুনতে ইচ্ছা হয়।
1: সে অনেক টাকা, কনকের জন্য আশ্রমেই দান করতে হয়েছে হাজার কয়েক, তারপর বিয়ের খরচ সব মিলিয়ে ধর জাগে। তা ওসব নিয়ে ভাবছিস কেন?
0: আমি ভাবি না বাবু, আমি আপনাদের মতো মানুষ কোথাও দেখিনি, সারা জীবন আমার এ কথা মনে থাকবে।
1: আরে থাক থাক থাক, যা বলছিল, তোরা এখন দুজন, তারপর তারপর তিনজন।
0: নাও তো হতে পারে।
1: কেন
0: না, এই কনক তো বাজা মেয়ে ছিলও হতে পারে।
1: সে কি রে
0: বাজা? আমি দেখিছি বাবু, দাড়িকপোতার স্টেশনের বাজারে হরদ সামন্তর ছেলের বউ বাজা ছিল বলে হরদর তারে দূর করে দে ছেলের আবার বিয়ে দিয়েছিল।
1: না হ্যাঁ হ্যাঁ, না না, তুই যা, তুই যা নিয়ে আবার, তুই যা, তুই যা।
2: কি ব্যাপার বলো তো?
1: কিসের?
2: এতদিন হয়ে গেল, অথচ
1: অথচ অথচ কি?
2: কনকের কোনো ছেলেপুলে হলো না।
1: তাতে কি?
2: না, সে হয় না।
1: কি হয় না?
2: তাহলে এসবের কোনো মানে হয় না।
1: কি বলছো তুমি?
2: এসব তোমাকে বোঝানো যাবে না।

0: আমার বউটা কি বোকা, একটা লোক যারে বলে মহৎ লোক, টাকা পয়সা খরচ করে আমাদের বিয়ে দিল, ঘর দিল, ভালোবাসা দিল, তারে খামোকা সন্দেহ করে। আমি নাকি কিছু বুঝি না, যত বোঝে ও। আমি একটা অত বড় জোয়ান, বাজার হাট করি, বাড়ি দেখাশোনা করি, কত মাথা, আর আমি নাকি বোকা।
1: বোকাই তো, হদ্দ বোকা। আচ্ছা বড় তো গিন্নিমা তোমাকে যে এত ভালোবাসে কার জন্যে?
0: কার জন্যে? আমার জন্যে।
1: সাধে বলে গাইয়া,
0: মানে সেটা বুঝিনি।
1: তাই বুঝেছ, আসলে তিনি তোমাকে ভালোবাসেন আমার জন্য।
0: তোর জন্য? তুই, আরে এ বাড়িতে আমি আগে না তুই আগে?
1: তুমি আগে, কিন্তু আমার জন্যই তুমি।
0: তোর কথায় বড্ড প্যাস।
1: ওই তো, আরে আমার যদি কোনো ছেলেপুলে না হয় তাহলে তোমাকে গিন্নিমা আর ভালোবাসবে?
0: দেখ দেখ বকার কথা, আরে আমি তো তার ছেলে।
1: না, তুমি তার ছেলে না, তোমার ছেলে হলে সেই হবে তার ছেলে।
0: তা আমার ছেলে যদি হয় তবে তো সে আগে হোক।
1: না, আমি চাই না আমার ছেলে হোক।
0: কি বলতেছিস? এই দেখ।
1: হ্যাঁ, আমার ছেলে হোক তা আমি চাই না, চাই না, চাই না।
0: তুই মা হতে চাস নি?
1: না, চাই না।
0: কিন্তু কেন?
1: কেন তা তোমার বোঝার শক্তি নেই।
0: হ্যাঁ, আমার শক্তি নাই, যত বোঝার শক্তি তোর। ওই জন্যই লোকে বলে মেয়ে ছেলের পেটে বিদ্যে এলি সে পুরুষ মানুষের ঘাড়ে ওঠে। মা হতে চাস নি, তুই কেমন মেয়ে রে?
1: মা আমি তখনই হব যেদিন তুমি তোমার বানানো মা ছাড়বে।

0: পণ, পণ, উমা, এরা গেল কোথায়? নীরু, ও নীরু, কি ব্যাপার? পণ, নীরু,
1: ও তো ও তো বাড়িতে নেই।
0: কোথায় থাকিস তোরা? সে কখন থেকে ডাকাডাকি করে মরছি।
1: একটু ঘুমিয়ে পড়েছিলুম মা।
0: সে যাক, খাওয়া দাওয়া করিসনি তো?
1: আপনি এখনো খাননি, আমি খাবো কি করে মা?
0: আর খাওয়া, ও দম বের করে দিয়েছে একেবারে। সে কি এখানে? সে কোন ঘরে গিয়েছি আর দুপুর গড়িয়ে গেল। তবে ভাগ্যে ভালো যে পুজোটা দিতে পেরেছি। আর এদিকে আয়।

0: হাতটা পাত, এই পুজোর ফুল তোর কাছে সব সময় রেখে দিই, কেমন?
1: কিসের জন্যে মা?
0: বোকা কোথাকার, তোর ছেলে

0: আমার ভয় করছে, ভীষণ ভয় করছে। আমি জানি না কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারবো। আমি আমার সন্তান যদি সে কোনোদিন আসে, তাহলে সেও কি এখানে তার বাবার মতো বাঁধা থাকবে আজীবন? আমার তাই ভয় করছে, ভীষণ ভয়। আমি আমি আর পারলাম না, আমার ভয়ের কথাটা চেপে রাখতে আমি আর পারলাম না।
1: কি গো, এখনো দাঁড়ায় দাঁড়ায় কি খুটখুট করছিস শোভা? না কি হলো, কথার উত্তর দিবা না, রাগ করিস নাকি? হলোটা কি দেখি দেখি, কি হয়েছে? চোখের জল, মা ঠাকুরুন কিছু বলেছে নাকি? কি হয়েছে তো, কি কিছু তো বুঝতে পারছি না, কি হলো?
0: কিছু না।
1: কিছু না বললি তো শুনবো না, আমারে বলবি না কনক?
0: তুমি এখান থেকে অন্য জায়গা চলে যাও।
1: কেন, এখানে কি হলো?
0: জানি না, তবে তবে এখানে না।
1: এই বাবুকে কিছু বলিতে?
0: না, কেউ কিছু বলেনি। আমার আমার ভালো লাগছে না।
1: কি শরীর খারাপ নাকি?
0: শোনো, আমার আমার ভয় করে গো।
1: ভয়? এই মরিতে ভয় কিসের? আমি রয়েছি, মা ঠাকুরুন রয়েছে, ভয়টা কিসের? পাতা বাড়ি চারিদিকে ঘেরা পাচিল।
0: হ্যাঁ, ঘেরা, চারিদিকে ঘেরা, দম দম বন্ধ হয়ে আসছে আমার। তোমায় আমি বোঝাতে পারি না, সেই ছোটবেলা থেকে আশ্রমে মানুষ হয়েছি, মা বাবা কাউকে চিনি না, দেখিনি, তবু ভেবেছি আমার একদিন সব হবে, ছেলে স্বামী সব।
1: হ্যাঁ, তা তো হয়েছে, এই তো আমি তো রয়েছি।
0: তোমাকে আমি কেমন করে বোঝাবো? এখানে থাকলে আমার অনেক কিছু হারিয়ে যাবে, সব পেয়েও সব হারাবো আমি। তাই বলছি চলো চলো না, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই।
1: কি পাগলের মতো কথা বলছিস কনক, এমন পাকা বাড়ি, ইলেকট্রিক আলো, ভালো বিছানা পত্তর, বাবুদের ভালোবাসা, এসব পেরে কোথাও যেতে আসে? বোকা কথা কান।
0: বোকা আমি না তুমি? না না না না, তোমার দুটি পায়ে পড়ি, চলো এখান থেকে অন্য কোথাও চলে যাই, সেখানে শুধু তুমি আর।
2: শ্রোতা বন্ধুরা, শুনছেন নাটক মানবযাত্রা। নাটকের শেষ অংশটুকু আবারও শুনবেন সংবাদের পর আকাশবাণী শিলচর। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দিতে জাতীয় সংবাদ।

0: কামিনি, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে?
1: ও তুমি
0: কি ভাবছিলে এত?
1: কই, কিছু না তো।
0: তাহলে সারা দিলে না যে? কি এত ভাবো আজকাল? কি এটা কি মজা? কার জন্য বুনছ এতটুকুন মজা?
1: সময় অনেক এগিয়ে এসেছে, সামনে শীত, একটু এগিয়ে রাখি সব।
0: মিথ্যে স্বপ্ন দেখে কি লাভ?
1: মিথ্যে হতে যাবে কেন? ডাক্তার বলেছে কনক মা হতে চলেছে।
0: কনক মা হতে চলেছে, কিন্তু তাতে তোমার কি?
1: আমি তাকে মানুষ করব।
0: কিন্তু এটা কি আমরা ঠিক ভাবছি কামিনী?
1: কোনটা?
0: তুমি না বোঝার ভান করছো।
1: আমি কি তাকে দখল নিতে চাইছি?
0: কি চাইছ তা তুমি জানো, কিন্তু এটা কেউ চায় না যে তার সন্তানকে আর কেউ অধিকার করুক, আর কেউ মানুষ করুক।
1: কিন্তু নিজের সন্তান ভালোভাবে বড় হয়ে উঠুক তা তো চায়।
0: তুমি কি জানো ওরা এবারই ছেড়ে যাবার কথা ভাবছে?
1: না, কখনো না, এসব তোমার চালাকি। আমি নিরাপদের সঙ্গে কথা বলে দেখেছি, এখানেই থাকতে চায়।
0: আমি কনকের সঙ্গে কথা বলে দেখেছি, আমাদের ভালোবাসা ওদের কাছে বোঝা হয়ে উঠেছে। তারা আমাকে যদি সহ্য করতে পারে, তোমাকে তোমাকে পারে না। আমাকে আমাকে যত মন খুলে কথা বলে, তোমাকে তা বলে না। তোমাকে তোমাকে তারা ভয় করে।
1: ভয় করে আমাকে? আর তোমাকে? তোমাকে তারা দেবতা বলে মনে করে, তাই না? আসলে আমার সুখ তুমি সহ্য করতে পারো না
0: কামিনী। আমি না নিরাপদ ওর বিয়ে দিয়ে ওকে এখানে এনেছি, সে কার জন্য? তোমার সুখের জন্য নয়।
1: আমার সুখ? যে সুখ তুমি আমাকে দিয়েছ সারা জীবন, তার জন্য তোমাকে পুজো করা উচিত বলে মনে করো তুমি? ওদের এখানেই রাখবো আমি, আমার প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আমি কনককে এখানেই ধরে রাখবো।

0: না ভারী বোকা।
1: কেন?
0: অত লোকের সামনে এইভাবে জিজ্ঞেস করে? মা গো,
1: তাতে কি হলো? আমি তো পুরো জিজ্ঞেস করলুম, হ্যাঁ রে ডাক্তার কি বললো যে বাচ্চা হবে, তাতে বোকার কি হলো?
0: চুপ করো, এখন লোকের সামনে ওই কথা জিজ্ঞেস, আমার এমন লজ্জা করছিল।
1: তাই এখনো তো কইলি না, এখন বল ডাক্তারবাবু কি বলছে, বাচ্চা হবে?
0: জানি না, যাও।
1: হ্যাঁ রে সত্যি, আচ্ছা আচ্ছা বলতো বলতো, ছেলে হবে না মেয়ে?
0: জানি না।
2: নিরাপদ
1: বাবু, কোথায় গিয়েছিলি?
2: ডাক্তারের কাছে?
1: ওই কনকের দেখাতে নিয়ে গিয়েছিলুম, আমাদের ছেলে হবে বাবু।
2: তাই নাকি? এ তো খুব ভালো খবর রে।
1: হ্যাঁ বাবু, এর আগে মা ঠাকুরুন বলছিলেন, তা আমার পেটতই হয়নি।
2: তাহলে কি করবি?
1: কি করব?
2: ছেলে হলে তাকে তো মানুষ করতে হবে, বড় করতে হবে।
1: আপনারা তো আছেন,
2: ছেলে হবার পর মা ঠাকুরুন যদি তোদের এখানে থাকতে না দেয়?
1: থাকতে দিবেন না?
2: নাও তো দিতে পারেন, তাতে মানুষ করতে অনেক ঝামেলা, অনেক টাকা খরচের ব্যাপার।
1: আপনি দেবেন, আমরা দুজনে গতরে খেতে তার শোধ করে দেব।
2: কেন দেব? তোরা কে আমার, কেন সাহায্য করব আমি? নিরাপদ, তোরা এখান থেকে অন্য কোথাও চলে যা, এখান থেকে পালা, পালিয়ে যা।

0: না
1: কানে শরীর কি খারাপ থাকে?
0: কি জানি না,
1: কি তো আশা মুশকিলে পড়া গেল। শরীর খারাপ লাগলি বলবি তো, এখন ভরা পেট। তাহলে মা ঠাকুর নিয়ে ডাকি?
0: খালি মা ঠাকুর নয়, মা ঠাকুর কেন, তুমি নিজে কিছু করতে পারো না?
1: নিজে বলি, তোর মাথা ঠিক নাই। বাবু মা আমাদের এত ভালোবাসেন, নিজের নৌকুলিও এমন করতো না। এখানে যদি না থাকতাম তাহলে এরকম ভালো ডাক্তার দেখাতে পারতাম তোরে? এত ভালো ভালো খাবার খেতে পারতিস?
0: ভালো ঘর, ভালো খাবার, ভালো ডাক্তার, এসব তোমাকে তুলে রাখবা, আমাকে বেঁধে রাখবা, আর যেটা আসছে সেটাকে দখল নেবার জন্য, বুঝেছ?
1: চুপ কর, চুপ কর কনক। এরাই বলে পশুর রক্ত, মানুষের শরীরে পশুর রক্ত। এত ভালোবাসা এইটার জবাব?
0: আমি তো পশু, আমাকে তো চুপ করে থাকতেই হবে। আমার তো আর ইচ্ছে থাকতে নেই, ঘর বাঁধবার, নিজের মতো সংসার সাজাবার, এমনকি নিজের শরীরের সম্পর্কে কিছু ভাবার। তোমাকে যেমন ওরা কিনে নিয়েছে তেমনি আমাকেও, কিন্তু আমি দেবো না, আমার ছেলের গায়ে কাউকে হাত দিতে দেবো না। সে তুমি আমার যাই বলো, আমি দরকার হলে এখান থেকে একা একাই চলে যাব। ও মা গো,
1: মা ঠাকুরুন, বাবু ঠিকই রাখছেন, তোর কেমন করতেছে মা ঠাকুরুন?

0: কি দেখলেন ডাক্তারবাবু?
1: এখন একটা ইঞ্জেকশন দিয়েছি, ঘন্টাখানেক ঘুমোবে, কিন্তু যন্ত্রণাটা 3 ঘন্টা পরে বাড়তে পারে।
0: যন্ত্রণাটা কিসে?
1: যন্ত্রণাটা আপনারা যা ভাবছেন তা নয়। এখন যে যন্ত্রণা থাকে সেই যন্ত্রণা দেরি আছে, এটা একটা অনেক পুরনো রোগ, আপনাদের আগেই দেখা উচিত ছিল। ওর পেটে একটা টিউমার আছে আর সেটা এখন এমন পর্যায়ে পৌঁছেছে সেটা অপারেশন করলে অন্য একটা বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা আছে।
0: বিপদ?
1: হ্যাঁ, অপারেশন করলে টিউমারটা যে রক্তের চাপ সৃষ্টি করবে তাতে বাচ্চাটা বাঁচবে না। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন। পরিষ্কার বলে নেওয়া ভালো, এক্ষুনি অপারেশন না করে আমরা অপেক্ষা করতে পারি, তবে সেটা ভগবানের হাতে। বাচ্চাটা ভালো ভালো প্রসব হলেও তার ধকল তখন সামনে আনে প্রসূতির পক্ষে সম্ভব নাও হতে পারে। অথচ এখন অপারেশন করে নিশ্চিত রোগীকে বাঁচানো যাবে সময় কিন্তু একেবারেই নেই। ঘন্টাখানেকের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানান, তাহলে আমি চলি।
2: কোথায় যাচ্ছ?
0: ডাক্তারের?
2: না।
0: কি বলছো তুমি?
2: না, কিছুতেই যেতে দেবো না তোমায়। বাচ্চাটাকে বাঁচাতেই হবে, তাকে আসতে দাও।
0: তুমি উন্মাদ হয়ে গেছ, তুমি লোভে অন্ধ হয়ে গেছ।
2: হ্যাঁ, আমি অন্ধ, কিন্তু এটাই কথা ছিল।
0: কি বলছো তুমি?
2: হ্যাঁ হ্যাঁ, এটাই আগে থেকে ঠিক ছিল।
0: তুমি তুমি একটা
2: কি? আমি আমি কি? আমি একটা দখলদার, আর তুমি তুমি খুব মহান মানবতাবাদী, তাই না? ও মরে গেল
0: বাবু। ও বাবু, বাবু চল চল।
2: যাবে না।
3: কামিনী, কামিনী, দিস ইজ অ্যানিমালিটি।
2: আমি আমি অ্যানিমাল?
3: হ্যাঁ,
2: পশু।
3: হ্যাঁ,
2: আর আদি মানুষের রক্তে তোমার শরীরে, সেই সুবাদী নিরাপদে তোমার আত্মীয়, তাই না? আদি মানুষে না আদি পশু রক্ত, তুমি মনে করেছো ভালোবাসার নামে ওদের সারা জীবন এখানে আটকে রাখবে, কেউ বুঝতে পারবে না।
3: কারণ চুপ করো, চুপ করো। মানুষের ভালোবাসা আর তাকে দখলে রাখা এক কথা নয়।
2: বেশ করেছি, দখল করবো ভেবেছি, বেশ করেছি। নিরাপদকে বাড়িতে

0: নিরাপদকে দখল করার কথা ভেবেছ?
1: আমি ভেবেছি,
0: আমি ভেবেছি নিরাপদর ছেলেকে।
1: চুপ করেন, চুপ করেন আপনারা।
2: কি ভেবেছেন আপনারা, কি ভেবেছেন? আবার আমি কি একটা মাটির ঠেলা? আমার বউ, আমার বাচ্চা, এ তো কারুন না, এ কারুন না। আমি বুঝবো, আমি বুঝবো কনক বাঁচবে না কনকের বাচ্চাটা বাঁচবে। আপনারা এর মধ্যে আসেন কেমন করে? আপনাদের কি না, আপনাদের কি?
0: বউটা বউটা যন্ত্রণায় মরে যাচ্ছে, আর ওনারা ওনারা এখানে কথার ফোয়ারা ছোটাচ্ছেন, জ্ঞানের কথা বলতেছেন।
1: এই নাকি আপনারা মানুষ? আপনারা আমার আত্মীয়, কুটুম, আমার নিজের লোক।
2: বললি তো আমার বউ মরবে, বাচ্চা বললি আমার বাচ্চা মরবে।
0: আপনাদের সাথে কি আমি আমি আপনাদের কারুর বুদ্ধি পাইবে? কারুর না, আমি আমি একাই, আমি একাই সব করতে পারি। আমি কারুর সাহায্য চাই না, কারুর না, আমি আমি একাই সব করবো। আমি

মানবযাত্রা নাটকের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন হরপ্রসাদ পরাণ চক্রবর্তী, নগেনবাবু দেবতর সেনগুপ্ত, ডাক্তার অমিত শিকিদার, কামিনী নন্দা চৌধুরী, নিরাপদ সুব্রত ভট্টাচার্য, কনক ইন্দ্রাণী বণিক। এই নাটকের রচনা অনিল দে এবং নির্দেশনায় ছিলেন মনোজকান্তি দেব। এবারে শুনবেন শিল্পী রমন রায়ের গিটার বাদন।

আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:10। আমাদের প্রথম অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন যথারীতি শুনতে পাবেন বিকেল 5টা থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:40। 40 সেকেন্ড, মাফ করবেন।

আকাশবাণী শিলচর। শুরু হল আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। অধিবেশনের শুরুতেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: İbu Akashvani Silchar program khnairoshne shanishni jini dimasa program janba lugu lugu hamjama khashoma khnarelado program jandu medium wave ni meter rzatham bishatham magni point makham magni ground e rzajai makhonjai kilohertz odehe fm ni rzashi magni point makham megahertz dini haitibari sign जून बदायनी शाइन्सनी इंग्रेजी मायथाइनि रिजिंनि मायथाइ खन्द जिनि दिमासा प्रोग्राम हादिनि खोनारेना सिखांथावहा आनसारावनि प्रोग्राम हाकजेरहा बुथुनि खुरांहा रिजाबथाइनि प्रोग्राम अदेहे नालायलायनि शाइन्सनि ग्राव जमा दुहा आनसारावनि प्रोग्राम एबुहा गंगानगरन लाइनि आदुं आजां थुराव सालायाबा प्रोग्राम के खोनालायनाङा
1: सिखांथावहा हमजमा खसमा खनारे हि जिनि हाजिगारे क्लाब निफ्रां एबो जिनि दिनिनि आनसाराव नि प्रोग्राम के सुरु खले लादु जन लादु दिनिनि एबो जिनि प्रोग्रामा आनसाराव गबायार उपतन बुम जाबोखा बानुप्रिया बर्मन अनन्या बर्मन डेविड बर्मन अपर्णा बर्मन और हे रितिका बर्मन तुआ सकांग तोहा बानुप्रिया बर्मन जिंटाने आजां सिना दुरिनि खारमिन मासि साइन्टि खनारिना
2: मासि सिना दुरि दंबाने বুনি বদা মাগিন নে বদা মাগিন নিয়ান ঠিলেই খানে আজাং লাদুয়ালা মাতলা দেফাই খা থা হাগ্রা থাংনা বরণ সাম্পার লাইলে ইনা ওদের ঠিকে নে ওরে ডানে এখন হা ঠিলাং খানে আজাং আজাং মালে ফেবে হা দেরগা ডাকরু দৌ আজাং সিনা দুরি দেরগা কুরু সাইন তাজে কুরু দৌ ঠিলাং খানে ওরে ডানা সিনা দুর বোর্ডে ঠিকে নে ওরে ডানে এখন হা থাকানে ডান্ডে আউজম সকরা জাফাই দাদা ঠিফাই দুনে সিনাদুরি ও সিনাদুরি দুর্গা খুরুসান চিডুনে সিনাদুরি বক্ষিণ কানে ডানা চিডুনে আজাং সিনাদুরি দুর্গা খুরুসান ওদের ঠিকানে বব খুরু কানে খুরু বাদে গিসি মাগি দেমাসনে শকর রাজা সিনে ওদে শকর রাজা নিলগু ডং পুয়া কানে সিনাদুরি ডং সপিয়া কানে ওদের ডানা ইয়াকন হা না সিনাদুরি নিজাটাই পন্ধ কাবলাকলাই হি দিখমা হায়া কানে দিখাওবাদে দিন বরি দৌয়ানে গালাই ফিনলাংলানে ওরে ডানে গালাই ফিনলাংলানে ওরে ডানে এখন ডাউটাই সে ছিদুনে সগ রাজানি দিফং দে দিফং কাবলাসে টিপ টিপ টিপ টিপ টিপ টিপ ছিদুনে ও ডানা সগ রাজা ছিদুনে ও ডাউটাই সা ও ডাউটাই সা ডাবরিং লা বুকা হাবকাতে দেখাব সিনুং জানাংনিয়া ওরে ছিকানে ওরে ডানে এখন হা আবার গলাই ফিন বাদে ছিবুদুনে সগর রাজানি জিফং দে জিফং গবলা আছে টিক টিক টিক টিক টিক টিক ছিদুনে ওরে ডানে এখন হাদে সগর রাজা নাই কেনে নাই বাদে পন্ধ গাবলা সিনে পন্ধ গাবলা সিনে ওরে ডানে এখন হা সগর রাজা ঠিকানে খালাই না গেব সিনা দুরি কে ওয়াই ক্রুপ মা ওরে ঠিকানে ওরে ডানে এখন সিনাদুরি নিজাটাই সামটোকে খৈনা মজাং সিগলাই বলাই সামি ডেঙি নগরমা ডেঙ্গি

0: Gane nukrunga deng bade nukrunga deng bade sogora ja thangi waikru bikane waikru bade buni hatai karai terkane grakane sogora ja ore dane yakona sina durini jatai hagra gade khaseng langlane raja lado be betitti le sina durke mujang sinu kane mujang sinu ni jiku khane ore jiku kane jiku idang ibringe ne bun badatu ni sinta jang ore dane yakona ha kaina gawe sina durke bring na ore tikane yawle friend kane yawle friend idang jisri jisle hi timais kane ore dane yakona ha sina duri tine yo wane kopal nu hamia baba da tu bo kama jau ka bsai bu thi jau ka ore tikane ore dane yakona ha bun bsai glai thai ya baba jai dang ti dune advance nu bring ya ba ore tikane buni se nu du ge hai kane hagra ha lang khane hagra lai kane lai ba de sim lang la ne khampor lang la ne khane lo lang la ne ore dane hanan nu alap kane rajani nu ha ore dane khane singri khane khampor singri khane ওরে দুগুড়ি কানে ওরে মজাং শিখলে রাজা নি সিংহাসনা খামের কানে ওরা নো আনি খার মুন্ডে যাম দু জুটাই
1: বানুফ্রিয়া খার মুসান্তিবান যাহন না দুয়া অনন্য রাজা প্রাইটাইছে রাজা বিখনারে নাম

0: ডেভিড খাওয়ার খুশনি খারমো মাসে খালি না
1: মাসে খুশন মানে খাঙ্কাই যাং বজাং সাইন্সি বাকালে খাইফলুং খাইফলুং গিনে খালাই খানে মাসে কাটাই সিনেমা দং লাই খানে সাইন্সি বাকালে মাসে মিশিয়ে মিশিকে ঢুকছে কানে এখন বনি সেনাপটিকে ঢুকলে বন সেনাপটির বুকে বাইনি লাভ কানে আনা ওই নলে সারা পাইতা আর শ্রেয়ে গিয়া দং বা এবং মিশি বুকে ডটাই পায় ঠিকানে মিউং কে ঠিকানে ওই মিউং গিলা ফালো আনছে রা একে ডটাই না ঠিকানে মিউং ঠিকা ও আনে ব্লাইয়া এবে দেবাঙ্কা আনে ব্লাইয়া আনে ব্লাইয়া ঠিকানে মনমারে গড়াই কেটে জানে গড়াই গড়াই নিলে খাইবার অভিযোগ আমাকে টোটাই।

লং সাধু নিকে লং সাধু মাসি মাগনি মাক্তা মা বৃদা বিলং দু কাজা শিশি হো।

নিংকে লং হাডু নিংকে লং হাডু মাসি মাগনি মাকা মাবরি ডাও বিলাংডু কাজা শিশি হো গনাই হা ডাও বিলাংরু কাজা শিশি হো গনাই হা ডাও বিলাংরু।

0: শিশি হো গুনাই হাড়াও বিলাংডু, কাজা শিশি হো গুনাই হাড়াও বিলাংডু,
1: ডেভিড অপর্ণা ঋতিকা বিশ্ব রাজাবটাই বিশ্বকে খানাই খানাবান ইয়াহনা দুহা ফিন বানুপ্রিয়া তিনটানে গ্রাজু মুঠাই গানা দিনী খারু ফিন মাসি সাইন্টি ফিন নাম
2: মাসি গ্রাজু মুঠাই গানা দং মানে বুনি বসা মাগিন নে বসা মাগিন যা উমাকে খরাং সুপিয়া খানে ওদে হে সানসিবা খালি বসা মাগিন যা খরাং সুপিয়া হি থিরি লুঙা নবসা দাং হি দেং ইখানে মাকে ওরে দানে এখন হা মাকে ডেঙি ফাইলা খানে ওরে দানে এখন হা সাউসি মাসানজু ফাই দাদা সিংপাই দুনে গ্রাজু গ্রাজু নুং জলাং কে হামজো তো নো মাসিং কে হামজো দা ওরে ঠিদুনে দানে এখন হা গ্রাজু ঠিনে আন্দে জলাং কে বা হামজো দু মাসিং কে বা হামজো দু জলাং টে দা মাইশা গাইমা মাসিং টিকে দে ফোরাস মুলা গাইমা ওরে টিকে নে ওরে দানে এখন হা বোম সাইনজু গ্রাজুকে বকলাই ফংসি দিকানে বকলাই ফংসি দিবাজং নু বকরাজু নি দে মুটাই নু লাংলা হানে ওদে থিরি বুটু ব মাই যাতার খানে ওদে থিরি হাম দাও বা ব মাইয়া দাও বাবা নি দাওকে রুসাই রুসাই রংলা দিনে ওদে ব ব থা আমাই খেনাই না বিদে যাদু ব আমাই দে ওদে থিনাই মা ফাইবা দে দাও রুসাই রুসাই রংলা দিনে বুন মা দে ওরে দানা এখন হানুয়া লঙ্কানে বুন মাকে খাঙ্কানে বলাইনু খানা খাচ্ছি আর মাসি গ্রাজু দংবা বলাইনু বুনদে মুঠাইনু নুরু বুনদে বাসা মাগিয়েন বলাইনু ওরে দানা এখন হা বাসা মাগিন যাও মাকে মুঠাই যাও পুংলাই খানে যাও পুংলাই হি ডাঙি বগ্রাজুলাই নুং যা সে থ্রিলুঙা নবসাসা ডাঙি ডিঙি খানে দানা এখন হা আর ব মশাইন জুনু ফাই দাদা সিংপাই দুনে গ্রাজু গ্রাজু নুং জিলাংকে হামজাও দো না মাই সিংকে হামজাও দো দে সিংপাই দুনে রানে এখন দে গ্রাজু ঠিনে ব্রা এলে জিলাংকে হামজাও দো মাই সিংকে হামজাও দো ঠিবাই বা মুটাই সাবা হা ওদি ঠিকে নে ওরা বকলাই ফংসি দি কানে ব মশাইন জু ব গ্রাজু কে বকলাই ফংসি দি বাদে বুন দে সাদাও সে সাদাও দুনে দুদাও সে দুদাও দুনে ওদে জানে সামাগিন যাও ফাই দাদা নাই ফেকেনে আমি দে থা বেদি বাজালা দুবো দেখি নাই মা ফাইবা দে বুন মা দে মুঠাই নু হামরো এনে দুসে জুড়াও দুনে এরা নু আনি খার মুদে জাম গাজি তে
1: বাদু ফি আনি খার মুন খনা বান ইয়া হনা ফেন অপর্ণা জিন্তা নে খার মিন মাসি খনা দিনা
2: মাসি নারী মিয়া বা দং নে ব জাকাতে নারিম দুনে ওরে হে সানসিবা কালি মাসি মিয়াওলাই ফেকেনে ব মিয়াওলাই জাকাটিকে দে খানে গ্লাইসিং খানে ওদে ব জালজাং সাইক্রুমান সময়া মিয়াওলাই হাবলাং হানে জাল হা ওদে হে ব নারী মিয়াবা মিয়াওলাইকে খ্রাং খানে খ্রাং দাদা মিয়াওলাই দেফা জুপা হামসি জাং খানে ওদে হে সাইনজিবা কালি বন বিহি সাইনজিবা কালি বন বিহি জাকাটিকে দে বন সাই কেঠিকেনে নিং এবং আনাকে হামসি জাং দৌ এখন না আং ফাইদেরা এখন নিন এবার আমাকে আমি শিখাং তো মুসিবি

0: ஜியமா இருக்கேனே ஒரு ஹேம் போ மியாவுலாய் கேட்டுக்கேனே போ நரிமியாபா மியாவுலாய் மியாவுலாய் நீங்கள் எப்போ நான் கேட்டேங்கோ அங்க நரிமி பை நான் கோட்டிக்கேனே ஒரு ஹே மியாவுலாய் கட்டிக்கதே போ நானாக்கே அம்சிக்கல இடங்கனே ஒரு மாசி ஜுபுலா நானான் பாய் மேய்க்க திட்டி ஒரு பைக்கனே பைடடா ঠিকனே বজিবু ফাইকেনে অদে নানাকে ওয়াইতে মেজে বাহা মিয়াউলাইবো মিয়াউলাই জাং জিবু জাং ডলাই কানে ডলাই ডলাই এখনা বজিবু মিয়াউলাই নি করদো না কেপরে কানে অদে বন ল্যাঙ্গুর কে ওয়াইসি দাদা বকে ঠিডিক লখানে বজিবুলা ঠিকাটি অরে নানা জাকাতে বাইতে দামলা হই ডংলা নে অলে ফুয়া ফেডলা বিচি নুকাটি নানাকে ডঠাই বাবা দাদা মিয়াউলাই কে ডঠাই লেখানে অরে এখন আই নাই বাদে জিবুসে ডং নে অরে বন বনানা দেম লহিন ডংলা নে অরে হে বনারি মিয়া বাবা কানে আমাই মিয়াউলাই লান নানাকে সে রাউ কিবা ঠিকানে আনখার মিরান জামকা জিফতাই
1: দুহা রিতিকা খারুমা সেন্টিনা
2: মাসি রাজা দং মানে ওদের মাসি করাই দং মানে উনা বো রাজা নালাইব নলাই আদা ওই দুনে ওদের মাসি বাটন কানে বো বাটো ঠিয়া বড় জাগে হয় সেরে নিঙ্গে ডোমা লাভু মুগ লাভু নিঙ্গে ডোমা হামলাই যাবো ডোমা টিটকেটি রাজা আবার বলে নুং ডাউনে ওনা সেখানে ওদের টিকে বো ডাউলা হামে টিটি বো ডাউ টিকে পাই খাম পাই রাজা খাম পাই ওঠে রাজা ডাঙ্গা খাম খাও দে ঠেনালেকে ওদে হব হব হব ডাউ কেলা বাস বুং সাকলাম বটি ওদে হব ডাউ কেলা হাম বাস বুং সাকলাম বটি ওঠে ঠিকে জামগা
1: ক্রুবনে হামজা মাখা সমা খনারি ফিঙ্গা দা জিনি দিনি নি এবো আনসারওনি বো হাজুগিয়ারে ক্লাব নিফ্রাং এবো সালাইয়াবা প্রোগ্রাম কে ইরানুং দিনি সামলাদো জুঠা
3: গঙ্গানগর নালাইনি আদুং আজং থুরাও সালাইয়াবা প্রোগ্রাম কে খনালাইকা দুহা মালবিকা বর্মনদেহে পার্টিনি খুরংহা রিজাবটাই খনালাইনাং

মালবিকা বর্মন ওদেহে পার্টি নিখুরং হা রিজাবথাই খালাইকা আনসারনি প্রোগ্রাম ওদেহে বুথু নিখুরং হা রিজাবথাইনি প্রোগ্রাম দিনে দে রানিং জামখা আকাশবাণী শিলচর দুঃসা ইউনা খারি নাম সাইনসনি গ্রাউ জমা আকাশবাণী শিলচর গ্রাউ জমা ফরিডু অর্পণা বর্মন জুলাই বটাইনি সাইন দোখালি রাজিনী বিধানসভানি বাজেট সেশন জানা এবো সেশন মাখন গিনবসাইন শশী ছলিনা আগাশি সামলিহা মাসি মেল মাহা ক্যাবিনেট মেল যায় বাহা মন্ত্রী হজা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবো গ্রাউকে সাইনথিবা গেডেমা সাইনথিবা এবো বাজেট সেশন যাবানি এখন হা রাজি সরকার নিক্রি প্রজেক্ট আগস্ট বটাইনি সাইন যে নিফ্রাং খুশি হাবা ডাংবা জেননাং গেডেমা সাইনথিবা ফাইগিনিয়াবা রাংবিনি মাইথাইনি সিং এম এল এ লোকেল এরিয়া হামখুডাউনে ফান কে দোহা চলিশাই এবা খুঁটি সি গজের নিং খুঁটি গিন বাংদৌরি নাং থিহি রাজি সরকার খনারিখা মন্ত্রী ডক্টর শর্মা সাইনথিবা এম এল এ ফাননি ফিক্স খুঁটি গিন নিপ্রাং মাঝি পার্সেন্ট গিবিন খরচনে ক্লাহি ডেংনাং এবহা খুঁটি সে লাখ বিশাবরি খে মেইন ফাননে আওয়াই নাং দেহে মাখন লাখ রাং খে গিবিন খুশি হা আওয়াই নাং লুগুহা রাজি সরকারনি এমপ্লয়ী ওদেহে পেনশনার রাও ডিএ দোহানি মাদান জয় পার্সেন্ট নিফ্রাং বিশা থাম পার্সেন্ট বাংদাউরি নাংটিহি ক্যাবিনেট এপ্রুভ খাইকা এবো ডিসিশন জাং লাখ যাই থানে বাংদাউহি এমপ্লয়ী ওদেহে পেনশনার রাওনি হাম্বা জানাং ইজাংরে ক্যাবিনেট ডিব্রুগড় হা ডেভেলপমেন্ট কাউন্সিল স্লাম মানে গ্রাউরিখা ডিব্রুগড় কে রাজিনী সেকেন্ড ক্যাপিটাল টিহি ডেভেলপ খাইডু কাউন্সিল বিশিং ডেভেলপমেন্ট নি খুশি হাবা সিটি নিশিং মাখন কিলোমিটার নি রেডিয়াস হাজানাং এবো খুশি হাবানে ক্লাইহি রিজাবুয়া খুঁটি রাং গ্রান ক্লাইকা লুগুহা ডিব্রুগড় বিধানসভা কনস্টিটুয়েন্সি নি এমএলএ প্রশান্ত ফুকন কে রাজিনী সেকেন্ড ক্যাপিটাল রিজন নি ডেভেলপমেন্ট অথরিটি নি চেয়ারম্যান স্লামকা মন্ত্রী ফুকন নি লুগু রাজ্য সরকার নি হাউসিং ওদে আরবান অ্যাফেয়ার ডেভেলপমেন্ট ওদেহে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নি সেক্রেটারিকে ভাইস চেয়ারম্যান নে পয়েন্ট লাইকা মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া মিয়া হা শক্তিপীঠ কামাখ্যা দাম হা করিডোর স্লাম মানে গ্রাউজমারি হিমাশি নাঙিয়া বা মেল খামকা এবং মেল হা জিলানি কমিশনার সার্কেল অফিসার কামাখ্যা মাদাই খনি গিনি অফিসার ওদেহে লোকেল পাবলিক নি রিপ্রেজেন্টেটিভ বডংবা এবং মেল হা কামাখ্যা দামকে জাখুদাউরি মানি ওদেহে মাদাই খোখা ঠাঙিয়ারও সুবংটু রাউনে ফেসিলিটি হামদাউরি মানি গ্রাউজমা ব্রেন সানলে লেখা মন্ত্রী বড়ুয়া ফাইগিনিয়াবা অম্বুবাচী মেলানি খুশি হাবা ব্রেন খে নাইশোখা শক্তিপীঠ কামাখ্যা মাদাই খোহা অম্বুবাচী মেলা জুন বাদাইনি সাইনখনগিনি নিশিং জেননাং মাদাইখনি অথরিটি রাও সাইনথিবা অম্বুবাচীনি প্রবৃতি জুন বাদাইনি সাইনখনগিনি খালি ঘন্টা যাই মিনিট স্কু বিশাগনি মাগনি সেকেন্ড বহর হাজানাং এব বহর নিপ্রাং কামাখ্যা মাদাইখনি দেরগা ক্রিপ সুবুনিকলাই বন্দংনাং মাদাইখনি দেরগা জুন বাদাইনি সাইনখন থাম সাইনখনব্রি ওদেহে সাইনখন বুয়া শশী বন্দং জুন বাদাইনি সাইনখন দো খালি অম্বুবাচীনি নিবৃতি যাবানি এখন হা মাদাইখনি দেরগা ক্রিপ মেখুরুনাং মাইটেপ্রংলাইনিং মাদাইখনি অথরিটি রাও অম্বুবাচীনি নীলাচল হাজারনি ননিপ্রাং ওদেহে বাজিনিপ্রাং গবং সুবুং ফাইনাংটিহি ঠিলাইডু মিয়াহা ইন্ডিপেন্ডেন্ট আসামনি স্কাং থাও মন্ত্রী হজা মাসি ফ্রিডম ফাইটার ওদেহে লেখক লোকপ্রিয় গোপীনাথ বরদলৈনি হাজাই বাবু সাইন দংবা রিজেন্সি রেজাজাই বিশাব্রি মাইথাই হা নগাঁওনি রাহা থিয়া বাহাতানি হা এবাবু সাইন হা গেদেমা হাজাইবা লাইসি পরিবারনি জাম্বা বুবলি হা গেদেমা ইন্ডিয়ান

0: कभी नहीं बदली स्टाइल गया है पर्पल। जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: এবারে অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের বাকি অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যে 6:15 শুনবেন যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী। চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে গ্রীষ্মকালীন ফসলের যত্ন নিয়ে আলোচনা করবেন বিমলেন্দু রক্ষেত। রাত 7:15 শুনবেন হিন্দি ছবির গান। রাত 8:00 শুনবেন আহরণ। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি গেয়ে শোনাবেন সুজিত গঙ্গোপাধ্যায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। এবারে আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 8 জুন 2026 ইংরাজি সোমবার 6:05 অমৃত বাণী ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10। 6:30 খেতে খামারে সকাল 6:35 ও দুপুর 1:40 লোকগীতি পরিবেশনায় রঞ্জিত পুরকায়স্থ। সকাল 7:05 সুপ্রভাত। 7:20 দেশ বন্দনা সকাল 7:40 ও দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী সচিন দেব বর্মন। সকাল 8:50 ও সকাল 10:05 বাংলা ছায়াছবির গান। সকাল 9:00 আহরণ। সকাল 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতে খেয়াল ও তারানার শিল্পী কুমার গন্ধর্ব। বেলা 10:30 ও দুপুর 12:00 ও রাত 7:15 হিন্দি ছবির গান। বেলা 11:00 গজল শুনবেন মিতালি সিং ও ভূপেন্দর সিং এর কণ্ঠে। বেলা 11:30 আমার কথায় অনুষ্ঠানে নিজের কথা বলবেন মৌসুমি ভট্টাচার্য। এর অব্যবহিত পরেই শুনবেন সুলেখা রায় এবং কণা ভদ্রের পরিবেশনায় লোকগীতি। দুপুর 12:30 মহিলা মজলিশ। দুপুর 2:00 ভজনের শিল্পী শিখা দেব। দুপুর 2:30 দ্বিজেন্দ্রগীতির শিল্পী বর্ণময় ভট্টাচার্য। দুপুর 2:45 নজরুল গীতির শিল্পী জয়শ্রী বর্ধন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান। যুববাণী শুনবেন সন্ধ্যা 6:15। 6:45 চাষাবাদের কথা। এতে ম্যালেরিয়ার কারণ ও প্রতিরোধক ব্যবস্থা নিয়ে বলবেন সতীন্দ্রমোহন সিভিল হাসপাতাল শিলচরের সংক্রামক ব্যাধি বিষয়ক মুখ্য চিকিৎসা আধিকারিক ডাক্তার রত্না চক্রবর্তী। বাংলা গানের অনুষ্ঠান শুনবেন রাত 8:00। রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সুশান্ত ভট্টাচার্যের গিটার বাদন। রাত 9:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন। রাত 9:30 শুনবেন নাটক। এতক্ষণ প্রথম

0: নমস্কার বন্ধুরা, যুববাণী অনুষ্ঠানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, তোমরা সবাই জানো যে 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। সে সময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলন ছিল গ্রেট ব্রিটেনের কাছ থেকে ভারতের স্বাধীনতা অর্জনের প্রারম্ভিক জনপ্রিয় আন্দোলন। যদিও 1930 সালে সল্ট মার্চের মতো পদক্ষেপগুলো উপনিবেশবাদী প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছিল এবং ছাড় পেয়েছিল, এগুলো সুযোগ সীমাতেই সীমাবদ্ধ থেকে যায় এবং প্রাপ্ত স্বাধীনতার চেয়ে কম হয়ে যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারতের বাইরে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেন। সেই সময় ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, মাস্টারডা সূর্য সেন প্রমুখের আত্মত্যাগ তরুণ সমাজকে স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করেছিল। এই দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের ফলেই 1947 সালের 15ই আগস্ট ভারত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়। তোমরা হয়তো আন্দাজ করতে পারছো আজ আমরা কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সময় আকাশবাণী কী কী ভূমিকা পালন করেছিল আজ আমরা সে সম্পর্কে অনেক অজানা কথাই জানব। সে সম্পর্কে আমাদের সঙ্গে আজকে কথা বলবে যুবা বন্ধু ময়ূরী ঘোষ। চলো শুনে নিই কী বলল সে। নমস্কার, আকাশবাণীর 90 বছর উপলক্ষে যুববাণীর অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে যুববন্ধু ময়ূরী ঘোষ।
1: নমস্কার সবাইকে, আমি ময়ূরী ঘোষ।
0: আচ্ছা, তো আজ আমরা যুববন্ধুর সাথে কথা বলবো ভারতের জাতীয় আন্দোলনে আকাশবাণীর ভূমিকা কী ছিল। তো আমি সরাসরি প্রথম প্রশ্নটি করছি তোমাকে, জাতীয় আন্দোলনের সময় অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠার পটভূমি উদ্দেশ্য কী ছিল?
1: অল ইন্ডিয়া রেডিও বা AIR আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 8 জুন 1936 সালে, যদিও বেতার সম্প্রচারের সূচনা হয় 1927 সালে বোম্বে ও কলকাতার ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির হাত ধরে। কোম্পানি দেউলিয়া হলে 1930 সালে ব্রিটিশ সরকার ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নামে এর দায়িত্ব নেয় এবং 1936 সালে লাইনেল ফিল্ডেন

পরামর্শে এর নাম হয় অল ইন্ডিয়া রেডিও। পটভূমিতে ছিল দুটো বিষয়। প্রথমত, 1930-এর দশকে আইন অমান্য আন্দোলনের পর ব্রিটিশরা বুঝতে পারে রেডিও দিয়ে দ্রুত জনমত প্রভাবিত করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন জেনে প্রচারযন্ত্র শক্তিশালী করা দরকার ছিল। তাই অল ইন্ডিয়া রেডিওর মূল উদ্দেশ্য ছিল তিনটি: সরকারি নীতি ও উন্নয়নমূলক

0: প্রচারযন্ত্র শক্তিশালী করা দরকার ছিল। তাই অল ইন্ডিয়া রেডিওর মূল উদ্দেশ্য ছিল তিনটি: সরকারি নীতি ও উন্নয়নমূলক কাজের প্রচার, যুদ্ধকালীন সংবাদ ও সরকারি নির্দেশ দ্রুত পৌঁছে দেওয়া, এবং ব্রিটিশ রাজের পক্ষে অনুগত্য তৈরি করা। কিন্তু ফল হয় উল্টো। সরকারি নিয়ন্ত্রণ থাকলেও অল ইন্ডিয়ার প্রযুক্তি, ট্রান্সমিটার ও নেটওয়ার্ক ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। এই পরিকাঠামোই পরে স্বাধীন ভারতের সম্পদ হয়। 1940-এর পর ধীরে ধীরে ভারতীয় সঙ্গীত, সাহিত্য ও লোক সংস্কৃতি জায়গা পেতে শুরু করে, যা পদক্ষর রাজনীতি না করেও জাতীয় চেতনা গড়ে তুলতে সাহায্য করে।
1: আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী কিভাবে ব্রিটিশদের প্রচার যন্ত্র হিসেবে কাজ করেছিল?
0: 1939 থেকে 1945 অল ইন্ডিয়া রেডিওর মূল কাজ ছিল ব্রিটেনকে জেতানো। কৌশল ছিল চারটি। এক, ওয়ার নিউজে দিনে 14-18 বার মিত্রশক্তির জয় প্রচার, ভারতের দুর্ভিক্ষ চাপা। দুই, সৈন্য সংগ্রহে ফৌজি ভাইওকে লিয়ে অনুষ্ঠান দিয়ে উৎসাহ দেওয়া। তিন, কংগ্রেস যুদ্ধে সহায়তা না করায় তাদের ফ্যাসিস্টদের বন্ধু বলা। চার, সুভাষ বসুর আজাদ হিন্দ রেডিওর জবাবে এনিমিজ লাইস চালিয়ে তাকে জাপানের এজেন্ট বলা। অতিরিক্ত সরকারি প্রচারের শিক্ষিতরা অল ইন্ডিয়া রেডিও ছেড়ে বিবিসি শুনত। তাই অল ইন্ডিয়া রেডিও যুদ্ধে ব্রিটেনের অস্ত্র হলেও দীর্ঘমেয়াদে আস্থা হারায়। তবুও এটাই প্রথম সর্বভারতীয় প্রচার ব্যবস্থা তৈরি করে।
1: আচ্ছা, সুভাষচন্দ্র বসুর কথা বললে তুমি আগে, তো সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ রেডিওর মোকাবিলায় আকাশবাণী কী ভূমিকা নিয়েছিল?
0: নেতাজি 1942-এ জার্মানি ও ১৯৪৩-এ সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিও চালান। তিনি অল ইন্ডিয়া রেডিওকে ইংরেজের মিথ্যাচারের দোকান বলতেন। জনপ্রিয়তা দেখে অল ইন্ডিয়া রেডিও কাউন্টার প্রোপাগেন্ডা ইউনিট খোলে। অল ইন্ডিয়া রেডিওর তিনটি পাল্টা কৌশল: বসুকে হিটলারের বন্ধু বলে চরিত্র হনন, ইসফলে আইএনএ পিছু হটলে বিদ্রোহীরা পালিয়েছে বলে অতিরঞ্জন, গান্ধী নেহরুর অহিংস নীতি তুলে ধরে বসুর পথকে ভুল বলা, শত্রু রেডিওর মিথ্যা প্রচার নামে নিয়মিত অনুষ্ঠান হতো। কিন্তু আজাদ হিন্দ রেডিওর চাপে 1944 থেকে অল ইন্ডিয়া রেডিওয়ে নজরুল রবীন্দ্রনাথের দেশাত্মবোধক গান বাড়ে। এভাবে অল ইন্ডিয়া রেডিও বাধ্য হয়ে ভারতীয় বিষয়বস্তু আনতে শুরু করে।
1: আচ্ছা, তুমি বললে যে রবীন্দ্র নজরুলের গান নিয়ে সেই সময় বেশ একটা মাতামাতি হতো। আচ্ছা, সেই সময় আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও কিভাবে জাতীয় সংহতি ও সাংস্কৃতিক জাগরণে সাহায্য করেছিল?
0: অল ইন্ডিয়া রেডিও প্রত্যক্ষ রাজনীতি না করলেও সাংস্কৃতিক ঐক্য গড়ে। 1940-এর দশকে ইন্ডিয়ানাইজেশন শুরু হয়। হিন্দি, বাংলা, তামিল, মারাঠি সহ 11টি ভাষায় অনুষ্ঠান চালু হয়। কলকাতার মহিষাসুর মর্দিনী, মাদ্রাজের ত্যাগরাজ কীর্তন একসাথে বাজত। বরে শুনলাম আলী খা, সায়গল, বেগম আক্তার, লক্ষ্মী, সুব্বুল্লক্ষ্মী সারা ভারতে পৌঁছান। বন্দে মাতরম, সারে জাহাজে আচ্ছা, কদম কদম বাজিয়ে অভিন্ন আবেগ তৈরি হয়। সব প্রদেশ এক খবর শুনত, ফলে আমার ভারতীয় বোধ জন্মায়। 15 আগস্ট 1947 নেহরুর ট্রেস্ট উইথ ডেস্টিনি অল ইন্ডিয়া রেডিওই সরাসরি সম্প্রচার।

0: করে। তাই অল ইন্ডিয়া রেডিও সাংস্কৃতিক ভারত গড়তে বড় ভূমিকা রাখে।
1: আচ্ছা, 1940-এর দশকে অল ইন্ডিয়া রেডিওয়ের সংবাদ বিভাগের ভূমিকা কী ছিল?
0: 1937-এ সেন্ট্রাল নিউজ অর্গানাইজেশন দিয়ে অল ইন্ডিয়া রেডিও খবর শুরু করে। 1940-এর দশকে দুই রূপ, খারাপ দিক, চার্চিলের দপ্তর নিয়ন্ত্রণ করত, ভারত ছাড়ো দুর্ভিক্ষ নৌ বিদ্রোহের সত্য চাপা হতো, ঘোষকরা ছিলেন মূলত ব্রিটিশ ও অ্যাংলো ইন্ডিয়ান, যেমন মেলভিল ডি মেলো। ভালো দিক, দিল্লি থেকে একই খবর 9টি কেন্দ্রে রিলে হতো, লাহোর জানতো মাদ্রাজে কি হচ্ছে, এটাই প্রথম প্যান ইন্ডিয়ান খবর। স্বাধীনতার পর 1948-এ বিভি কেশকের সংবাদ ঢেলে সাজান, রয়টারের বদলে পিটিআই তৈরি হয়, আঞ্চলিক সংবাদ বিভাগ খোলে, ফলে সংবাদে অল ইন্ডিয়া রেডিও চরিত্র আসে।
1: আচ্ছা, সেই সময় গোপন কংগ্রেস রেডিও এবং আচ্ছা অল ইন্ডিয়া রেডিওর অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও লোকসংস্কৃতি কিভাবে স্থান পেয়েছিল সেই সময়?
0: শুরুতে অল ইন্ডিয়া রেডিওয়ে পাশ্চাত্য সঙ্গীত বেশি বাজত। 1940-এর পর নীতি বদলায়। বোখারি, জরিউদ্দিনের মতো অফিসাররা ন্যাশনাল প্রোগ্রাম অফ মিউজিক পরিকল্পনা করেন। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ভজন, গজল নিয়মিত হয়। ফোক মিউজিক ইউনিট গ্রামে ঘুরে বাউল, ভাটিয়ালি, পাণ্ডবাণী সংগ্রহ করে। আলাউদ্দিন খাঁ, রবিশঙ্কর, বিসমিল্লাহ খাঁ অনুষ্ঠান করতেন, ফলে গ্রাম রেডিওকে নিজের ভাবতে শুরু করে। কেরলের গান পাঞ্জাব শোনে, পাঞ্জাবের হীর রাঞ্ঝা বাংলা শোনে। এভাবে অল ইন্ডিয়া রেডিও ইউনিটি ইন ডাইভার্সিটি গড়ে, যা ডিভাইড অ্যান্ড রুলের বিরুদ্ধে যায়।
1: আচ্ছা, 1947-সালের দেশভাগ ও দাঙ্গার সময় আকাশবাণীর ভূমিকা কী ছিল?
0: দেশভাগে লাহোর, ঢাকা, করাচি কেন্দ্র পাকিস্তান রেডিও হয়, কর্মী যন্ত্র ভাগ হয়। দাঙ্গায় সরকার নির্দেশ দেয় উস্কানি নয়, লাশের সংখ্যা নয়, শুধু শান্তি ফিরছে বলো। তবুও আকাশবাণী দুটো কাজ করে, এক গান্ধীজির প্রার্থনা সভা সরাসরি সম্প্রচার, ঈশ্বর আল্লাহ তেরো নাম শুনে বহু মানুষ শান্ত হয়। দুই, 14 আগস্টে নেহরুর ট্রিস্ট উইথ ডেস্টিনি ও 15 আগস্ট মাউন্টব্যাটনের ভাষণ প্রচার। জিন্নাহর ভাষণও আকাশবাণী রিলে করে দুদেশে। এই নিরপেক্ষতার জন্য দাঙ্গার পর অল ইন্ডিয়া রেডিওর আস্থা কিছুটা ফেরে। কঠিন সময়ে আকাশবাণী বিভেদ না বাড়িয়ে শান্তির চেষ্টা করে।
1: আচ্ছা, এই জাতীয় আন্দোলনের সময় নারীরাও কিন্তু অনেকে যোগদান করেছিলেন। সেই সময় নারী জাগরণে আকাশবাণী রেডিওর ভূমিকা কী ছিল?
0: 1940-এর দশকে মহিলা মহল ঘরন্দা নামে নারী অনুষ্ঠান চালু হয়। শুধু রান্না নয়, দেশভাগ, সংবিধান, ভোটাধিকার নিয়েও আলোচনা হতো। সরোজিনী নাইডু, অরুণা আশফ আলী বক্তৃতা দিতেন। কমলা দেবী চট্টোপাধ্যায় হস্তশিল্প নিয়ে বলতেন, মেয়েরা স্বনির্ভর হতে শিখে। 1946-এ সাবিত্রী নিগম প্রথম মহিলা সংবাদ পাঠিকা হন। তাকে দেখে মেয়েরা বোঝে তারাও খবর পড়তে পারে, চাকরি করতে পারে। গোপন কংগ্রেস রেডিওর প্রধান উষা মেহতা নিজেই তরুণী ছিলেন, তাই আকাশবাণী প্রত্যক্ষ নারীবাদী না হয়েও নারীর কণ্ঠস্বরকে জাতীয় স্বরে আনে।
1: হ্যাঁ, উষা মেহতা এবং কংগ্রেস রেডিও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, কংগ্রেস রেডিও বা উষা মেহতা, এই সম্বন্ধে একটু বলো কি?
0: 1942-সালে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় কংগ্রেস রেডিও তৈরি হয়। এটি ছিল একটি গোপন রেডিও স্টেশন।

0: যা শুরু করেন 22 বছর বয়সী উষা মেহতা।
1: হ্যাঁ, তিনি এত কম বয়সে কি করে করতেন?
0: তিনি এবং তার সহকর্মীরা ব্রিটিশ সেন্সরশিপ এড়িয়ে স্বাধীনতা আন্দোলনের খবর মানুষের কাছে পৌঁছে দিতেন। প্রতিটি সম্প্রচার শুরু হতো "দিস ইজ কংগ্রেস রেডিও কলিং অন 42.34 মিটার্স ফ্রম সামওয়্যার ইন ইন্ডিয়া"।
1: কিন্তু তারা কিভাবে পুলিশের হাত থেকে বাঁচতেন?
0: তারা বারবার স্থান পরিবর্তন করতেন, যন্ত্রপাতি সুটকেসে করে নিয়ে যেতেন, কিন্তু শেষ পর্যন্ত 1942 সালের নভেম্বরে ব্রিটিশ পুলিশ স্টেশনটি খুঁজে বের করে বন্ধ করে দেয়।
1: তবু এর প্রভাব ছিল। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নটি করছি। ভাষা আন্দোলন ও আঞ্চলিক চেতনা তৈরিতে আকাশবাণীর অবদান কতটা ছিল?
0: আকাশবাণী আঞ্চলিক ভাষাকে মর্যাদা দেয়, আবার সর্বভারতীয় যোগাযোগ গড়ে। 1939 ঢাকা, 1941 ত্রিচি, 1942 কটক কেন্দ্র খুলে আঞ্চলিক ভাষা যোগ হয়। বাঙালি কৃষক বাংলা খবর শুনে ভাষার জন্য গর্ববোধ করে। আবার ন্যাশনাল হুকআপে দিল্লির হিন্দি অনুষ্ঠান সব কেন্দ্র রিলে হতো, ফলে দুটো কাজ হয়। ভাষাভিত্তিক অস্মিতা জোরদার হয়, যা 1956 রাজ্য গঠনে সাহায্য করে। আবার তামিল শ্রোতা হিন্দি গান শুনে "আমার আমরা এক" বোধ পায়। এভাবে আকাশবাণী একই সাথে আঞ্চলিক ও জাতীয় সত্তা লালন করে। এই দ্বিমুখী ভূমিকা ভাষা আন্দোলনের ভীত তৈরি করে।
1: আচ্ছা, স্বাধীনতার পর আকাশবাণী কিভাবে জাতীয় চরিত্র পেল?
0: 15 আগস্ট 1947 পর বিভি এস্কর অল ইন্ডিয়া রেডিওকে ভারতীয়করণ করেন, প্রথম অনুষ্ঠান শুদ্ধিকরণ। 1952 ফিল্মি গান বন্ধ করে ন্যাশনাল প্রোগ্রাম অফ মিউজিক চালু, শাস্ত্রীয় ও লোকসঙ্গীত অগ্রাধিকার পায়। দ্বিতীয় বিকেন্দ্রীকরণ, দিল্লির একাধিপত্য কমিয়ে রাজ্যে রিজনাল নিউজ ইউনিট খোলা হয়, স্থানীয় ভাষায় স্থানীয় খবর শুরু হয়। তৃতীয় নামকরণ, 1956 অল ইন্ডিয়া রেডিওর নাম হয় আকাশবাণী, রবীন্দ্রনাথের কবিতা থেকে, সাথে বেহালার সিগনেচার টিউন যোগ হয়। এভাবে অল ইন্ডিয়া রেডিও ব্রিটিশ দপ্তর থেকে ভারতের কণ্ঠস্বর হয়ে ওঠে।
1: আচ্ছা, গ্রামীণ ভারতে রেডিওর পৌঁছানো জাতীয় আন্দোলনকে কিভাবে প্রভাবিত করেছিল?
0: 1940 দশকে রেডিও দামি ছিল, তাই কমিউনিটি লিসনিং স্কিম চালু হয়। 10 থেকে 12 গ্রামের জন্য পঞ্চায়েতে একটি রেডিও সন্ধ্যায় সবাই একসাথে শুনত। প্রভাব 3টি: 1, খবর দ্রুত ছড়াত, কলকাতার গুলি 24 ঘন্টায় মেদিনীপুরে পৌঁছাত। 1942 সাতারা মেদিনীপুরের সমান্তরাল সরকারের খবর এভাবেই ছড়ায়। 2, সর্বভারতীয় ঐক্য, বিহারের কৃষক জানত পাঞ্জাবে কি হচ্ছে, আমাদের লড়াই বোধ আসে। 3, দ্বিমুখী ব্যবহার, সরকার প্রচার করত, মানুষ গোপনে বিবিসি শুনত, ফলে আন্দোলন শহর থেকে গ্রামে পৌঁছে জনগণের আন্দোলন হয়ে ওঠে।
1: অর্থাৎ আমরা আজকের আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম যে রেডিও শুধু বিনোদনের মাধ্যম ছিল না, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল, তাই তো?
0: হ্যাঁ,
1: তুমি খুব সুন্দর করে বললে ভারতের জাতীয় আন্দোলনে আকাশবাণীর ভূমিকা। তোমাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ আকাশবাণীকে।
1: বন্ধুরা, এতক্ষণ শুনলে যুবাবন্ধু কি বলল? অর্থাৎ আমরা বুঝলাম ভারতের স্বাধীনতা আন্দোলনে রেডিওর অবদান সত্যি অনস্বীকার্য। আমরা আজ অনেক অজানা।

কথা জানতে পারলাম, তোমরাও জানতে পারলে আশা করি তোমাদেরও ভালো লাগলো। এবারে শুনবে এখানে দেশাত্মবোধক গান।

গানটি শুনলেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। এবারে আরও একখানি দেশাত্মবোধক সঙ্গীত শুনবেন সমবেত কণ্ঠে।

গানটি শুনলেন সমবেত কণ্ঠে। বন্ধুরা, এবারে আমাদের যাবার সময় হয়ে এসেছে, আবারও কথা হবে পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে। তোমরা সবাই ভালো থেকো।

এতক্ষণ শুনলেন যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পৌলমি শীল, আকাশবাণী শিলচর। এখন শুনবেন কৃষক ভাই বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, অনুষ্ঠানে আজ শুরুতেই শুনবেন গ্রীষ্মকালীন ফসলের যত্ন, এ নিয়ে আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করছেন বিমলেন্দু রক্ষিত।
1: কৃষক ভাইরা, গ্রীষ্ম মরশুম এখন চলছে, তো গ্রীষ্মকালীন যেসব শাক সবজি আমাদের মাঠে রয়েছে তাদের পরিচর্যা সম্পর্কে আমি বলবো। এখন আমাদের মাঠে রয়েছে ঝিঙে রয়েছে, করলা রয়েছে, কাঁকরুল রয়েছে, চাল কুমড়ো রয়েছে, ভেন্ডি রয়েছে, এইসব সবজি আমাদের রয়েছে। তো এসবের রোগ ও পোকা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। প্রথমেই আমি পোকা সম্পর্কে বলছি যে দেখবেন আপনি চাল কুমড়োই হোক, ঝিঙে হোক, এসবে একটা ফল ছিদ্রকারী একটা পোকা দেখা যায়। এটা ঠিক মাছির মতো, তো সেটা কি করে ফলের তার ইয়েটা ঢুকিয়ে সেটা থেকে একটু রস খায় এবং পরবর্তী সময়ে কি হয় সেই ফলটা পচে ঝরে যায়, এতে আমাদের অনেক ক্ষতি হয়। তো এটাকে বলে ফ্রুট ফ্লাই। তো এই যে ফ্রুট ফ্লাই পোকাটা, সেটাকে আমাদের দমন করতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা ফেরোমন ট্র্যাপ নামে একটা ফাঁদ পাওয়া যায়, তা সেই ফেরোমন ট্র্যাপটা আমরা যদি ব্যবহার করি, সে ট্র্যাপটা যদি লাগিয়ে দিই, তাহলে সেই ট্র্যাপ থেকে এক ধরনের নির্যাস বেরোবে যেটা হরমোন জাতীয় এবং সেই পোকার যৌন উন্মাদনাকে বাড়িয়ে দেয়। তো সেই ফ্রুট ফ্লাইগুলো মানে যৌন উন্মাদনায় পাগল হয়ে সেখানে আসবে এবং সেই যে ট্র্যাপ বা ইয়েটা রয়েছে, ফাঁদ রয়েছে, সেই ফাঁদে ঢুকে পড়বে এবং এভাবে অসংখ্য ঢুকবে এবং আমাদের যে ফলের কোনো অনিষ্ট করতে পারবে না। তো এভাবে আমরা যদি ফেরোমন ট্র্যাপ ইউজ করি,

হলে সেই পোকাকে আমরা দমন করতে পারি। আরেকটা উপায় রয়েছে যে চালের গুঁড়ো এবং তার সঙ্গে খানিকটা ময়দা মিশিয়ে আমরা একটা পিণ্ডের মতো তৈরি করব, হাতের মুঠোয় জায়গা হয় এই ধরনের। তো সেটার মধ্যে আমরা কি করব, গুড় যেটা রয়েছে সেই গুড়টা অল্প মিশিয়ে দেব এবং সেটার মধ্যে আমরা ম্যালাথিয়ন হোক বা সায়াথিয়ন ডাস্ট আমরা এক চামচ পরিমাণ সেটার মধ্যে আমরা সেই পিণ্ডের মধ্যে মিশিয়ে দেব গুড়ের সঙ্গে, দিয়ে আমরা মাচায় ঝুলিয়ে রাখব। তো সেই পোকাগুলো এই যে গুড়ের যে মিষ্টত্ব আছে সেটা আস্বাদন করার জন্য ওরা এসে সেখানে বসবে এবং সেই রস খেয়ে তারপর অচৈতন্য হয়ে পড়ে যাবে। তো এভাবে আমরা সেই ফ্রুট ফ্লাইকে আমরা অনায়াসে দমন করতে পারি। তাছাড়াও কিছুটা আমাদের রয়েছে কীটনাশক, সেগুলো আমরা যদি ছিটিয়ে দেই তাতেও কিছুটা কন্ট্রোল আমরা করতে পারব। যেমন রয়েছে ম্যালাথিয়ন রয়েছে, রগর রয়েছে, এই এই কটা আমরা যদি স্প্রে করি তাহলে সাময়িক সেটা থেকে আমরা সেটাকে ফসলকে রক্ষা করতে পারব। তাছাড়া রয়েছে থ্রিপস নামক একটা পোকা আছে, সেই থ্রিপসটা কি করে, যেমন ভেন্ডি গাছ, ভেন্ডি গাছের পাতায় বসবে, পাতার রস খাবে, তারপরে ক্রমান্বয়ে কি হবে সেই পাতাটা হলদে রং ধারণ করে এবং ফসলটাকেও ছোট হয়ে যায়, ফসলটাও নষ্ট হয়ে যায়। এভাবে সেটাকে বলে ইয়েলো মোজাইক ভাইরাস। সেই যে পোকাটা সেই পাতাতে তার রস খেয়ে গেল, তার পরবর্তী সময়ে সে কি করলো, রোগটাকে, সেই যে ইয়েলো মোজাইক ভাইরাস রোগটাকে সে তার সঙ্গে করে টেনে নিয়ে আসলো। তো এসব ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে সেই যে থ্রিপস আছে সেই পোকাটার জন্য আমাদের কি করতে হবে, কীটনাশক প্রথমে প্রয়োগ করতে হবে। এই যে আগে বললাম ম্যালাথিয়ন বা রগর রয়েছে, সেটা 1-2 মিলিলিটার প্রতি লিটার জলে যদি দিয়ে আমরা যদি ছিটিয়ে দিই, হ্যাঁ, এবং ঠিক তার পরবর্তী সময়ে আমাদের কি করতে হবে, যেমন কার্বেন্ডাজিম বা ম্যাঙ্কোজেব সেটা আমরা সেই পাতায় ছিটিয়ে দিতে হবে, তাতে কি হবে পোকটা দমন হবে এবং এই যে ম্যাঙ্কোজেব বা কার্বেন্ডাজিম সেটাতে যে ইয়েলো মোজাইক ভাইরাস রয়েছে সেই ভাইরাস রোগটা দমন হয়ে যাবে। তো এটা আমাদের এইটার দিকে আমাদের নজর রাখতে হবে। আর হচ্ছে যেমন এখন মাঠে রয়েছে কুশিয়ার রয়েছে, তো কুশিয়ারে আমরা যেটা ইক্ষু বলে, তো কুশিয়ারে আমাদের এখন কি করতে হবে, কুশিয়ারে আমাদের প্রথমে মাটি চাপানোর এটা রয়েছে, সেই মাটি চাপানো দিতে হবে, চাপান দিতে হবে এবং যেগুলো শুকনো পাতা রয়েছে সেগুলোকে সরিয়ে দিয়ে 3-4 করে এভাবে কুশিয়ার এক কি করতে হবে আমাদের, তার মাথাটা বেঁধে দিতে হবে যাতে সেই কুশিয়ারটা মাটিতে পড়ে না যায়। যদি পড়ে যায় তাহলে আমাদের লস হবে এবং সেটা থেকে ভালো মানে কুশিয়ার বা ইক্ষু আমাদের হবে না, এর জন্য সেটাকে বেঁধে দিতে হবে। তারপরে যেটুক অবশিষ্ট রাসায়নিক সার রয়েছে সেই সারটাও আমাদের প্রয়োগ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে কুশিয়ারে কোনো ধরনের পোক বা রোগের আক্রমণ হয়েছে কি না, যদি হয়ে থাকে তাহলে আমরা তার প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এবার আসছি আমি, এখন আমাদের আউশ মরশুম চলছে, আউশ মরশুমে অনেকেই হয়তো আমাদের কৃষক ভাইরা হালি চারাগুলো রোপণ করেছেন, যারা করেননি তাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যে হালি চারাটা এখনও উঠানো আরও 1-2 সপ্তাহ বাকি আছে বা 10 দিন বাকি আছে, সেই হালি তোলাতে আমাদের অবশ্যই দানা জাতীয় যেটা কীটনাশক ফুরাডন 3G, সেই ফুরাডনটা আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে। সেই ফুরাডন প্রয়োগের আগে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে হালি তোলায় ময়েশ্চার বা জল জাতীয় জিনিস আছে কি না, যদি না থাকে তাহলে হালকা করে একটা জল ছিটিয়ে দিয়ে তারপরে

এটা যদি প্রয়োগ করি আমরা, তাহলে যে মাজরা পোকার যে ইয়েটা হয়, তো মাজরা পোকার থেকে আমরা সেই হালি চারাকে আমরা রক্ষা করতে পারবো। এবং এই যে ফুরাডন প্রয়োগের ফলে কি হবে, হালি চারাটা পুষ্ট হবে, সুস্থ সবল হবে, এবং সঠিক সময়ে আমরা 21 বা 20 দিনের মাথায় যখন আমরা সেটাকে রোপণ করব, তো সেখানে মূল জমিতেও গিয়ে সেই মাজরা পোকার আক্রমণটা কম হবে। এবার আমি বলবো, যারা আপনার শ্রী পদ্ধতি অবলম্বন করেন তাদের প্রতি আমি বলবো যে শ্রী পদ্ধতিতে ধান চাষ যদি করা যায়, তাহলে ফলন দ্বিগুণ থেকে প্রায় 3 গুণ হয়ে যায়। তো সেই যে শ্রী পদ্ধতিটা হচ্ছে আমাদের, ধরেন কখনো বা অনাবৃষ্টি হয় বা জলের ইয়েটা কম থাকে, জলসিঞ্চন সম্ভব হয় না, সেসব জায়গাতে আমরা এই যে শ্রী পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে অনেক ভালো ফল পাওয়া যায়। যে তার জন্য আমাদের প্রয়োজন হবে খাটো জাতের বা ডুয়ার্ফ জাতের যেসব ধানের ইয়ে রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করব, উচ্চ ফলনশীল, এবং সেটা থেকে আমরা হালি চারা তৈরি করব। হালি চারাটা আমাদের কি করতে হবে, 1 বিঘা জমির জন্য আমাদের 1 কিলোগ্রাম বীজের প্রয়োজন হবে। তো হালি চারা যেটা আমরা হালি তলা তৈরি করব, সেখানে আমরা কি করব, শুকনো গোবর, কাঠের গুঁড়ো, পলি মাটি, এইসব দিয়ে আমরা সেটাকে 4 থেকে 6 ইঞ্চি আমরা একটু উঁচা করে সেটাকে বানাবো। এবং সেখানে আমরা সেই যে ধানের বীজ রয়েছে সেটাকে আমরা নিয়মিত যেভাবে আমরা জলে ভিজিয়ে রেখে করি, তো সেই ধানটা অবশ্যই কার্বেন্ডাজিম বা ম্যাঙ্কোজেব দিয়ে শোধন করা বীজটাকেই আমাদের ইয়ে করতে হবে, তো বপন করতে হবে। তো তারপর সেই হালিতলাতে আমরা ওই যে কার্বোফুরান বা ফুরাডন 3G সেটা আমরা অবশ্যই প্রয়োগ করব, না হলে আমাদের হালিগুলো পুষ্ট হবে না। এবং এই যে শ্রী পদ্ধতিতে হালি চারা তৈরি হবে সেটার বয়স 10 থেকে 12 দিনের হওয়া চাই, তার চেয়ে বেশি হলে ভালো আশানুরূপ ফলন পাওয়া যাবে না। তো সেই যে হালি তলায় আমরা বীজটা বপন করব, তো সেখানে একটু হালকা করে আমরা বপন করতে হবে, না হলে একটার উপরে একটা যদি উঠে যায় বা ওভারলেপিং হয়ে যায় তাহলে সুস্থ চারা আমরা পাবো না। এবং সেই যে আগে যে আমি বললাম যে আমরা কাঠের গুঁড়ো, পলিমাটি, শুকনো গোবর, আংশিক রাসায়নিক সার, এসব এবং জৈবিক সার তো অবশ্যই আমরা দেবো, দিয়ে যে করলাম, তো 10 থেকে 12 দিনের বয়স যখন তার হয়ে যাবে তখন আমরা অতি সাবধানতা অবলম্বন করে একটি একটি করে সেই আমরা হালি চারা আমরা মানে উপড়ে নেব, আপরুটিং যাকে বলে ইংরেজিতে, করব, করে সযত্নে সেটাকে আমরা মূল জমিতে আমরা রোপণ করব। তো এই যে মূল জমিটা আমরা তৈরি করব, মূল জমিটা ভালোভাবে মাটিটাকে কাদা করে তার মধ্যে রাসায়নিক সার, জৈবিক সার নির্ধারিত পরিমাণে দিয়ে আমরা মাটিটাকে রেখে দেব। 3-4 দিন পর সেটার মধ্যে আমরা কি করব, রশি টেনে আগে মাপটা দিয়ে দিতে হবে, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি বা 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি এভাবে দেওয়া যায়। একটু স্পেসিং বেশি দিতে হয়, কেননা আমরা যে আমাদের যে চিরাচরিত প্রথায় আমরা দুটো থেকে তিনটে বা চারটে হালি চারা আমরা রোপণ করি, কিন্তু এই শ্রী পদ্ধতিতে শুধু একটি হালি চারাই, সুস্থ সবল একটি হালি চারাই আমাদের সেই গর্তে রোপণ করতে হবে। তো এই মাপে আমাদের যে একটু প্রশস্ত ইয়ে দেওয়া হয়, কারণ হলো সেটা থেকে আমাদের যে ডেমি বেরোয়, তো ডেমিটা এমনিতে ধরুন 6 থেকে 8টা এইভাবে হয়, কিন্তু শ্রী পদ্ধতি অবলম্বন করলে একটি হালি চারা থেকে আপনার 15 থেকে 20টা আপনার

এফেক্টিভ টিলার বা মানে পুষ্ট এবং সবল আপনার ডেমি যেটা বেরোয়, এই পদ্ধতি অত্যন্ত মানে ভালো এবং কৃষক ভাইদের জন্য খুব আপনারা এই যদি অবলম্বন করেন তাহলে ভালো ফলন পেতে পারেন। তারপরে আমি বলবো যে বর্ষাকালীন যেসব শাকসবজি রয়েছে মাঠে সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে, কোথাও বেশি জল জমে আছে সেই জলটাকে আমাদের ছড়িয়ে দিতে হবে, এবং কিছু কিছু পাতা ছিদ্রকারী পোকা আমাদের দেখা যায়, যেমন বরবটি রয়েছে, বরবটিতে দেখা যায় যে পাতা ছিদ্রকারী কিছু কিছু পোকা আছে, সেসবের জন্য একটা কাজ আমাদের করতে হবে, কাঠের যে কাঠ পোড়ানোর পর যে ছাইটা থাকে সেই ছাইটাকে আমরা কি করব, চালনি মেরে সেটাকে আমরা সুন্দর করে, ধরুন 1 কিলো পরিমাণ ছাই আছে, সেই ছাইটার মধ্যে আমরা 10 থেকে 12 গ্রাম আমরা ম্যালাথিয়ন বা রগর বা সাইথিয়ন ডাস্ট পাওয়া যায়, সেই যে পাউডার কীটনাশক সেটা আমরা মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আমরা কি করব, খুব সকালবেলা, অনেক সময় মানে সকালবেলা কেন আমরা প্রয়োগ করব, কারণ হলো তখন গাছের পাতায় জলীয় পদার্থ লেগে থাকে, তো তো সেই সময় আমরা যদি সেই শুকনো ছাইটা, কীটনাশক মিশানো সেই ছাইটা যদি আমরা পাতার মধ্যে ছিটিয়ে দিই তাহলে সেই ছাইটার মধ্যে রোগের পোকার ইয়েটা থাকবে, কীটনাশক থাকবে, এবং এতে কি হবে পোকাগুলো এসে মানে সরে যাবে, অর্থাৎ রিপালসড হয়ে যাবে এবং সেই যে সবজিটার মানে ক্ষতি করতে পারবে না। তো এটা আমরা যে আগামীতে যেটা শিম গাছও অনেক সময়, যদিও এটা শীতকালীন তথাপি এখনই শিম গাছ অনেকেই মানে লাগিয়ে ফেলেন, তো সেটাতে একই পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারবো, দেখবো আমরা যে পাতা ছিদ্রকারী এক ধরনের পোকা রয়েছে, তো সেটার হাত থেকে যদি সেটাকে আমরা রক্ষা করতে হয় তাহলে এই যে ছাইয়ের সঙ্গে আমরা ম্যালাথিয়ন বা সাইথিয়ন ডাস্ট আমরা দিয়ে যদি সেটা শুকনোভাবে ছিটিয়ে দিই তাহলে পাতার মধ্যে সেটা লেগে থাকবে এবং সেই পোকা আর মানে এখানে আসতে পারবে না, সে সরে যাবে, তো এভাবে আমরা সেটাকে রক্ষা করতে পারবো। এবার রয়েছে ধানের, আমাদের যে ধানের যে তলায় যে জলটা আমরা রক্ষা করব, আমরা সবসময় আমাদের 5 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি আমরা জল সবসময় যাতে ধানের নিচে থাকে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা বাঁধ দিই বা আলি দেই, আলির অনেক সময় কাঁকড়া বা ওই ধরনের কিছু ইয়ে আছে, সেগুলো কি করে আমাদের আলিটাকে কেটে দেয় এবং জলটা আমার যে ধান খেতে ছিল সেটা অন্যের প্লটে চলে যায়, তো সেদিকে আমাদের আলিগুলোকে বেঁধে টেঁধে ঠিক করে রাখতে হবে, এবং এই জল আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি জল আমাদের সর্বাবস্থায় আমাদের রাখতে হবে। তারপরে আসবে আউশ ধানে যে কিছু পোকা আছে, এখন এই সময়টাতে আসবে সেটা, যেমন লিফ ফোল্ডার বলে পাতা মোড়ানো বা কেইস ওয়ার্ম বলে পাতাকে মুড়ে তারপর 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এইভাবে কেইস বানিয়ে বানিয়ে কেটে ফেলে দেয়, তো তারপর আরও কিছু রয়েছে, থ্রিপস রয়েছে বা এগুলো থেকে দেখা যায় কি ধানের পাতাটা সবুজ থেকে সাদা বা অন্য রঙের হয়ে যায়, তার যে সবুজ অংশটা খেয়ে ফেলে, এবং এই যে কেইস ওয়ার্মটাও নিচে জল থাকে সেই অবস্থাতেই তারা করে এবং কেইসের ভিতরে সেই পোকাটা ঢোকে থাকে এবং জলের সঙ্গে হয়ে সে অন্যান্য জায়গায় সে মানে মাইগ্রেট করে অন্যান্য জায়গায় সে চলে যায়। সেই যে কেইস ওয়ার্ম বা থ্রিপসের যেসব ইয়ে রয়েছে বা স্কিপার রয়েছে সেগুলোর জন্য আমরা একটা কাজ করতে পারি, যে পাটের রশি রয়েছে, পাটের রশির মধ্যে আমরা কেরোসিন দিয়ে সেটাকে সিক্ত করে দেবো, ভিজিয়ে দেব, এবং করে আমরা কি করব,
প্রথমে সেই জায়গা আমার যে ধানের ক্ষেতের জলটাকে আমরা সরিয়ে দেব, সরিয়ে দিয়ে আমরা সেই যে কেরোসিন মাখানো যে রশিটা রয়েছে দুদিকে

করে আমরা ভালোভাবে ধানের ইয়ের মধ্যে আমরা লাগিয়ে দেব, এদিক ওদিক করে দুই তিনবার টেনে দেব। দিলে পরে কি হবে যে পাতায় যেসব পোকা লেগেও আছে সেগুলো পড়ে যাবে, এবং যেগুলো কেস আছে, কেসের মধ্যে পোকা রয়েছে, যখন শুকনাতে পড়বে সে অটোমেটিক সে মরে যাবে, এবং জল নেই নিচে, সেখানে আর অন্যত্র যেতেও পারবে না, এবং এতে কি হয়ে যাবে, সে মরে যাবে। তাছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, কিছু বাঁশের কঞ্চি আমরা জায়গায় জায়গায় যদি লাগিয়ে দিই, তাহলে বাঁশের সেই কঞ্চির মধ্যে এসে মাছরাঙা বা ওই ধরনের কিছু পাখি রয়েছে, তারা এইসব কীট তারা খেয়ে নেয়। তো এভাবে যদি আমরা কিছু বাঁশের কঞ্চিও জায়গায় জায়গায় লাগিয়ে দিই, তাহলে কি হবে, ওই পাখিগুলো এসে বসবে, এবং কেস ওয়ার্ম যেটা ধানের ইয়ের মধ্যে রয়েছে, পোকাটা রয়েছে, সেটা যখনই নিচে পড়বে, পড়া মাত্রই সেই পাখিটা সেই পোকাটাকে খেয়ে নেবে। তো এইভাবেও আমরা সেই যে পোকাটাকে আমরা দমন করতে পারি। তো কীটনাশক প্রয়োগের আগে আমরা এই যদি এই যে পদ্ধতিটা বললাম, কেরোসিন লাগানো রশিটা যদি দিয়ে আমরা টেনে দিই, তাহলে কি হবে, সেটা হলো ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ আমাদের যে মানে পরিবেশ প্রদূষণ হওয়ার ইয়েটা সম্ভাবনাটা কম থাকে, এবং এতে পরিবেশটা ঠিক থাকবে আর উৎপাদনও অনেকটা বেড়ে যাবে। ওই এই সময়টায় আমাদের ধানে, আউশ ধানে আরেকটা জিনিসের প্রয়োজন রয়েছে, যে আমরা যেটাকে টপ ড্রেসিং বলি, তো টপ ড্রেসিংয়ের সময় আমাদের হয়ে যাবে। টপ ড্রেসিংটা করতে হবে, কি দিয়ে করব, আমরা ইউরিয়া দিয়ে আমরা টপ ড্রেসিং করব। তো ইউরিয়া যেটুকু ইউরিয়া আমাদের দেওয়া হয়েছিল, তো ইউরিয়ার আমরা অর্ধেকটা দিয়েছিলাম মূল জমিতে, এবং বাকি অর্ধেকটা দুটা ভাগ করে, একটা টপ ড্রেসিং এই সময়টাই হবে, এবং 45 দিনের মাথায় আরেকটা টপ ড্রেসিং হবে। এবং পটাশ, পটাশ ওই সেই সঙ্গে আমরা ইউরিয়ার সঙ্গে যদি পটাশ 2 কিলো কমসে কম একটা বিঘায় যদি আমরা টপ ড্রেসিং করতে পারি, তাহলে ধানের যে ইয়েটা হবে তার সব পটাশের দ্বারা সেটা সবল হবে, এবং ইউরিয়া সে যেটা ভিটামিন দিলাম সেটাই কি করবে, তার যে পেনিকেল যেটা বেরোবে, যেটা ছড়া বেরোবে, সেটা সবল পুষ্ট হবে, এবং সেটাকে গাছটাকে নিরোগ এবং শক্ত রাখবে পটাশ। তো এই দুটো যখন হয়ে গেল, তো তাতে কি হবে, আমার ধানের গাছটা সবল হবে এবং অনেক লম্বা, সেটা থেকে পেনিকুল বা ছড়া বেরোবে, ধানের সংখ্যাও সেটাতে বেশি থাকবে। তো এইটুকু যদি আমরা করি সামান্যতম, সেটাতে আমাদের বেশি পয়সা লাগছে না, 2 থেকে 2.5 কিলো আমাদের ম্যাক্সিমাম 3 কিলো ইউরিয়া দেব, এবং 1 থেকে 2 কিলো পটাশ আমরা প্রতি বিঘায় প্রয়োগ করব। এতে আমাদের যে উৎপাদনটা সেটা প্রায় দ্বিগুণায়িত হয়ে যাবে। এই যেটুকু সামান্যতম ইয়ে রয়েছে পরিচর্যা, সেইটুকু যদি আমরা করি, তাহলে আমাদের উৎপাদন বাড়বে। তারপরে আরেকটা জিনিস আসবে, যে ধান গাছে যে মাজরা পোকা, তো মাজরা পোকাটা কখন দেখা যাবে যে, এবং মাজরা পোকা ধরলো কি না সেটা আমরা কি করে বুঝব। ধানের ক্ষেতে আমরা যদি যাই পরিদর্শন করতে, তাহলে দেখব যে ধানের ঠিক মধ্যেখানের যে পাতাটা রয়েছে, ঠিক মধ্যেখানে সেটা একটু একটু হলদে রঙের হয়ে একটা বিবর্ণ হয়ে গেছে, সবুজ রঙটা চলে গেছে। তো আমরা যদি সেটাকে হাত দিয়ে টান দিই, তাহলে সেটা আরামসে উঠে আসবে, এবং দেখা যাবে যে তার ঠিক নিচের গোড়াটা এখানে কাটা রয়েছে, অর্থাৎ সেই মাজরা পোকা ভিতর থেকে সেই মাইসটাকে কেটে দিয়েছে। তো এটাকে আমরা বলি মাজরা পোকা। তাছাড়াও সেই মাজরা পোকার কিছু প্রজাপতি যেগুলো আছে, মথ রয়েছে, সেগুলো আমরা আশেপাশে আমরা দেখতে পাব, তার সেই মাজরা পোকার যে প্রজাপতিটা সেটার ডানার ঠিক নিচের দিকে দুটো কালো স্পট দাগ থাকবে, তো তা আমরা বুঝে নিব যে সেটা এখানে মাজরা পোকা হয়েছে। তো যদি মাজরা পোকার আক্রমণ হয়, তাহলে আমরা অবশ্যই সেখানে যে সিস্টেমিক ইনসেক্টিসাইড কিছু আছে, যেমন ডাইমেক্রন আছে, সুমিথিয়ন আছে, এইসব জিনিস আমরা যদি স্প্রে যন্ত্রের সাহায্যে প্রয়োগ না করি, তাহলে আমাদের ধানের অনেকটা
ক্ষতি

এইভাবে আমরা প্রতিদিন আমরা কি করব, আমাদের ধানের ক্ষেতে আমরা গিয়ে পরিদর্শন করব কি গাছের কি, ওরা তো কথা বলতে জানে না, আমরা চোখে দেখে ওদের কি অসুবিধা হচ্ছে, ওদের কি ইয়ে হচ্ছে, সেগুলো আমরা নিরীক্ষণ করব, এবং সেই মতে আমরা যদি পরিচর্যা করি তাহলে উৎপাদন অবশ্যই বাড়বে, সেইটুকু আমাদের অবশ্যই।

এতক্ষণ গ্রীষ্মকালীন ফসলের যত্ন এ নিয়ে বললেন বিমলেন্দু রক্ষিত। বন্ধুরা আপনারা শুনলেন উনি কি বললেন। আমি আশা করছি যে উনি যা যা বললেন যদি আপনারা সেই মতো চলেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফসল থেকে লাভের মুখ দেখবেন। এবং এই যে আমরা সময় সময় যেসব অনুষ্ঠান প্রচার করি যে ঋতুর সঙ্গে মিলিয়ে সেগুলো কিন্তু অত্যন্ত উপকারী। বন্ধুরা আপনারা সেসব অনুষ্ঠান শুনবেন এবং সেই মতো চলার চেষ্টা করবেন যদি আপনারা সেগুলো শুনে চলেন, যেহেতু ওরা বিশেষজ্ঞ তাই ওরা যেটা বলছেন সেটা কিন্তু আপনাদের ফসলের জন্য উপকারী কথাই ওরা বলছেন। তাই আপনারা চেষ্টা করবেন যে ওদের সেই কথাগুলো মেনে চাষবাস করার, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফসল থেকে লাভের মুখ দেখতে সক্ষম হবেন বন্ধুরা। আর আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে সেটা আমি আগেও বলেছি যে আপনারা আমাদের চিঠি লিখে জানাবেন, কারণ যদি আপনারা না জানান তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে। যদি ভালো লাগে তাও জানাবেন, আর যদি আপনারা এই অনুষ্ঠানে আরও অন্য কোনো কিছু শুনতে চান সেটাও আমাদের অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছে মতো আপনাদের ভালোবাসায় ভরা যেসব ইচ্ছে আপনাদের আপনারা আমাদের লিখে পাঠাবেন সেগুলো দিয়ে এই অনুষ্ঠানটাকে সাজিয়ে তুলতে। আর এই যে আপনারা আমাদেরকে চিঠি লিখবেন তার জন্য কিন্তু আপনাদের আমাদের ঠিকানাটা দরকার, তাই না বন্ধুরা? তো সেই ঠিকানা হচ্ছে চাষাবাদের কথা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী শিলচর, শিলচর 788-0001। আপনারা এই ঠিকানায় আমাদের চিঠি লিখে জানান যে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে এবং আপনারা এই অনুষ্ঠানে আরও অন্য কোনো কিছু শুনতে চান কিনা। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছে মতো এই অনুষ্ঠানকে সাজিয়ে তোলার। তো অনুষ্ঠানে এবারে শুনবেন এখানে লোকগীতি, শিল্পী অনুপ ঘোষাল।

অনুষ্ঠানে একখানি লোকগীতি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে। বন্ধুরা, এই সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের সময় শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি।

এতক্ষণ শুনলেন কৃষক ভাই পণ্যদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শ্রাবণী রায়চৌধুরী, আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন বম্বে ছবি থেকে শিল্পী চিত্রা।

0: फूल खिलते हैं, बहारों का समा होता है।
1: শুনলেন সরফরোশ ছবি থেকে জগজিৎ সিং এর কণ্ঠে গানটি। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন অনুরাধা শ্রীরামের কণ্ঠে, ছবির নাম তাল।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:43। এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ ও তার অব্যবহিত পরেই আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, নাগরিক কেন্দ্রিক বিভিন্ন নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে শাসন ব্যবস্থা সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলিকে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী দুই থেকে তিন দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নিউ চণ্ডীগড়ের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তার ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর নিয়ে পর্যালোচনা করেন। উভয় পক্ষ রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, সংযোগ, মহাকাশ, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন। আঞ্চলিক এবং বহুজাতিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর এবং সুগিয়নো দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং অদূর ভবিষ্যতে পারস্পরিক দিক থেকে সুবিধাজনক তারিখে পরবর্তী যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছেন। আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী অগ্রগতি লাভ করেছে। রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সহযোগিতা, সামুদ্রিক ও নৌপরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ শিল্প, সার, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া উভয় নেতাই আঞ্চলিক পরিস্থিতি, বহুপাক্ষিক সমন্বয় জোরদার করা এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত পাঁচ বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
1: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট ও চতুষ্কোণীয় সুরক্ষা গ্রিড কা কনসেপ্ট ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ, उसका कार्य संस्कृति बने, इसके लिए हमने शुरुआत की है।
0: শ্রী শাহ বলেছেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। শ্রী শাহ কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের এবং কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটিকে জাল মুদ্রার উপর একটি সমীক্ষা চালানোর নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও আগ্নেয়াস্ত্রের বিপদ মোকাবিলায় সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য শিবিরের আয়োজন করার উপর গুরুত্ব দিয়েছেন। এই শিবিরগুলিতে স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গত ১২ বছরে ভারতকে আত্মবিশ্বাসে ভরপুর একটি উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্রে পরিণত করেছে, যেখানে উদ্ভাবনকে উৎসাহিত করা হয়। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর সিং বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়া এবং নাগরিক কেন্দ্রিক নীতি গ্রহণ করায় দেশবাসী ভবিষ্যতের নানা সম্ভাবনা এখন অন্যভাবে দেখছেন। ভারতের মহাকাশ অর্থনীতির বর্তমান মূল্য প্রায় ৯০০ কোটি মার্কিন ডলার, আগামী ৭ থেকে ৮ বছরে তা বৃদ্ধি পেয়ে প্রায় ৪,৫০০ কোটি ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সরকার আজ জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভারতীয় পরিবারগুলি বিশ্বের অন্যতম দেশ যেখানে কম দামে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে উল্লেখ করেছে যে প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কম।

0: এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত অর্থনীতির দেশগুলির তুলনায় তা অনেক কম। এদিকে রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়াল 942 টাকা, কলকাতায় দর পৌঁছে গেছে 968 টাকায়। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হওয়ায় মেজর অভিলাষা বরাককে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান মেজর বরাকের অননুকরণীয় সেবা এবং রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা প্রচেষ্টায় ভারতের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ। মেজর বরাকের এই সম্মান অগণিত তরুণ ভারতীয়, বিশেষ করে দেশের মহিলাদের জন্য অনুপ্রেরণা বলেও তিনি উল্লেখ করেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিবাহিনী ইউএনআইএফআইএল এর অধীনে কমান্ডার এবং জেন্ডার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিরলা আগামীকাল চণ্ডীগড়ে হরিয়ানা বিধানসভায় দ্বিতীয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর ইন্ডিয়া রিজিয়ন জোন 2 উত্তরাঞ্চলীয় সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য অর্জনে সচেতন সমাজ ও বিধায়কদের ভূমিকা। হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ সম্মেলনে সমাপ্তি ভাষণ দেবেন। উপভোক্তা বিষয়ক দপ্তরের ই চাকৃতি প্ল্যাটফর্মটি ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই গভর্নেন্স 2026-এ ডিজিটাল রূপান্তরের জন্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি প্রক্রিয়া পুনর্গঠন ক্যাটাগরি 1 এর অধীনে রৌপ্য পুরস্কারে ভূষিত হয়েছে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর এই পুরস্কারটি প্রদান করে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই স্বীকৃতি প্রযুক্তিচালিত নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদানের মাধ্যমে উপভোক্তা অভিযোগ নিষ্পত্তির রূপান্তরে ই জাগৃতির ভূমিকাকে পুনর্নিশ্চিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। দায়িত্ব গ্রহণের পর উত্তরবঙ্গে এটি তার প্রথম সরকারি সফর। বৈঠকে পৌর বিষয়ক কাজকর্ম, নারী ও শিশু উন্নয়ন, সমাজকল্যাণ, বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণ নিয়ে আলোচনা করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে শীঘ্রই 5টি হিমালয়ান পার্বত্য শহর হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল এই শহরগুলির উন্নয়নে তার সমর্থনের কথা জানিয়েছেন।
1: নতুন করে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলালজি বলেছেন, 5টা হিল সিটি ডেভেলপ করা হবে। হিমালয়ান হিল সিটি, এমনি হিল সিটি নয়। সেখানে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালিম্পং এন্ড শিলিগুড়ি, এই 5টা সিটিকে হিমালয়ান হিল সিটি হিসেবে নতুনভাবে ডেভেলপ করা হবে।
0: মন্ত্রী জানান, শহরের পরিকাঠামো পরিচ্ছন্নতার উন্নতির জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী মাসের 1 তারিখ থেকে শুধুমাত্র নির্দিষ্ট এলাকাতেই গাড়ি পার্কিংয়ের অনুমতি দেওয়া হবে এবং বেআইনি পার্কিংয়ের জন্য জরিমানা করা হবে বলে তিনি ঘোষণা করেন। ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়েস্ট ব্যাংকে আজ একদল দুষ্কৃতী পরপর কয়েকটি হামলা চালালে একজন নিহত এবং 5 জন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, একজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হামলাকারীদের খোঁজে স্থল ও আকাশপথে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। আপৎকালীন পরিষেবা সংস্থার ম্যাগিন ডেভিড অ্যাডাম জানান, কোখাভ ইয়ার শহরের কাছে একটি গ্যাস স্টেশনে গোলাগুলির ঘটনার থেকে প্রথম খবর আসে। এর কিছুক্ষণ পরেই কর্তৃপক্ষ পশ্চিম তীরের সুর নাতান, সুর ইজরাক এবং ইসরায়েলি বসতি সাল ইতের কাছে আরও গোলাগুলির খবর পায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসরের ফলে আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ও মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী 2 থেকে 3 দিন মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথানের আয়োজন করা হয়। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের

বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনে আজ জাপানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমন গিল 126, ঋষভ পন্ত 81 রান করেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50 মিনিটে।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের নবনিযুক্ত মন্ত্রীদের জেলাসমূহের অভিভাবক মন্ত্রীর দায়িত্ব অর্পণ, রাজ্য সরকারের 2 লক্ষ সরকারি চাকরি সৃষ্টির জন্য যাবতীয় প্রক্রিয়া আরম্ভ, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলের আগামীকাল থেকে 2 দিনের আসাম সফর এবং নিম্ন ও উচ্চ মাধ্যমিকে বড়, গাঢ় মণিপুরী ও মার মাধ্যমের জন্য আগামী 28 জুন বিশেষ টেটের লিখিত পরীক্ষা। এবারে বিস্তারিত খবর। রাজ্যের নবনিযুক্ত মন্ত্রীদের জেলাসমূহের অভিভাবক মন্ত্রীর দায়িত্ব অর্পণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। সেই অনুযায়ী কৃষ্ণেন্দু পালকে কাছাড়, ডিমাহাসাও কৌশিক রায়কে শ্রীভূমি তথা হাইলাকান্দি জেলার দায়িত্ব, রামেশ্বর তেলিকে তিনসুকিয়া ও জোরহাট, অতুল বরাকে কামরূপ মহানগর ও ধেমাজি, চরণ বড়কে কোকরাঝাড়, বাক্সা, চিরাং, অজন্তা নেওককে মরিগাঁও, কামরূপ ও অশ্বিনী রায় সরকারকে বঙাইগাঁও ও বরপেটা জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে অশোক সিংহলকে দরং, ধুবড়ী, বিমল বরাকে শিবসাগর, চড়াইদৌ, বিশ্বজিৎ দৈমারীকে নলবাড়ী, শোনিতপুর, জয়ন্ত মল্লবড়ুয়াকে তামুলপুর, গোয়ালপাড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে মন্ত্রী কেশব মহন্তকে দক্ষিণ শালমারা, মানকাচর ও উত্তর লক্ষিমপুর, নীলিমা দেবীকে বজালি, ওদালগুড়ি, পীযূষ হাজারিকাকে নওগাঁও, হোজাই, কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, ডাক্তার রনজ পেগুকে বিশ্বনাথ, গোলাঘাট ও সুশান্ত বরগোহাইকে মাজুলি ও ডিব্রুগড় জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রীরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করে উন্নয়ন, সুশাসন ও সমৃদ্ধির যাত্রাকে অধিক গতিশীল করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। রাজ্য সরকারের নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 2 লক্ষ সরকারি চাকরি সৃষ্টির জন্য যাবতীয় প্রক্রিয়া আরম্ভ করেছে। সে অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারী বিভাগ সব প্রশাসনিক বিভাগের প্রবীণ সচিবদের পত্র প্রেরণ করে খালি থাকা পদের বিস্তারিত তথ্য 17 জুনের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছে। নতুন রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে আগামী 5 বছরে 2 লক্ষ চাকরি সৃষ্টির বিষয়টি ত্বরান্বিত করার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। মুখ্য সচিব ডক্টর রবি কোটার নেতৃত্বে গত 27 মে টাস্কফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী 5 বছরে 2 লক্ষ সরকারি চাকরি সৃষ্টির রূপরেখার প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল আগামীকাল 2 দিনের সফরসূচি নিয়ে আসামে আসছেন। ইউরোপীয় ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সফর বলে ইইউ এর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। প্রতিনিধি দল আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় ব্লু ভ্যালিস বিল্ডিং ইকোসিস্টেমস অ্যান্ড ভ্যালু চেইনস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউরোপ শীর্ষক কর্মশালায় অংশ নেবে। এই সফর উপলক্ষে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে ইইউ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, এই সফর ভারত ইইউ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্ক ও অভিন্ন উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি গুয়াহাটিতে অনুষ্ঠেয় ভারত জাপান মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে আগামী 1 জুলাই আসামে আসছেন। 2 জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ও উচ্চপদস্থ আধিকারিকরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতের সঙ্গে জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার প্রয়াস হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্পর্কে রাজ্যের মন্ত্রী নীলিমা দেবী সাংবাদিকদের
1: জাপানের প্রধানমন্ত্রী জুলাই 1 তারিখে আহি আছে। জুলাই আবেলি ইয়াত পদাপন করব, 3 তারিখলকে থাকিব।

0: আৰু 3 তাৰিখে ঘূৰি যাব। তেখেতক আদৰণি জনাইছোঁ আপোনালোকৰ জৰিয়তে। অকলে এখন দেশ মানে সকলোখিনি নিজৰ আমাৰ যিটো কালচাৰ অৰ্থনৈতিক দিশৰ যদি অকলে সম্ভৱ নহয়, বেলেগ এখন দেশৰ লগত সদায় মিত্ৰতা লাগে। আৰু ইখন দেশে ইখন দেশৰ লগত যদি মিত্ৰতাৰে যদি কাম কৰি নাযায় তেতিয়াহ'লে বিশ্বখন আমি একত্ৰিত হৈ থাকিব নোৱাৰিম। গতিকে আমি জাপানৰ বিষয়ে ইয়াত জানিব পাৰিম, আমাৰ অসমৰ বিষয়ে তেখেতে কিছু হ'লেও জানিব। আজি অসমত ভাৰতৰ ভিতৰত ইমান ৰাজ্য আজি অসমত আহিব, এইটো আচলতে আমাৰ অসমবাসীৰ বাবে গৌৰৱ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।
1: এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে দিল্লি সহ দিশপুরেও বিশেষ তৎপরতা আরম্ভ হয়েছে। কেন্দ্রের কাছ থেকে এই সম্পর্কে অনুমোদন লাভ করার পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন মিত্রজোট সরকার ভারত জাপান আন্তর্জাতিক মৈত্রী সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা প্রস্তুত করেছে। এই বিষয় নিয়ে গতকাল লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রীর অধ্যক্ষতায় রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, এই সম্মেলনে প্রতিরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা ইত্যাদি সহ বেশ কয়েকটি বিষয় উভয় দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। আসাম সরকার রাজ্যের বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসামের ইতিহাস ও ভূগোল বাধ্যতামূলকভাবে পড়ানোর কথা জানিয়েছে। এ সম্পর্কে বিদ্যালয়সমূহের পরিদর্শক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, জেলা মিশন সমন্বয়ক এবং শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পর্ষদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। এর সঙ্গে পাঠ্যপুস্তক, শ্রেণীকক্ষে পাঠদান, মূল্যায়ন সম্পর্কিত নির্দেশনাও রয়েছে। শিক্ষা বিভাগের জারি করা নির্দেশনা অনুসারে দুটি বিষয়ের পাঠদান চলতি জুন মাস থেকেই শুরু হবে। উল্লেখ্য, আসামের সমৃদ্ধ ইতিহাস ও ভৌগোলিক বৈচিত্র্যের বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য বিদ্যালয় পর্যায়ে ইতিহাস ও ভূগোলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছরের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার বিভিন্ন বিষয়ে নিষ্পত্তি ও উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য পোর্টালে আবেদনের দাখিলের আজ শেষ দিন। সামাজিক মাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে যে এই পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে ও নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীরা সম্পূর্ণ আবেদন দাখিল করতে পারবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। নিম্ন এবং উচ্চ প্রাথমিকের বড়, গাঢ়, মণিপুরী এবং মার মাধ্যমের জন্য আগামী 28 জুন বিশেষ টেটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসাম সরকারের রাজ্য পর্যায়ের অধিকারপ্রাপ্ত টেট কমিটির এই সম্পর্কে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার্থীরা আগামী 12 জুন সকাল 11টা থেকে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের ওয়েবসাইট www.sebaonline.org থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার্থীদের প্রবেশপত্রের সঙ্গে যেকোনো ফটোযুক্ত পরিচয়পত্র পরীক্ষার দিন সঙ্গে নিতে হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন, কোন ধরনের ইলেকট্রনিক সামগ্রী, ডিজিটাল ঘড়ি ইত্যাদি সঙ্গে রাখা যাবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ সুস্থ ভবিষ্যতের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতাকে পুনরায় সুদৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি নাগরিকদেরকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করে সুস্থ ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, প্রতি বছর 7 জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতীয় কর্তৃপক্ষ, নাগরিক সমাজ সহ বিশ্বের অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে মিলিত হয়ে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছর এই দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে সমস্যা থেকে সমাধান পর্যন্ত সব স্থানে নিরাপদ খাদ্য। বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক ভ্যালি চা যুব কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আজ শিলচরের বরাক চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা ও বরাক উপত্যকার বিভিন্ন চা বাগানে কর্মরত চা শ্রমিকদের, যেসব ছেলে মেয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে। সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় ছাত্রছাত্রীদের নিজেদের লক্ষ্যে অবিচল থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং সমাজের কাজে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, বরাক চা যুবক কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন। আসাম বিশ্ববিদ্যালয়ের এসসি এন্ড এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় 70% বা তার বেশি নম্বর প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের আজ শিলচর আম্বেদকর ভবন প্রেক্ষাগৃহে সম্বর্ধনা জানানো হয়েছে। প্রথমে ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিত কুমার দাস

0: অধ্যাপক ডক্টর মানালি লংমাইলাই প্রমুখ উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলা প্রশাসন, হাইলাকান্দি পুলিশ প্রশাসন এবং মহাবীর ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আজ হাইলাকান্দিতে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। হাইলাকান্দির পুলিশ সুপার অমিতাভ সিনহা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, যুবক যুবতী সহ জনসাধারণ এই র্যালিতে অংশগ্রহণ করেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শৈবাল সেনগুপ্ত পতাকা নেড়ে এই র্যালির সূচনা করেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয়। র্যালির মূল উদ্দেশ্য ছিল সবুজ ভবিষ্যতের জন্য সাইকেল ব্যবহারে উৎসাহ যোগানো, ইন্ধন সঞ্চয় করা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রাজ্যের নবনিযুক্ত মন্ত্রীদের জেলাসমূহের অভিভাবক মন্ত্রীর দায়িত্ব অর্পণ। রাজ্য সরকারের 2 লক্ষ সরকারি চাকরি সৃষ্টির জন্য যাবতীয় প্রক্রিয়া আরম্ভ। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগামীকাল থেকে 2 দিনের আসাম সফর এবং নিম্ন ও উচ্চ মাধ্যমিকে বড়, গারো, মণিপুরী ও মার মাধ্যমের জন্য আগামী 28 জুন বিশেষ টেটের লিখিত পরীক্ষা। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
3: এবারে আরও একবার শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 8 জুন 2026 ইংরেজি সোমবার, অমৃতবাণী সকাল 6:05। 6:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। খেতে খামারে শুনবেন 6:30। 6:35 ও দুপুর 1:40 লোকগীতি পরিবেশনায় রঞ্জিত পুরকায়স্থ। সুপ্রভাত সকাল 7:05। 7:20 দেশ বন্দনা। সকাল 7:40 ও দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেজওয়ানা চৌধুরী, বন্যা। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শচীন দেব বর্মন। সকাল 8:50 ও সকাল 10:15 বাংলা ছায়াছবির গান। আহরণ সকাল 9:00। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতে খেয়াল ও তারানার শিল্পী কুমার গন্ধর্ভ সকাল 9:30। বেলা 10:30 ও দুপুর 12:00 ও রাত 7:15 হিন্দি ছবির গান। বেলা 11:00 গজল শুনবেন মিতালি সিংহ ও ভূপিন্দর সিংয়ের কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন মৌসুমী ভট্টাচার্য। এর অব্যবহিত পরেই শুনবেন সুলেখা রায় এবং কণা ভদ্রের পরিবেশনায় লোকগীতি। মহিলা মজলিশ শুনবেন দুপুর 12:30। দুপুর 2:00 ভজনের শিল্পী শিখা দেব। দুপুর 2:30 দ্বিজেন্দ্রগীতির শিল্পী বর্ণময় ভট্টাচার্য। নজরুলগীতির শিল্পী জয়শ্রী বর্ধন দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:15 যুববন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী। সন্ধ্যা 6:45 কৃষক ভাই বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা। এতে ম্যালেরিয়ার কারণ ও প্রতিরোধক ব্যবস্থা নিয়ে বলবেন সতীন্দ্রমোহন সিভিল হাসপাতাল শিলচরের সংক্রামক ব্যাধি বিষয়ক মুখ্য চিকিৎসা আধিকারিক ডাক্তার রত্না চক্রবর্তী। রাত 8:00 বাংলা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতে অনুষ্ঠানে শুনবেন সুশান্ত ভট্টাচার্যের গিটার বাদন। রাত 9:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট।

0: নাটক শুনবেন রাত 9:30। শ্রোতা বন্ধুরা, আগামীকাল আমাদের কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হবে সেগুলোর সময়সূচি আরও একবার শুনলেন। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন অনুষ্ঠান আহরণ।
1: প্রিয় শ্রোতারা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ।

0: বৃষ্টির মরশুম শুরু। আর এতে এক আতঙ্ক তারা করে, এই বুঝি জলবন্দী হয়ে না পড়ি। কিন্তু এই আশঙ্কা দূর করে রাজ্য সরকারের জলসম্পদ বিভাগের শিলচরস্থিত কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাশিস আচার্য শহরবাসীকে আশ্বস্ত করে আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে জানান,
1: প্রথম জিনিসটা হলো এবার আমরা কৃত্রিম বাঁধ যেটাকে বলি আরবান ফ্লাডিং, ওইটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি যে আমরা এসডিএমএফ হেডে রাঙ্গির খাল আর লঙ্গাই খাল যেই দুটো খাল আছে আমাদের মেইনলি, ওইটার ডিসিলটেশন আর ক্লিয়ারিং এর জন্য আমরা একটা স্কিম অ্যাপ্রুভ হয়েছে আর অলরেডি কাজ চলছে। মার্চ মাসের 24 তারিখ থেকে কাজটা চলছে। আমরা অলরেডি লঙ্গাই খালের যেটা সারফেস গার্বেজ বলি যেটা আমাকে, ওই গার্বেজটা অলরেডি ক্লিয়ার হয়েছে। আর লঙ্গাই রাঙ্গির খালে সানলিট হসপিটাল তপোবন এরিয়া প্লাস সুভাষনগর এরিয়া এটা ডিসিলটেশনের কাজ চলছে অলরেডি। আর আশা করি এইবার অলরেডি আমাদের পুরো বছরে বন্যা বৃষ্টি পড়ে অ্যারাউন্ড 3000 mm, তার থেকে অলরেডি 50% এবার পড়ে গেছে। কিন্তু ওই লেভেলের আমরা কৃত্রিম বাঁধ দেখিনি, কোন কোন জায়গায় বাঁধ হয়েছে, আরবান ফ্লাডিং হয়েছে কোন কোন জায়গায়, কিন্তু এটা হার্ডলি একদিন একদিনও পুরো লাগেনি, তার আগে এটা নিষ্কাশিত হয়ে গেছে। আর দুই নম্বর জিনিস হলো যেটা আপনাদের বেতুগান্ধী নিয়ে গিয়ে, বেতুগান্ধী যেটা আমাদের প্রকল্প ছিল এটা বাঁধটা অলমোস্ট কমপ্লিটেড, জাস্ট একটু এলএ ইস্যু আছে ওইখানে, যেটা নিয়ে আজকেও আমরা সার্কেল অফিসার এডিসি প্লাস অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ ডিসি স্যার পিডাব্লিউডি এগ্রিকালচার সবাই নিয়ে আমরা ওইটাকে একটা সার্ভে করা হয়েছে। অতি শীঘ্রই একটা প্রপোজাল দেওয়া হবে ফর এলএ, ওইটা হয়ে গেলে ওই প্রকল্পটা একদম 100% কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আজকের ডেটেও যেই কন্ডিশনে আছে, আমি আশার সবাইকে অ্যাসিওর করতে চাই, আশ্বস্ত করতে চাই যে 2022 মতন কোনো সিচুয়েশন বেতুগান্ধী নিয়ে শিলচর শহরে হবে না। উই আর নাও ইন এ সেফ পজিশন রাদার দেন 2022 যে কন্ডিশন ছিল।
2: আর আরেকটা ব্যাপার যে শহরের জলটা যে নিষ্কাশনের ঘাগড়ানো, সেখানকার স্লুইস গেট নিয়ে একটা বিতর্ক ছিল।
1: সেখানকার অ্যাকচুয়ালি স্লুইস গেট একটা ছিল বহুত পুরানো সিঙ্গেল শাটারের স্লুইস গেট ছিল, যেটা 2025 আমরা ওইখানে ডাবল শাটার স্লুইস গেট একটা কমপ্লিট করে দিয়েছি। এখন ওইখানে বলতে গেলে তিনটা শাটারের কাজ করছে, একটা হলো পুরানো যেটা সিঙ্গেল শাটার পুরানো ছিল, প্লাস দুইটা ডাবল শাটার কাজ করছে সুন্দর মতো, পুরো জল যাচ্ছে। একটা ইস্যু কি হয়, যখন আমরা গেটগুলো বন্ধ করে দিই তখন ওই জায়গাতে জলটা পুরো জমা হয়ে যায়, তখন ডিজাস্টারের তরফ থেকে ওইখানে পাম্প দেওয়া হয়। সো পাম্প আউট দ্য ইয়ে, এখন আমি যতটুকু শুনেছি বোধহয় মিউনিসিপ্যালিটি একটা প্রকল্প নেওয়ার চেষ্টা করছে ওইখানে একটা পার্মানেন্ট পাম্প হাউস বানানোর জন্য। যদি ওইটা হয়ে যায় তাইলে যা বর্তমানে যা একটু সেকটু প্রবলেম আছে ওইটা অলমোস্ট সলভ হয়ে যাবে।
2: শহরে জমালো জল নিয়ে আপনাদের
1: মানে অ্যাকচুয়ালি কি হয়, যেটা এখানে আমাদের এখন
2: বিশেষ করে লিংকুডের মানে হাইলাইটেড মানে শ্যামাপ্রসাদ
1: মানে জিনিসটা কি হয়েছে, আমরা এখন ডিভাইডেড হয়ে গেছে যে যেগুলি খাল আছে সিঙ্গির খাল লঙ্গাই খাল রাঙ্গির খাল টাউন খাল, ওইগুলি জাস্ট ওয়াটার রিসোর্স দেখবে, বাকি নর্মাল যেগুলো ড্রেন আছে ওটা পিডাব্লিউডি বা শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বোর্ড যেটা বলেন ওনারা দেখবে। তো আমরা এবার রাঙ্গির খালি লঙ্গাই খাল যেটা অলরেডি বললাম যে আমরা ওইটা অলরেডি ক্লিয়ার করেছি,

0: এইবার যেহেতু স্কিমটা নিতে নিতে 24 মার্চ হয়ে গেল, তখন এসে বললো আপনাদের ইলেকশনেরও ইয়ে ছিল, ওর জন্য আমরা এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো সার্ফেস ড্রেনেজ ক্লিয়ারেন্স, যেটা অলরেডি আমরা করেছি, নেক্সট ফেজে আমরা ডিসিল্টেশন করব, মানে একদম নিচের থেকে এটাকে সাফা করব। হোপফুলি ওইটা হলে যদি সব ঠিকঠাক থাকে, আমাদের 5-6 বছর শিলচরে অসুবিধা হতে লাগে না ফর দিস থিংস, প্রোভাইডেড, আমি আবার বলছি প্রোভাইডেড, যদি মানুষরা একটু নিজের সিভিক সেন্সটাকে ঠিক না করে। আমি এটা বলার ইয়েটা হলো একদম আপনাকে একদম বলছি, কারণ আমি নিচে যখন দেখেছি এটা সাফা করছি, আমার মানুষরা দিন রাত দাঁড়িয়ে এখানে কাজ করছে, আমরা ছিলাম প্রশাসনের মানুষরা ছিল, স্টিল মানুষরা আমাদের সামনে এসেই নালাটার মধ্যে জাবরা ফেলে চলে যায়। আমরা যখন ছিলাম ডিস্ট্রিক্ট অথরিটি ছিল, তখনও যদি এই জিনিসটা করে, তো যখন আমরা থাকি না তাইলে তো ওরা করবেই। তো এটা যদি আমরা সাফা করার পরেও মানুষরা করতে থাকে, তো এটার সলিউশন লাইফে থাকবে না আনটিল অ্যান্ড আনলেস শিলচরের মানুষরা নিজের চিন্তা নিজে না করেন, একটু করতেই লাগবে শিলচর।
1: 5ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলাতেও নানা কার্যসূচির মধ্য দিয়ে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বৃক্ষরোপণের মাধ্যমে দিনটি পালন করে। আজ এ নিয়ে আসাম বিজ্ঞান সমিতির রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য এবং করিমগঞ্জ কলেজের পদার্থবিজ্ঞানের প্রাক্তন অধ্যাপক ডক্টর নির্মল কুমার সরকার বিশ্ব পরিবেশ দিবস পালনের গুরুত্ব আলোচনা করে এক সাক্ষাৎকারে আমাদের জানালেন,
2: বিশ্ব জলবায়ুর দ্রুত অবনতিতে পৃথিবীর গোটা জীবকুলের অস্তিত্বের সামনেই আজ এক প্রকাণ্ড প্রশ্নচিহ্ন ঝুলছে। এ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মন্তব্য, বৈশ্বিক জলবায়ু জরুরি অবস্থায় রয়েছে, পৃথিবীকে তার সহ্য শক্তির সীমার বাইরে ঠেলে দেওয়া হচ্ছে, পৃথিবীর জলবায়ুর প্রতিটি গুরুত্বপূর্ণ সূচক তা আমাদের লাল সংকেতে জানান দিচ্ছে। সঙ্গত কারণেই তাই এবার বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য স্থির হয়েছে প্রকৃতি থেকে অনুপ্রাণিত জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির আওতায় এবার বিশ্ব পরিবেশ দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হচ্ছে বাকু শহরে, আয়োজক দেশ আজারবাইজান। জাতিসংঘ এবং আয়োজক দেশের পক্ষ থেকে বিশ্ববাসীকে জানানো হচ্ছে, পৃথিবী তর্ক করে না, এটি কোনো আপোষও করে না, এটি সংকেত পাঠায়, যে সংকেতগুলোর মধ্যে থাকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভয়াবহ দাবানল, তাপপ্রবাহ, হিমবাহ গলে যাওয়া। আমরা বলেছিলাম 1.5 ডিগ্রি সেলসিয়াসই হবে ভূ উষ্ণায়নের ঊর্ধ্বসীমা, আজ আমরা তা অতিক্রম করছি। বায়ুদূষণের ফলে প্রতি বছর 70 লক্ষ মানুষ মারা যায়, যাদের অধিকাংশই উন্নয়নশীল বিশ্বের বাসিন্দা। 2020 সালে জলবায়ুগত অভিঘাতের কারণে 3 কোটি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এই সংখ্যাটা যুদ্ধ ও সহিংসতার কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যার তুলনায় প্রায় 3 গুণ বেশি। 2050 সালের মধ্যে পরিবেশগত সংকটের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 20 কোটি পর্যন্ত হতে পারে। আমাদের বর্তমান জীবনধারা বজায় রাখার জন্য আমাদের 1.6টি পৃথিবীর সমপরিমাণ একটি গ্রহের প্রয়োজন। বর্তমানে উপলব্ধ বাস্তুতন্ত্র আমাদের বর্তমান ধারার চাহিদা মেটাতে অক্ষম। 1850 সাল থেকে বৈশ্বিক তাপমাত্রার সঠিক তথ্য সংরক্ষণ শুরু হয়। শিল্প বিপ্লবের পর থেকে বৈশ্বিক তাপমাত্রা মোট 1 ডিগ্রি সেলসিয়াসের সামান্য বেশি বৃদ্ধি পায়। 1850 থেকে 1975 সাল পর্যন্ত এটি প্রতি দশকে 0.06 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। 1975 সাল থেকে প্রতি দশকে এই হার পূর্বের তুলনায় 3 গুণেরও বেশি বৃদ্ধি পায়। পরিমাপের হিসেবে যা ছিল 0.2 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবী বর্তমানে প্রাক শিল্পযুগের তুলনায় প্রায় 1.43 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ। 2015 থেকে 2025 সাল, গত এই 11টি বছর ছিল পৃথিবীর এযাবৎকালে

0: উষ্ণতম সময়কাল। 2024 সাল ছিল এ যাবৎকালের উষ্ণতম বছর, যার গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় প্রায় 1.55 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে কারণ মানুষের কার্যকলাপে তৈরি গ্রিন হাউস গ্যাসগুলো মহাকাশে প্রতিফলিত করার তুলনায় সৌরতাপের বেশি শক্তি পৃথিবীকে ধরে রাখতে বাধ্য করছে। উল্লেখ্য, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব মানব ইতিহাসে আজ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অত্যধিক হারে জীবাশ্ম জ্বালানি পুরানো, বনাঞ্চল ধ্বংস, শিল্পভিত্তিক কৃষি ইত্যাদি বিষয়গুলো ভূষ্ণায়নের মাত্রা বাড়াতে সাহায্য করছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট অতিরিক্ত তাপের প্রায় 90% সমুদ্র শোষণ করে, যা সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং বৈশ্বিক আবহাওয়ার ধরনকে ব্যাপকভাবে পাল্টে দিচ্ছে। হিমবাহ এবং মেরু অঞ্চলের বরফ ক্রমাগত গলছে, যা বৈশ্বিক সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে অবদান রাখছে। বিশ্বজুড়ে তাপ প্রবাহ, অস্বাভাবিক অতিবৃষ্টি, বন্যা, দীর্ঘস্থায়ী খরা এবং ভয়াবহ ঝড়ের সংখ্যা ও তীব্রতা বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের দেশেও দীর্ঘতর ও ঘন ঘন তাপ প্রবাহের দিন সহ আবহাওয়ার বিভিন্ন অস্বাভাবিক পরিবর্তন আমরা উপলব্ধি করছি। অত্যধিক হারে জীবাশ্ম জ্বালানি দহন, ব্যাপক হারে বনাঞ্চল ধ্বংস প্রভৃতি বিভিন্ন কারণে প্রতি বছর বায়ুমণ্ডলে 4,000 কোটি মেট্রিক টনের অধিক কার্বন ডাইঅক্সাইড যোগ হয়। যেহেতু প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে এর সবটাই অপসারণ করা সম্ভব নয়, তাই প্রতি বছর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েই চলেছে। অন্যান্য গ্রিন হাউস গ্যাস সমূহের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 2000 সাল থেকে গ্রিন হাউস গ্যাসের বার্ষিক নির্গমন দ্রুত গতিতে বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে এই শতাব্দীর শেষে বৈশ্বিক তাপমাত্রা 1901 থেকে 1960 সালের গড় তাপমাত্রার তুলনায় কমপক্ষে 5.0 থেকে 10.2 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি হতে পারে। গ্রিন হাউস গ্যাসের বার্ষিক নির্গমন 2050 সাল নাগাদ যদি উল্লেখযোগ্যভাবে কমতেও শুরু করে, তাহলেও বিংশ শতাব্দীর প্রথমার্ধের তুলনায় এই শতাব্দীর শেষে বৈশ্বিক তাপমাত্রা কমপক্ষে 2.4 থেকে 5.9 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে।
1: 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাইলাকান্দিতে দ্য গ্রিনস অসম সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের উদ্যোগে এবং অসম পলিউশন কন্ট্রোল বোর্ড, NSS শ্রী কিষাণ সারদা কলেজ এবং স্টুডেন্ট ফর ডেভেলপমেন্ট এর সহযোগিতায় বৃক্ষরোপণ, আলোচনা সভা সহ বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। শ্রী কিষাণ সারদা কলেজের কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে অসম পলিউশন কন্ট্রোল বোর্ডের সঞ্চালক অরবিন্দ দাস বলেন,
2: 1972 যখন ডিসিশন নেওয়া হয়েছিল যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে 1973 ইংরেজি থেকে, স্টকহোমে, সুইডেনের স্টকহোমে যে জাতিসংঘের যেটা ছিল সম্মেলন ছিল সেইখানে, তারপর থেকে আমরা প্রত্যেক বছর প্রত্যেকটা কান্ট্রিতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ওটা ইতিহাস আমি আর নতুন করে বলছি না। আমি আমার এইবারে যেটা থিম আছে গ্লোবাল কল ফর ক্লাইমেট অ্যাকশন, আমি তিনের উপরে চলে আসছি। কারণ প্রত্যেক বছরেই ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট থেকে, ইউনাইটেড নেশনস থেকে একটা থিম সিলেক্ট করে পাঠানো হয় ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেশন করার জন্য বিশ্ব পরিবেশ দিবস। সেই তদ্রূপ এইবারও থিমগুলো সিলেকশন এমনভাবে করা হয়, আমাদের বর্তমান পরিস্থিতির উপরে বিচার করে থিমগুলো সিলেক্ট করা হয়। আজকে যে থিমটা সিলেক্ট করা হয়েছে এই তিনটায় যে এ গ্লোবাল কল ফর ক্লাইমেট।

climate action. তো এই গ্লোবাল কল ফর ক্লাইমেট অ্যাকশন কেন করা হয়েছে? আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিং আমাদের প্রত্যেকের মুখে মুখে ছড়িয়ে আছে। আমরা একটু গরম পেলেই বলি গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট, আমরা একটু অতি বৃষ্টি হলেই বলি গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট। যে এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা বিশ্ব উষ্ণতা থেকে আমরা কিভাবে মুক্তি পাব, তার জন্য এইবার এই গ্লোবাল কল ফর ক্লাইমেট অ্যাকশন এই থিমটা দেওয়া হয়েছে। তো আমি যদিও এখানে গ্লোবাল কল বলা হয়েছে, উই থিঙ্ক গ্লোবালি বাট অ্যাক্ট লোকালি। কেন আমরা চিন্তা করতে হবে বিশ্ব জগৎ নিয়ে, আর অ্যাক্ট যদি আমরা কার্যকারিতা যদি লোকালি করি, তখন এই লোকালি যখন আমরা কার্য ক্রমগুলো আমরা করব, ওয়াটার এফেক্টটা গুড সাইডটা আমরা গ্লোবালি গিয়ে আমরা প্লাস হবে, আমাদের যে কাজগুলো আমরা করব ওটা ওই গ্লোবাল ওয়ার্কে গিয়ে কাজ, মানে অ্যাকশন যেটা এই অ্যাকশনে গিয়ে ওটা অ্যাড হবে। তো আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সম্বন্ধে বলতে যাচ্ছি যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ততটুক হয়নি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যদি না হয় তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যদি ডেভেলপ যদি না হয় একটা ডিস্ট্রিক্ট, তখন এয়ার পলিউশনের মাত্রাটা অনেক কম থাকে। বর্তমানে আমাদের শুধু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট না, বরাক ভ্যালিতেও এয়ার পলিউশন যেটা এয়ার পলিউশনের মাত্রা যেটা আমরা পরিমাপ করি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স গুড কন্ডিশনে আছে। রেইনি সিজনে আমাদের সামার সিজনে একটু কমই থাকে, ড্রাই সিজনে উইন্টার সিজনে একটু বেড়ে যায়। আমাদের বেসিক্যালি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে তেমন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়নি, আমি আগেই বলেছি। যা কিছু স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে, আগে একটা ইন্ডাস্ট্রি ছিল আমাদের লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, হিন্দুস্তান পেপার কর্পোরেশন, পাঁচগ্রাম পেপার যেটা কাঁচার পেপার মিল, ওই ইন্ডাস্ট্রিটা বন্ধ হওয়ার পর থেকে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে তেমন কোনো ইন্ডাস্ট্রি হয়নি। বর্তমানে যে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছে, ব্রিকলিন আছে, প্রায় 50 নাম্বার ব্রিকলিন আছে, 7 নাম্বার স্টোন ক্রাশার ইন্ডাস্ট্রি আছে। তো এইসব ইন্ডাস্ট্রি থেকে এয়ার পলিউশন যেটা হয় এটা সিজনাল এয়ার পলিউশন হয়। তো আমাদের প্রত্যেক বছর মনিটরিং করতে আমরা আসি, আসাম পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে মনিটরিং করতে আসি। মনিটরিং করার সাথে সাথে ওইগুলো মনিটরিং রিপোর্ট আমরা শেয়ার করি আমাদের হায়ার অথরিটিকে। আর পলিউশন কন্ট্রোল বোর্ড শুধু ইনস্পেকশন কিংবা মনিটরিং করেও আমরা বসে থাকি না, আমরা সবসময় রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে হয়। রিসার্চ ওরিয়েন্টেড কাজ কেন বলছি আমি, দেখুন আপনাদের হয়তো মনে পড়বে একটা সময় আমাদের আসামে প্লেন শিট দিয়ে ইট ভাটটা চলতো, প্লেন শিটে চুঙ্গা লাগিয়ে, যেটার হাইট ছিল 10-15 ফিট। আর এখন দেখা যাচ্ছে হাইট 100 ফিট হাইটের চিমনি দেওয়া ইন্ডাস্ট্রি চলছে। তো এটার কারণটা হলো কি, যখন ব্রিকলিন ইন্ডাস্ট্রি চলবে তখন তার কয়লা পোড়াবে, কয়লা পোড়ালে যে ধোঁয়াটা বের হবে ওই ধোঁয়াটা উপরে চলে যাওয়ার জন্য, অনেক উপরে, যাতে হিউম্যান সেটেলমেন্ট মানে হিউম্যান ইয়ের হাইটে না থাকে, এফেক্টটা মানুষের মধ্যে তাড়াতাড়ি না পড়ে। এর জন্য আমরা 100 ফিট হাইটে নেওয়া হয়েছে। এরপর আবার দেখা গেছে 2021-এ আবার ওটা মডিফাই করে, অ্যামেন্ডমেন্ট মডিফাই করে ওটার মধ্যে আরও টেকনোলজি ইউজ করা হয়েছে, যে টেকনোলজিতে বলা হয়েছে যে 100 ফিট হাইট চিমনি দিয়ে ব্রিকলিন চালালেও হবে না, ওটা ঝিকঝাক কিংবা হাইড্রাফ টেকনোলজি করতে হবে, যেটার মধ্যে টোটাল বার্ন্ড কোল যদি কয়লা যদি অর্ধেক মানে জলে আর অর্ধেক জলে না, তখন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড পার্সেন্টেজ অনেক বেশি থেকে যায়, আর কয়লা যদি টোটাল বার্ন্ড হয় তখন পরিমাণটা কম থাকে। এই হিসাবে করা হয়েছে যে এখন প্রত্যেকটা ইটভাটটাকে জিগজ্যাগ টেকনোলজিতে কনভার্ট করতে হবে, ওটা 31st June 2026 ভিতরে সবাইকে করতে হবে, ম্যান্ডেটরি হয়ে গেছে। তো হাইলাকান্দি

এই দৃষ্টিকে আমি যা বললাম যে 50টা ইট ভাট্টা আছে, ওই ভাট্টাগুলো যদি কনভার্ট না করে তাহলে নেক্সট ইয়ার ওরা চালাতে পারবে না অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন। এটা গেল এয়ার পলিউশনের একটা সাইড। এখন আমি আসছি ওয়াটার পলিউশন। আমরা ওয়াটার পলিউশনের জন্য হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আমাদের সিলেক্টেড কিছু স্পট আছে, বরাক রিভার এক 5 গ্রাম, বরাক রিভার থেকে আমরা প্রত্যেক মাসে আমাদের মনিটরিং প্রোগ্রাম থাকে, বরাক রিভার এক 5 গ্রাম থেকে

স্পোর্ট আছে, বরাক রিভার এক 5 গ্রাম, বরাক রিভার থেকে আমরা প্রত্যেক মাসে আমাদের মনিটরিং প্রোগ্রাম থাকে, বরাক রিভার এক 5 গ্রাম থেকে আমরা ওয়াটার স্যাম্পল নেই, এই ওয়াটার স্যাম্পলটা আমরা আমাদের শিলচর ল্যাবরেটরিতে কিছু শিলচর যেটা আসাম পলিউশন কন্ট্রোল বোর্ডের ল্যাবরেটরি আছে ওই ল্যাবরেটরিতে টেস্ট করা হয়, কিছু প্যারামিটার টেস্ট করা হয়, বাকি যেগুলো আমাদের শিলচর ল্যাবরেটরি আপগ্রেডেড ল্যাবরেটরিতে টেস্ট করা পসিবল হয় না ওইগুলো আমরা গুয়াহাটি আমাদের সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠিয়ে দিই, ওখান থেকে রিপোর্ট মানে অ্যানালাইসিস করে রিপোর্টগুলো আমাদেরকে শেয়ার করা হয়, যদি দেখা যায় কোনো এফেক্টিভ থাকে কিংবা মেজর কোনো ইস্যুস থাকে তখন আমরা ওটাকে সোর্সটা খুঁজি, সোর্সটা খুঁজে যে কিসের জন্য হচ্ছে তার উপরে আমরা কাজ করি। তো আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের 5 গ্রামে একটা স্যাম্পল পয়েন্ট ওয়াটার স্যাম্পল কালেকশন বরাক রিভার থেকে আছে, কাটাকাল এক মাটিজুরি মানে ডাউনস্ট্রিম অফ কাটাকাল এক মাটিজুরিতে আমাদের একটা স্টেশন আছে, এরপর সোনবিল ওটা করিমগঞ্জে পড়ে গেছে, সোনবিলের একটা পয়েন্ট আছে, পন্ড ওয়াটার ফ্রম রামকৃষ্ণ মিশন এট হাইলাকান্দি, হাইলাকান্দিতে রামকৃষ্ণ মিশন যে আছে টাউনের মধ্যে ওই রামকৃষ্ণ মিশনের পন্ড থেকেও আমরা প্রত্যেক মাসে একটা ওয়াটার স্যাম্পল কালেকশন করি, দলেশ্বর রিভার এট ইমার্শন ঘাট হাইলাকান্দি, এরপর চাতলালে, তো এইসব জায়গা থেকে আমরা স্যাম্পল কালেকশন করি। এখন পর্যন্ত কোনো মানে বাজে রিপোর্ট আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি, কিন্তু আজকের এই সভায় আমি কিছু জিনিস তুলে ধরতে চাই, কারণ হাইলাকান্দি ডিস্ট্রিক্টে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে বেশ কয়েকবার মানে পজিশনও পেয়েছে, তো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে শুধু হাইলাকান্দি মিউনিসিপ্যাল কর্পোরেশন না, হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 2টা কর্পোরেশন মিউনিসিপ্যাল বোর্ড আছে, সরি মিউনিসিপ্যাল কর্পোরেশন না মিউনিসিপ্যাল বোর্ড, হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ড এবং রাওয়া মিউনিসিপ্যাল বোর্ড, তো অ্যাজ পার মিউনিসিপ্যাল বোর্ড হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ড রেকর্ডস পার ডে আমরা সলিড ওয়েস্ট জেনারেট হয় হাইলাকান্দি টাউনে 7 মেট্রিক টন, আর লালা মিউনিসিপ্যাল বোর্ডে পার ডে জেনারেট হয় 3 মেট্রিক টন। তো হাইলাকান্দি আমি কেন বলছি সলিড ওয়েস্টে আমি কেন মানে আমার স্পিচটা ইয়ে করে নিয়ে আসলাম, কারণ সলিড ওয়েস্ট আমরা যত ভালো করে প্রসেস করব, সাইন্টিফিক ওয়েতে ডিসপোজ করব, আমরা এয়ার পলিউশনের সমস্যা থেকে বাঁচতে পারব, ইভেন দ্যাট আমরা ওয়াটার পলিউশন থেকে বাঁচার ইয়ে আছে। আমি বলছি যে ওয়াটার পলিউশন কিভাবে হয় আর এয়ার পলিউশন কিভাবে হয় সলিড ওয়েস্ট যদি আমরা সাইন্টিফিক্যালি যদি মানে ইয়ে না করতে পারি, ডিসপোজ না করি, তাহলে কিভাবে আমরা এয়ার পলিউশনের সম্মুখীন হব কিংবা ওয়াটার পলিউশনের সম্মুখীন হব। তো আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কুচিলা ভিলেজের পাশে ডাম্পিং ইয়ার্ড আছে যেটাতে আমাদের শহরের সব ময়লা যায়, শহরের আবর্জনা সব ডাম্প করা হয়। বর্তমান যেটা আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস আছে 2026, ওটা এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2026 থেকে এফেক্ট করার জন্য বারবার প্রেশার দেওয়া হচ্ছে, আমার সিও ম্যাডামের সঙ্গেও আমি 2-1 বার ফোনে কথা হয়েছে, আমরা ভিডিও কনফারেন্স মিটিংও অ্যাটেন্ড করেছি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের সঙ্গে। তো এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, এই রুলসে যে জিনিসগুলো বলা হয়েছে ওটা যদি সত্যি সত্যি আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, সুন্দরভাবে আমরা সিটিজেনরা যদি মানতে পারি, তাহলে আমাদের শহর খুব সুন্দর পরিবেশের মধ্যে আমরা বাঁচতে পারবো।

আকাশ বাণী শিলচর। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আহরণ, এবারে একখানি লোকগীতি শুনবেন অবনীমোহন পালের পরিবেশনায়।

শ্রোতা বন্ধুরা, আহরণ অনুষ্ঠানটি আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

লোকগীতি শুনলেন অবনীমোহন পালের পরিবেশনায়। আকাশবাণী শিলচর লোকশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে ঠুমরি শুনবেন সুজিত গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, রাগ মিশ্র খামাজ।

লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ মিশ্র খামাজ রাগে ঠুমরি শুনলেন। শিল্পী ছিলেন সুজিত গঙ্গোপাধ্যায়।

গানটি শুনলেন আনন্দ আশ্রম ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। এবারে জুন বন্দ্যোপাধ্যায় ও জিৎ গাঙ্গুলির দ্বৈত কণ্ঠে শুনবেন চিরদিনই আমি জি তোমার ছবি থেকে একখানি গান।

গানটি শুনলেন চিরদিনই তুমি যে আমার ছবি থেকে জুন বন্দ্যোপাধ্যায় ও জিৎ গাঙ্গুলির দ্বৈতকণ্ঠে। এবারের গানটি শুনবেন অরিজিৎ সিংয়ের কণ্ঠে বোঝেনা সে বোঝেনা ছবি থেকে।

এই গানটির সঙ্গে শেষ হল আমাদের আজকের বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

গুড্ডি ছবির গানটি শুনলেন ওয়ানি জয়রামের কণ্ঠে। পরের গানটি কটি পতং ছবি থেকে, গেয়েছেন কিশোর কুমার।

গানটি শুনলেন ইউয়া ছবি থেকে মধুশ্রীর কণ্ঠে। এবারের গানটি শুনবেন রোজা ছবি থেকে এস পি বালাসুব্রমণিয়াম ও চিত্রার দ্বৈত কণ্ঠে।

গুরু ছবিতে এ আর রহমান ও চিন্ময়ীর দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আমাদের আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30:33।